হাতি কিন্তু তার বাহন নয়, তার বাহন হচ্ছে ঘোড়া, দাদু বলছিলেন। আসলে কোথাও আমার মনে হয়েছে ওই ঘোড়া খটখটা খটখট খটাখট করে চলে, যেটা কিন্তু তাদের তাঁতের মাকু চালানোর সঙ্গে যুক্ত হয়ে রয়েছে। আর তার কিন্তু দুই হাত, একজন যে শিল্পী, তাঁতি শিল্পী, তার যেমন দুটো হাত, সেখানে হয়তো মাকু থাকে তার বিশ্বকর্মার হাতে। তবে কখনো আমরা মদন কাকুর কাছ থেকে আরও বেশি করে এই ব্যাপারগুলোতে জানতে পারবো। এই বলে দাদু সেই গল্পগুলো বলছিলেন, বিশ্বকর্মা সম্বন্ধে আরও কিছু গল্প তিনি বলছিলেন, সেগুলোও আপনাদের যদি সময় পাই শোনাবো। তবে এই মুহূর্তে একটা ছোট্ট গান, পার্থ মজুমদারের কণ্ঠে রবীন্দ্রনাথের গান, তারপর চলে যাব আপনাদের পাঠানো বার্তায়, তারপর যদি সময় থাকে ফিরে আসব দাদুর কাছে আরও যে গল্পগুলো শুনেছি বিশ্বকর্মা সম্বন্ধে সেই গল্পগুলো নিয়ে। এই মুহূর্তে রবীন্দ্রনাথের গান।

0: নতুন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: আমি বলতে

এবারই এই গানের সুরে সুরে ফোনো ভরিয়ে মনো হরিয়ে মোরে আরো আরো আরো বার্তা করুদান। আপনাদের বার্তা কিন্তু এসে গেছে 9903659992 এই নাম্বারে, পড়তে শুরু করে দিই চট করে। প্রচুর প্রচুর প্রচুর বার্তা পাঠিয়েছেন, উড়ে বাবা, জানি না সব পড়ে উঠতে পারবো কিনা, এত বার্তা পাঠিয়েছেন। আমাদের এই ভালো লাগাগুলো এখানেই রয়েছে আপনাদের সঙ্গে। শ্রবণ সাথী উজ্জ্বল সুপ্রভাত, সকলকে জানাই আজ বিশ্বকর্মার পূজার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। এর সাথে অনেক বাড়িতে বাড়িতে পালিত হচ্ছে আরেকটি উৎসব অরন্ধন। উৎসবের আবহে আজও শুনতে বসেছি চিরন্তনী, আসলে এ শ্রবণ এনে দেয় প্রাণ সঞ্জীবনী, সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে। একদম ঠিক বলেছেন, কারণ আজকে অনেক কিছু, মানে যেমন রয়েছে আজকে মনসা পুজো, অরন্ধন, বিশ্বকর্মা পুজো, সব কিছু মিলিয়ে, এবং এর পেছনেও কিন্তু অনেকগুলো গল্প দাদু বলেছিলেন, সেগুলো যদি কখনো সময় হয় নিশ্চয়ই শোনাবো। চলে যাই পরের বার্তায়। কে লিখেছেন? সুপ্রভাত ভাই উজ্জ্বল, আমি তপতিথি বলছি হিন্দমটর থেকে। আজ শুক্রবারের চিরন্তনী অনুষ্ঠান শোনাচ্ছি, অপেক্ষায় আছি। আচ্ছা, শুরুর দিকে লিখেছিলেন, আজও শুনবো গল্প এবং গান। অনেক ধন্যবাদ তপতিথি। লিখছেন কালীকৃষ্ণ মান্না, জগৎপুর খানাকুল হুগলি থেকে। আজ দেবতাদের নির্মাণ শিল্পী বিশ্বকর্মার আরাধনা, বাংলা সাহিত্যের নির্মাণ শিল্পী শরৎচন্দ্রের রাজি জন্মানো। আজকে না, অবশ্য 15ই সেপ্টেম্বর, যাই হোক, হ্যাঁ এই মাস তো বটেই। দুহাত ভরে সৃষ্টি করে গড়েছেন কীর্তি অবিস্মরণীয়, উজ্জ্বলের জাদুকণ্ঠে চিরন্তনীতে শুনব গল্প গান যা থাকবে স্মরণীয়। কালীকৃষ্ণ মান্না, জগৎপুর খানাকুল হুগলি থেকে। অনেক ধন্যবাদ আপনাদেরকে। এই যে আপনাদের শুভেচ্ছা, আপনাদের ভালো লাগাগুলো আপনারা প্রকাশ করেন, এগুলোই কিন্তু আমাদের ভালো লাগাকে আরও বাড়িয়ে দেয় আরও নতুন কিছু তৈরি করার, আপনাদের শোনানোর জন্য। এরপর লিখছেন সৌভিক সরকার ঠাকুরিয়া থেকে, আজ বিশ্বকর্মা পুজো তাই শুনতে চাই পেটকাটি চাঁদিয়াল। আচ্ছা ঠিক আছে, যদি সময় পাই নিশ্চয়ই শোনাবো। বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা জানাই তোমাকে এবং সকল বন্ধুদের, চিরন্তনী শুনতে বসলাম, গল্প গানে জমে উঠুক আজ। অনেক ধন্যবাদ সৌভিক। সুপ্রভাত দাদা ভাই, আজ কি গ্রাম বাংলার ঘরে ঘরে অরন্ধন উৎসব? গত রাত্রে ভাত এবং কত রকমের তরকারি ভাজাভুজি তৈরি করা হয়েছে, এগুলো প্রথমে মা মনসা দেবীকে নিবেদন করে তারপর গৃহের সকলে খাবে। অতিথিরা আজকে বাড়িতে আসেন, আবার একই সঙ্গে আজ বিশ্বকর্মা পুজো, তাই তো হঠাৎ ছুটিতে আমার ফেরা। অর্জুন সিং এখন হাওড়ায় আমতায় রামচন্দ্রপুরে। তাই তো, ওই যে দাদুর কথা বলছিলাম, দাদু তো এই বিশ্বকর্মা পুজোর সঙ্গে সঙ্গে মনসা পুজোর কথাও বলেছিলেন এবং অরন্ধনের কথাও বলেছিলেন, তো সে গল্প যদি সম্ভব হয় শোনাবো বলেছিলাম। তো যাই হোক, অর্জুন খানিকটা বলে দিলেন, শুভ বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা সমস্ত বন্ধুদের সহ দাদা ভাইকেও। দারুণ গান দিয়ে শুরু হলো চিরন্তনী, শর্মিষ্ঠা মুখার্জি সাঁকরাইল হাওড়া থেকে। অনেক ধন্যবাদ শর্মিষ্ঠা, থ্যাংক ইউ। গুড মর্নিং চিরন্তনী, গুড মর্নিং উজ্জ্বলবাবু, গতবারের চিরন্তনীর অনুষ্ঠানে আমার বার্তাটা পড়েননি, এরে তাই মিস করে গেছিলাম, তাহলে তো পরে ঢুকেছিল, জানি না, আমি কিন্তু 5টা 1 পাঠিয়েছিলাম, তাহলে হয়তো প্রথম দিকে ছিল, সরি যদি না পড়া হয়, অবশ্যই, মানে আমরা তো কখনো সবসময় চাই যে যাতে পড়তে পারি, কোনোভাবে যদি মিস হয়ে যায় তার জন্য সত্যি সত্যি আজ এই মুহূর্তে দুঃখ প্রকাশ করা ছাড়া তো আর কিছু নেই। তবে জানি বন্ধুরা ভালোবাসেন, সুতরাং তারা বুঝবেন। আমি আপনার এবং চিরন্তনীর খুব ভক্ত, থ্যাংকস এ লট টু ইউ। আনন্দ কুমার কর ধরমপুর ইন্দপুর বাঁকুড়া থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাদেরকে। আমি জানি যে আপনারা প্রত্যেকেই এই সকালবেলা উঠে অনুষ্ঠান শুনতে শুনতে লেখেন এবং তার মধ্যে কতটা ভালো লাগা, কতটা মানে ভালোবাসা থাকে, আমরাও চাই সেই ভালোবাসাটুকুকে সম্পূর্ণ সম্পূর্ণ মর্যাদায় গ্রহণ করতে। কখনো কখনো অসুবিধে হয়ে যায়, যেমন আসলে এটা কিছুই না, এই যে অনুষ্ঠানের একটা অদ্ভুত মানে কী বলবো উত্তেজনা থাকে, সেই উত্তেজনার জন্যেই হয়তো মিস করে যাই, কারণ আপনাদের সঙ্গে কথা হচ্ছে, বিভিন্ন রকম অনুষ্ঠান আপনাদের সঙ্গে শেয়ার করছি, এগুলো একটা বড় পাওয়া। আর তারপরে একটা চুপিচুপি কথা বলি, দাদু তিতলি উজ্জয়ন এদেরকেও তো আপনাদের কাছে এনে পৌঁছে দিতে হয়। বাস্তব থেকে না, কল্পনা থেকে জানি না, কারণ রবীন্দ্রনাথই তো বলে গেছেন বাল্মীকির কথা যে, তব মনোভূমি রামের জন্মস্থান অযোধ্যার চেয়ে শ্রেষ্ঠ যেন, সত্য যেন, সেরকমভাবেই মনোভূমিতেই হয়তো দাদুরা গড়ে ওঠেন, তিতলিরা গড়ে ওঠে, উজ্জয়নরা গড়ে ওঠে, এবং সেইটা কিন্তু কোনো রিটেন স্কিপ থাকে না, একদম আপনাদের সঙ্গে গল্প করতে করতে বলা, যার ফলে মানে পেছনের রহস্যটা ফাঁস করে দিলাম। অরিজিৎ দাস অধিকারী, সে যদি বিবেকনগর

মহাতানিশ এবং পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন, বিশ্বকর্মা পুজোর ক্ষণে মোদের চিরন্তনী শুভপ্রাতে ডাকছে সাথে উজ্জ্বল বাবু জানি, শুক্রবারের হচ্ছে সকাল ইতিহাসের সাথে তিতলির নানান কথায় মজে মধুর এই প্রাতে। দ্রব্যমূল্য হোক না বাড়তি তবু আবেগে ভাসি, বর্ষে বর্ষে এমন আচারে সবাই প্রাণে মিশি, লোকসংস্কৃতি জনসংযোগে ভাদ্র সংক্রান্তির দিনে পূজার আচার দিনক্ষণ শুনছি তিতলি শনে, দেবশিল্পীর বহুশ্রুত সেই সব গল্প শুনি কেমন করে এলেন ধরায় কেন তাঁরে নমি, পুজো প্রসাদ ঘুরির মজা সত্যি আলোর দিশা, সাজুজ্যের এমন মিলনে ঘুচুক সকল অমানিশা, বেদপুরাণের আখ্যান শুনে সবাই হলেন ধন্য, সকল কারিগরে প্রণাম জানাই উজ্জ্বলবাবু অনন্য, পূব দিগন্তে আলোর রেখা শুরুর স্বপ্ন ভরা, সকালেই এমন গল্প চিরন্তনীর ধারা, দেবশিল্পী তোমায় প্রণাম শুভেচ্ছা শ্রোতা জনে, চিরন্তনীর আসরে আসুন যতেক আপন জনে, অরিজিতাস অধিকারী। অনেক ধন্যবাদ, খুব সুন্দর লিখেছেন প্রতিবারের মতোই। এরপরে লিখছেন ধীরেন পাল মেদিনীপুর শহর থেকে, সুপ্রভাত চিরন্তনী উজ্জ্বলদা, বিশ্বকর্মা নিয়ে গিয়েছিলেন, শুনেছি তার ইতিহাস আর গান ও গল্প। একটা মজার গল্প বলি বিশ্বকর্মা নিয়ে। একবার একজন মানে কোনো একটা কোনো অঞ্চলের কোনো একজন মানুষ এই বিশ্বকর্মা পুজোর দিন, মানে তারা একটু যেহেতু মানে কাজকর্ম করেন প্রতিদিন, প্রতি বছর বছরের 364টা দিনই, তো একদিন একটু মানে ভালো করে একটু মজা টজা করার জন্য কোনোভাবে একটু কিছু হয়ে গেছে তার, তো তিনি এবার সমানে বলছেন আর কি, বিশ্বকর্মা বিশ্বকর্মা জয় মা বিশ্বকর্মা। তখন পাশের একজন বলল, আরে তুমি মা বলছো, বিশ্বকর্মা তো বাবা। তখন বললো, এই বকিস না, আমি মাকে বলছি, আমি বাবাকে বলছি না, যে কি বলছো? বলে বিশ্বকর্মা বিশ শোভ, তার মানে হচ্ছে 2000, সে হয়তো 1800-1700 টাকা মাইনে পায়, মানে পেত সেই সময়, সেটা যদি বিশ শো হয় সেই জন্য মায়ের কাছে আবেদন জানাচ্ছে, আর সেই জন্যে লোকজন ভাবছে সে হয়তো বিশ্বকর্মার বাবা বিশ্বকর্মার কথা বলছে। তবে হ্যাঁ, এটাও খুব সত্যি কথা, বলো দুর্গা মাই কি জয়, তেমনি আমরাও মাঝে মাঝে বলে ফেলি বিশ্বকর্মা মাই কি জয়। যাই হোক, মজা ছেড়ে চলে আসি আপনাদের বার্তায়। আজ কি আনন্দ আকাশে বাতাসে, সবার প্রিয় উজ্জ্বল ভট্টাচার্য আজ শুরু করলেন বিশ্বকর্মা পুজোর দিনের এই আবহে, এবার চুপটি করে শুনি কিন্তু আমাদের এখানে আকাশের মুখ ভার সেই নিয়ে দুটো লাইন, শরৎ এলো ক্যালেন্ডারের পাতায়, নদীর তীরে কাশফুলেরা দুলছে হাওয়ায় হাওয়ায়, তবুও কোথাও তাল কেটেছে যেন আকাশ আমায় ডাকছে না সেই সুরে, যেসুর মাথায় ছোট্টবেলা থেকে ঢাকের বাদ দি বিশ্বকর্মা পুজো, বলে দিত আর বেশি নেই দেরি, মা আসছেন এবার বাপের বাড়ি, মা আসছেন অসুরবধে, মাতবে ভুবন পারবে পড়বে নতুন বেশ, মনের আকাশ বাদল মেঘে ঢাকা, হাওয়ায় হাওয়ায় খুশির হাওয়ায় হাওয়ায় নেই সে খুশির রেশ, ভেতর থেকে গুমরে ওঠে ব্যথা, প্রিয়জনের ভীষণ আকুলতা, শূন্যতা আজ হৃদয় বিনার তারে, এই শরতে বৃষ্টি যেন অশ্রুধারায় ঝরে। বিদ্যুৎ রায়, নিউ টাউন পাড়া, জলপাইগুড়ি থেকে। শরতের শুভ্র মানে শুভ্র আকাশ মানে নীলের মধ্যে সাদা মেঘগুলো ভেসে বেড়াচ্ছে, কোথাও যেন এই একটা তেরচা করে আলো এসে পড়ে, এটা অদ্ভুত একটা ভালো লাগা মনের মধ্যে তৈরি করে, অন্তত আমার ক্ষেত্রে। আমি জানি না আপনার কেন মন এত বিষণ্ণ, হয়তো সেই কাশের গুচ্ছগুলো সেগুলো হয়তো এখনও সেভাবে জল পেয়ে বেড়ে ওঠেনি, কিংবা আকাশের কালো মেঘটা এখনও কেটে গিয়ে সাদা মেঘ ফিরে আসেনি। তাই তাছাড়া মানুষের জীবনে অনেক রকমের সমস্যা তো থাকতেই পারে, তবে এটুকুই বলি যে তাড়াতাড়ি আনন্দের মধ্যে নিজেকে যদি আমরা ফিরিয়ে আনতে পারি তাহলে এই জীবনটা দেখবেন অনেকটা অন্যরকম হয়ে যাবে। ধন্যবাদ আপনাকেও। এরপর কমলেন্দু দাস বাঘাযতীন পার্ক শিলিগুড়ি থেকে লিখছেন, বাহ খুব ভালো লাগছে বিশ্বকর্মা ঠাকুর নিয়ে সুন্দর উপস্থাপনার সঙ্গে গান, ধন্যবাদ সুপ্রভাত উজ্জ্বল দাদা, সকল শ্রোতা বন্ধুদের জানাই শুভ সকাল, অনেক ধন্যবাদ আপনাকেও কমলেন্দুবাবু। এরপর নিবেদিতা সেন শাওরাগুড়ি থেকে লিখছেন, গুড মর্নিং উজ্জ্বল, আজ শুক্রবার চিরন্তনীদের শুনছি গান ও নতুন গল্প, বিশ্বকর্মা পুজো মানে ঘুরি ওড়ানোর দিন আর মাঞ্জা দেওয়া, কিন্তু কদিন ধরেই বৃষ্টি লেগে আছে তাই মাঞ্জা আর হয় না, কেননা মাঞ্জা দিয়ে ঘুরি ওড়াতে হবে, আমাদের পাড়ার ছেলের আকাশের দিকে তাকিয়ে আছে, আজকে তিতলি আর দাদুর কাছে গল্প শুনছি, তিতলি দাদুর কাছে গল্প শুনছে আর আমিও সেই গল্প আপনার কাছে শুনছি, খুব ভালো লাগছে বিশ্বকর্মার ইতিহাস, অনেক কিছু আমার জানা ছিল না আজ প্রথম শুনছি, অনেক ধন্যবাদ। আসলে ওই দাদুর কাছ থেকে আমরাও তো শুনে উঠি ওইভাবেই আর কি, আর শুনতে শুনতেই তখন সেই কথাগুলো আবার বলি আপনাদের কাছে এনে দিই। তো যাই হোক, এরপর কে লিখেছেন দেখা যাক, সুপ্রভাত ভাই উজ্জ্বল, শুভ বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা ও অভিনন্দন রইল, অসাধারণ উপস্থাপনায় ঋদ্ধ হচ্ছি, শিপ্রা সাঁত লিখেছেন, ধন্যবাদ আপনাকেও। এরপর লিখছেন, চিরন্তনী শুভ সকাল উজ্জ্বলদা, আজ বিশ্বকর্মা পুজোর ঘরে বিশ্বকর্মার কথা শুনছি, খুব ভালো লাগছে, তো শিরোনাম বিশ্বকর্মা দিয়ে তিনি একটি লিখেছেন, অভিজিৎ মণ্ডল সরস্বতী খানাকুল হুগলি থেকে, একটি হাতে হাতুড়ি অন্য হাতে ঘুড়ি পাল্লা বেদ ধরা, হাতির পিঠে হেলান দিয়ে কোথাও বা তোমার বাহন ঘোড়া, হে দে বিশ্বকর্মা।

0: আমরা তোমায় পুঁজি পরম্পরা, স্বর্ণরূপ রৌপ্য নৌকো জাহাজ তাঁত জরি কলকারখানা সবাই তোমায় মানি। হে বিশ্বকর্মা আরও আরও শক্তি দাও আমায়, যেন শুধু কর্ম করেই চালাতে পারি আমাদের এই বৃহৎ সংসারখানি। অনেক ধন্যবাদ, খুব সুন্দরভাবে লিখেছেন আজকের এই বিশ্বকর্মা পুজোর দিনে। এরপরে লিখছেন উজ্জ্বলদাদা ভাই, সপ্তাহের প্রথম চিরন্তনী, দাদু আর তিতলির সাথে বিশ্বকর্মা পুজোর প্রচুর তথ্য জানতে পারলাম, ভীষণ ভালো লাগলো। মাধবী শীল, রহিমপুর হুগলি থেকে, অনেক ধন্যবাদ আপনাকেও। এরপরে লিখছেন কে, রাঙাপানি শিলিগুড়ি থেকে প্রফুল্ল কুমার সিংহ, তিথি নক্ষত্র বার কিছু না বুঝি না বাপু, একত্রিশে ভাদ্র বিশ্বকর্মা পুজো, সেই যুগ থেকে মেনে চলি, তাই আজ আমি বিশ্বকর্মা পুজো করব কৃষিকাজের যন্ত্রপাতি দিয়ে। ভালো লাগলো, অনেক তথ্য পেলাম, ধন্যবাদ আপনাকেও। হ্যাঁ, আসলে কি হয়, আমাদের মূল ব্যাপারটা হচ্ছে মনের আনন্দ, মনের আবেগ, এবং সেই আবেগের সঙ্গে যুক্ত হয়ে থাকে কিছু কিছু পরম্পরা, সেই পরম্পরাকে আমরা কিভাবে নিতে পারি সেই জায়গাটাই কিন্তু আমাদের মূল ব্যাপার। এরপরে কে লিখছেন দেখা যাক, আমাদের বিভিন্ন বার্তাতে আমাদের যারা রয়েছেন তারা সেই বার্তাগুলো পাঠিয়েছেন কে। আচ্ছা, গুড মর্নিং উজ্জ্বলদা, টুডে অলসো আই এম হিয়ারিং চিরন্তনী উইথ দ্য স্টোরি অফ বিশ্বকর্মা পুজো বাই ইয়োর ইউনিক প্রেজেন্টেশন ফ্রম রাজবন্ধু সরসোনা। থ্যাংক ইউ রাজবন্ধু। এরপর লিখছেন মন পারে তে কোনো এক পাখির কলতান, এই ছন্দে জাগলো বুঝি ঘুমন্ত এক প্রাণ, সুরভি ছড়ায় এই মন পাড়ায় আগমনের সুর, দু মুঠো খবর পাক সবাই হতাশা হোক দূর। পায়েল ব্যানার্জি বেলঘরিয়া থেকে। আসলে যেহেতু ইংলিশে মানে লেটার্সে লেখা, তাই একটু টেনে টেনে পড়তে হচ্ছিল। থ্যাংক ইউ পায়েল, খুব সুন্দর লেখেন কবিতা, আপনি আজকেও লিখেছেন খুব সুন্দর। অসীম কুমার মিত্র লিখছেন বিশ্বকর্মা পুজোর ভোরে আগরপাড়া থেকে, উজ্জ্বল ভাই মন দিয়ে গল্প আর গান শুনলাম, সুন্দর পরিবেশনা, গতকাল ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে পেরিয়ে এলাম, আজ ইন্টারন্যাশনাল ইকুয়াল পে ডে। হ্যাঁ, এই নিয়ে এরপরই রমাপদ অনুষ্ঠান করবে ভোরাইতে, সমতার গল্প। এবার দু লাইন খোলা চিঠি, চুটকিতে মুশকিল আসান আলের জোরে, নয়া এক ম্যাজিশিয়ান মুখে মুখে ঘোরে, আগামী সপ্তাহে আবার কথা হবে। না আগামী সপ্তাহে কেন, কালকেই তো কথা হবে, আজ তো শুক্রবার, এবং রোববার দিন তো আমি আসবো আপনাদের কাছে একটা গল্প নিয়ে, চেষ্টা করবো রোববার দিন শরৎচন্দ্রের গল্প শোনাতে। আজকের গল্প খুব ভালো লাগলো, মৌলি লিখেছেন ঢাকুরিয়া থেকে, ধন্যবাদ মৌলি। এরপরে কে লিখেছেন গুড মর্নিং উজ্জ্বলদা, চিরন্তনীর কথাগুলি যেন আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ, ভালো লাগছে। ভুলুশাহা মধ্যমগ্রাম থেকে, খুব ভালো লাগলো আপনার বার্তা পেয়ে। এরপরে আর কেউ কেউ লিখেছেন কি না দেখে নিই একটু, না এই মুহূর্তে আর কারুর লেখা নেই, সবকটাই প্রায় পড়ে উঠতে পেরেছি। তবে আমাদের এক বন্ধু বলেছিলেন পেটকাঠি চাঁদিয়াল শোনাতে, তো সেই পেটকাঠি চাঁদিয়াল তো অবশ্যই শোনাবো, কারণ যদি একটু সময় থাকে তাহলে তো বলেছিলাম, কথা দিয়েছিলাম। তো এই মুহূর্তে পেটকাঠি চাঁদিয়াল মোমবাতি বক্কা।
1: পেটকাঠি চাঁদিয়াল, পেটকাঠি চাঁদিয়াল মোমবাতি বক্কা, আকাশে ঘড়ির ঝাঁক মাটিতে অবক্কা, পেটকাঠি চাঁদিয়াল মোমবাতি বক্কা, আকাশে ঘড়ির ঝাঁক মাটিতে অবক্কা। বয়স বারো কি তেরো, বয়স বারো কি তেরো, রিক্সা চালাচ্ছে আকাশে ঘড়ির ঝাঁক ছেলেটাকে ডাকছে, বয়স বারো কি তেরো, বড় জোর ছোট্ট, রিক্সা চালাতে শিখে নিয়েছে সে সত্য, ছেলেটার মন নেই প্যাডেলে বা ছাক্কায়, ছেলেটার মন নেই প্যাডেলে বা ছাক্কায়, ওই তো লেগেছে প্যাঁচ চাঁদিয়ালে বগ্গায়, শান দেয়া মান যায় বগ্গা ভোকাট্টা, ছেলেটা চেঁচিয়ে ওঠে এই নিয়ে আটটা, সবার বাবুটি ভাবে দেরি হয়ে যাচ্ছে, বিচ্ছু ছোড়াটা বড় আস্তে চালাচ্ছে, ওই ছোড়া আরে ওই ছোড়া মলো যা, আটটা তো তোর কি, সবার বাবুটি দানে রেগে মেগে হুমকি, বাবুর খেকানি শুনে সম্বিত ফিরে পায়, ছেলেটা যে করে হোক রিক্সা চালিয়ে যায়, কিশোর পারবে কি এই বোঝা টানতে, এই বাবু কোনোদিন পারবে কি জানতে, এ কিশোর পারবে কি এই বোঝা টানতে, এই বাবু কোনোদিন পারবে কি জানতে, যে ছেলেটা প্রাণপণে রিক্সা চালাচ্ছে, মুক্তির ঘড়িটাকে।

0: দাটি চাঁদি আল মোমবাতি বক্কা আকাশে গুড়ির ঝাঁক মাটিতে অবজ্ঞা ইটকাটি চাঁদি আল মোমবাতি বক্কা।
1: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
2: আজকে শুক্রবারের চিরন্তনীতে আপনাদের সঙ্গে আমি রয়েছি উজ্জ্বল, আর একদম প্রায় শেষ মুহূর্তে এসে দাঁড়িয়েছি, কারণ একটু পরেই রমাপদ এসে গেছে। সে আপনাদেরকে আজকের ভোরাই এবং নমস্কার কলকাতাতে নিয়ে যাবে বিভিন্ন বিষয়ে, বিভিন্ন জায়গাতে। আর আগামীকাল ইন্দ্রাণী আসবেন আপনাদের কাছে চিরন্তনী নিয়ে। আমি রোববার দিন আবার ফিরে আসব। রোববার দিন ইচ্ছে রইল শরৎচন্দ্রের একটি গল্প শোনাতে, যদি না অন্য কিছু ভাবি, তবে শোনাবো তো বটেই শরৎচন্দ্রের গল্প। আর বিভূতিভূষণের একটি গল্পের কথা বারবার করে বলছি এই কারণে, কারণ গল্পটা আমার এত ভালো লেগেছিল, কিন্তু গল্পটা যেহেতু একটু বড়, সেজন্যে দুটি পর্বে শোনাতে হবে। তো দেখা যাক, পরপর দুটি পর্ব যদি কখনো পাওয়া যায় এর মধ্যে, তাহলে আমরা শোনাবো সেই গল্পটা। তবে আজকে শেষ করছি আপনাদের এই মুহূর্তে। তার মধ্যে কিন্তু দু একজন পাঠিয়েছেন, একটু চট করে পড়ে দিও, ভাবের এসে গেছে, তোমার ভয়েস আমার খুব ভালো লাগে, বিশ্বকর্মা সম্বন্ধে অনেক কিছু জ্ঞান আহরণ করলাম, বিশ্বকর্মা পুজোর সম্বন্ধে জানতে পারলাম, পুজোর আগের দিনে বন্ধুরা মিলে সবাই লিখতাম। কে লিখেছেন? স্বপন কুমার চৌধুরী, আচ্ছা ধন্যবাদ আপনাকে। আর লিখেছেন হচ্ছে শরৎচন্দ্রের জন্মদিন আজকে, না অবশ্য যাই হোক আমরা বাঙালি, আজকে নিরঞ্জন সাহু বিশপুর হাসনাবাদ থেকে লিখেছেন, আজকে 31 ভাদ্র। আচ্ছা সবাই খুব ভালো থাকবেন, কারণ এই গল্পগুলো বলতে বলতে ও বাবা আরও অনেকগুলো ঢুকে দিয়েছে, মানে এসে গেছে। লিখেছেন বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা রইল সকলের জন্য, মহেশ শুনতে চাইছিলেন। আচ্ছা কে লিখেছেন? বাবাই, ঠিক আছে খুব চেষ্টা করব। তবে এই মুহূর্তে বন্দে মাতরম দিয়ে শেষ করছি প্রতিদিনের মতো। সবাই খুব ভালো থাকবেন।

0: আকাশবাণী এফএম গোল খাঁটি সোনা।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold। 100.1 FM Gold।
2: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM Gold-এ। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM Gold।

সুপ্রভাত, শুনছেন 100.1 FM গোল্ড। ঘড়িতে এখন সময় ভোর 6:11 হয়ে 45 সেকেন্ড। এখন থেকে 7টা পর্যন্ত আমরা শুনব প্রভাত বীণা। আজ আপনার সঙ্গে আছি গোপা, আর গান শুনতে শুনতে প্রত্যেক দিনের মতোই শুরু করি আজকের আমাদের এই পথ চলা।

চন্দ্রাবলী রুদ্রদত্তের কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। আজ ভোরবেলা যখন আসছি, তখন চারদিকের মানুষজন অন্যদিনের তুলনায় একটু বেশি সংখ্যায় জেগে উঠেছে। দোকানপাট, অনেক দোকানপাট খুলে গিয়েছে। সাধারণত সকালবেলাটায় ফুলের দোকানগুলো খোলাই থাকে, মানে ভোরবেলায় যখন আসি অনেক জায়গাতে ফুলের দোকান খোলা থাকে, কিন্তু আজকে দেখলাম দশকর্মা ভাণ্ডারের দোকান খোলা রয়েছে, বাজারেও বেশ কিছু দোকান খোলা রয়েছে। ফলে আজকের দিনটা একটু অন্যরকম আমরা সবাই জানি। যদিও আজকের দিনটা একটু অন্যরকম, কিন্তু অন্যান্য বছর বা বেশিরভাগ বছরের ক্ষেত্রে 17 তারিখটায়, মানে সেপ্টেম্বর মাসের 17 তারিখ এমনটা দেখা যায়, কিন্তু এবারে 18 তারিখ এমনটা দেখা যাচ্ছে বা এমনটা অনুভব করা যাচ্ছে। আজকে বিশ্বকর্মা পুজো, চারপাশে প্যান্ডেলে সমস্ত লোকজন ঠাকুর এনেছে, কোথাও ঠাকুর আসবে।

কোথাও ঠাকুর এসে গিয়েছে, শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে প্যান্ডেলে প্যান্ডেলে, কোনো কোনো প্যান্ডেলে চাকা, কোনো কোনো প্যান্ডেলে যে সমস্ত জিনিসপত্রগুলো লাগে মেশিনপত্র সারাই করতে, সেই সমস্ত দিয়ে প্যান্ডেল হচ্ছে। বিভিন্ন রকমভাবে চারপাশে কিন্তু বেশ একটা উৎসবের আমেজ। তার সঙ্গে আজকে একটা খাওয়া দাওয়ার ব্যাপার রয়েছে, সারা রাত ধরে রান্নাবান্না হচ্ছে, অনেক বাড়িতেই দেখলাম আলো জ্বলছে, যেটা অন্যান্য দিন কিন্তু দেখা যায় না। ফলে আজকের এই ভোরটা অন্য ভোরের থেকে একদম আলাদা। বিশ্বকর্মা পুজো মূলত তো দেব শিল্পী বা দেবতাদের যে স্থপতি ভগবান বিশ্বকর্মার আরাধনা। হিন্দু যে ধর্মীয় ঐতিহ্য তাতে নির্মাণ, কারিগরি, শিল্প এবং যন্ত্রবিদ্যার দেবতা হিসেবে তাকে মানা হয়। যন্ত্রবিদ্যার দেবতা অর্থে মানে যন্ত্রপাতি যে তৈরি হয় সেই জায়গায় দেবতা হিসেবে তাকে মানা হয়। আজকে আমাদের এই প্রভাত বিনে, আজকে যখন ভোরটা অন্য ভোরের থেকে একটু আলাদা, অন্যরকম একটু আলোয় মাখা, তো সেই জন্য আজকে আমাদের এই প্রভাত বিনাও একটু অন্যরকম সুরে বাজবে। আজকে আমরা দেবতাদের যে স্থপতি সেই বিশ্বকর্মার কথা শুনব আমাদের প্রভাত বিনা জুড়ে। গোপা আছি আপনার সঙ্গে, আপনিও থাকুন। আর আপাতত 6:20 হয়ে 12 সেকেন্ড, আগেরবার যদি ঘড়ি না মেলাতে পারেন, যদি তখনও বিছানাটা ছেড়ে উঠতে না পারেন, যদি হয়তো সবে এক চুমুক দিয়েছেন চায়ের কাপে অথবা চাটা বসাতে গিয়েছিলেন তাই জন্য ঘড়িটা মেলাতে পারেননি, এখন তাহলে অবশ্যই মেনে নিতে পারেন। পরের গান শুনি, শুনে ফিরে আসছি আবার বাকি কথায়।

পণ্ডিত অজয় চক্রবর্তীর কণ্ঠে আমরা শুনছিলাম এই গান। গান শুনতে শুনতে আবার ফিরে আসি একটু বিশ্বকর্মা পুজোর কথায়। ঋগ্বেদে বিশ্বকর্মা নামের উল্লেখ রয়েছে। সেখানে বিশ্বকর্মাকে সৃষ্টিশীল শক্তি এবং বিশ্বজগতের নির্মাণের সঙ্গে যুক্ত এক ঐশ্বরিক সত্তা হিসেবে বর্ণনা করা হয়। আবার পুরাণ এবং লোকবিশ্বাসে তার পরিচয় আরও স্পষ্ট হয়ে ওঠে। তিনি দেবতাদের জন্য নানান প্রাসাদ, অস্ত্র এবং স্থাপত্য নির্মাণ করেছেন বলে নানান কাহিনী প্রচলিত রয়েছে। শোনা যায় বা এমনটা বলা হয় যে বিশ্বকর্মা ইন্দ্রের বজ্র, দেবতাদের বিভিন্ন অস্ত্র, স্বর্গের স্থাপত্য লঙ্কাপুরী, দ্বারকানগরী, মহাভারতের ইন্দ্রপ্রস্থ এগুলো তিনি তৈরি করেছিলেন। এবার পৌরাণিক কাহিনী নানানভাবে নানান লোকমুখে নানান রকমভাবে অনেক বদলেছে এবং এই যে এই মত রয়েছে এই জায়গাগুলো তিনি তৈরি করেছেন, বিভিন্ন অস্ত্র তিনি তৈরি করেছেন, এ নিয়ে অনেক তর্ক বিতর্ক রয়েছে। কিন্তু মূলত যেটা বলা হয়, তিনি যেহেতু বিশ্বের স্রষ্টা এবং ঈশ্বরদের তিনি যেহেতু সৃষ্টিশীল যে শক্তি এবং ঈশ্বরদের জন্য নানান জিনিসপত্র যেহেতু তিনি তৈরি করেছেন, সেজন্য এই সমস্ত জিনিসগুলো তিনি তৈরি করেছেন এমনটা আমরা জানি, এমনটা আমরা শুনেছি। মূলত বিভিন্ন রকম জিনিসপত্র তাঁরই হাতে তৈরি এবং সেই বিশ্বকর্মা যিনি দেবতাদের জন্য নানান রকম জিনিস তৈরি করেছেন, তাদের প্রাসাদ, তাদের পুরী সমস্ত কিছু তৈরি করেছেন। জানি না, একটা প্রশ্নচিহ্ন মনের মধ্যে জাগে, আমাদের এই বিশ্ব তৈরির ক্ষেত্রেও তার কি কোনো হাত রয়েছে? এমনটা জানি না, কিন্তু কোনো কিছু একটা থেকে তৈরি হয়েছে বিশ্ব, তৈরি হয়েছে প্রাণ এবং সেই জায়গার থেকেই নানান সৃষ্টি, নানান সৃষ্টিশীল কাজ এবং যেখানেই এই মূলত মেশিনপত্র দিয়ে কাজ যেখানে যুক্ত সেখানেই কিন্তু এই বিশ্বকর্মার একটা বিরাট জায়গা রয়েছে। আর সেই জন্যেই আজকের দিনটা, মানে এই সেপ্টেম্বর মাসের হয় ১৭ না হলে ১৮, এবং সেটাও বলবো যে কেনই ১৭ বা ১৮, এই সময়টাতেই তাঁর পুজো হয় এবং তাকে স্মরণ করা হয়। যত মেশিনের কাজকর্ম, যা

কিছু রয়েছে, ছোট বড় নানান ধরনের, তিনি সৃষ্টি এবং তিনি আশীর্বাদের মাধ্যমে সারাটা বছর যাতে ভালোভাবে কাজকর্মে এগিয়ে নিয়ে যান, সেজন্যেই আজকে তাঁর আরাধনা।

গান শুনছিলাম ফিরদৌস আরার কণ্ঠে, শুনছেন 100.1 FM গোল্ড, প্রভাত বিনা আমরা শুনছি, গোপা আছি আজ আপনার সঙ্গে। বাংলায় বিশ্বকর্মা পুজো বিশেষভাবে জনপ্রিয় হয়ে ওঠে কলকারখানা, ওয়ার্কশপ, ছাপাখানা, পরিবহন সংস্থা, বিভিন্ন রকম কারিগরি পেশার সঙ্গে যুক্ত মানুষের মধ্যে। মেশিন নিয়ে যারাই কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের এই দিনটা একটা বিশেষ জায়গা। এর পিছনে ধর্মীয় একটা কারণ তো রয়েছে, আরও একটা যে জায়গা সেটা যে যন্ত্র বা যে দক্ষতার মধ্যে দিয়ে মানুষ জীবিকা অর্জন করে, যে কাজটা করে সে তার খাবার জোগাড় করে, তার পরিবার প্রতিপালন করে, সেই কাজের প্রতি, সেই কাজের জন্য প্রয়োজনীয় যে জিনিসগুলো রয়েছে তার প্রতি সম্মান এবং কৃতজ্ঞতা জানাবার দিনে এই বিশ্বকর্মা পুজো, বা কৃতজ্ঞতা জানাবার জন্যেও এই বিশ্বকর্মা পুজো এমনটা মনে করা হয়। এবং আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই আমরা যে যা কাজ করি সেই কাজের ক্ষেত্রে কোনো না কোনো একটা এমন কিছু শক্তি থাকে যার উপর একটা বিশ্বাস আমাদের থাকে, এবং সেই দিনটা, সেই বিশ্বাসের যে জায়গা, সেই বিশ্বাসের যে দিনটা, তাকে আরও ভালোভাবে সম্মান জানানো, তাকে আরও সুন্দর করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং নিজের সাফল্য যাতে বজায় থাকে, কাজকর্ম যাতে ভালো হয়, এটা আমাদের প্রত্যেক পেশায় যারা রয়েছি তাদের নিজস্ব একটা জায়গা রয়েছে। এবং সেই জায়গা থেকে কিন্তু আজকের দিনটা মেশিন নিয়ে যারা কাজ করেন তাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, এবং সেই জন্য আজকে ভোর থেকে না, প্রায় কাল রাত্রির থেকেই একেবারে চারিদিকে সাজো সাজো রব।

অনুপ ঘোষালের কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। বিশ্বকর্মা পুজোর যেমন নানান দিক রয়েছে, বিশ্বকর্মা পুজোর সঙ্গে আর একটা বিশেষভাবে জড়িয়ে রয়েছে, তা হচ্ছে ঘুড়ি। আর বিশ্বকর্মা পুজোর সঙ্গে এই যে ঘুড়ি ওড়ানোর একটা লোকাচার, এর সঙ্গে কিন্তু বিশ্বকর্মা পুজোর সরাসরি যে একটা যোগাযোগ রয়েছে এমনটা কিন্তু নয়। কিন্তু বিশ্বকর্মা ঠাকুরের হাতে অনেক সময় আমরা ঘুড়ি দেখেছি, তার হাতে যেরকম অন্যান্য যে হাতুড়ি বা ওই ধরনের জিনিসপত্র যেমন থাকে, ঠিক সেরকম ঘুড়িও একটা ঝোলানো থাকে আমরা দেখেছি। কিন্তু সেই ঘুড়ির সঙ্গে তার যে খুব একটা যোগাযোগ রয়েছে এমনটা নয়। ঘুড়ি একটা আলাদা উৎসবের মধ্যে, আবার পুজোটা একটা আলাদা, কিন্তু দুটোই মিলে কেমন যেন একটা অন্যতম একটা সামাজিক রীতি হয়ে দাঁড়িয়েছে। বিশ্বকর্মা পুজোয় ঘুড়িটা ওড়াতেই হবে। এবার একটা সময় তো দেখতাম বিশ্বকর্মা পুজো থেকেই মোটামুটি চকচকে আকাশ, প্রচুর রোদ্দুর, ঘুড়ি ওড়ানো এসব চলছে, ছাদ থেকে ছাদে লাফালাফি চলছে। কিন্তু এখন যেহেতু চারপাশেই একটা পরিবেশ, প্রকৃতি গরম হয়ে উঠেছে এবং তার এখন কোনো কিছুরই কোনো কিছু ঠিক ঠিকানা নেই, সেই জন্য বৃষ্টি যে কোনো মুহূর্তে হতেই পারে এবং বৃষ্টি হলে তখন ঘুড়িগুলো তো আর উঠতে পারে না। কিন্তু যদি বৃষ্টি না হয়, যদি একটুও আকাশ ফর্সা থাকে, যদি সামান্যতম ছিটে ফোটা রোদ্দুরেরও দেখা পাওয়া যায়, তাহলে কিন্তু আজকে ঘুড়ি উড়বে, রঙিন ঘুড়ি উড়বে আকাশে, যে ঘুড়ি মানুষের মনের মুক্তির মতন উড়বে আকাশে। কোথাও মন যেন উড়ে যেতে চায় এই ঘুড়ির সঙ্গে সঙ্গে আকাশে বাতাসে।

0: স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তর কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। এবার এই যে কথা, প্রত্যেক বছর সেপ্টেম্বর মাসের 17 তারিখ বিশ্বকর্মা পুজো হবে এটা আমরা সবাই জানি, খুব কম হয় এমনটা 16 তারিখ সেপ্টেম্বর মাসের পুজো হচ্ছে অথবা 18 তারিখ সেপ্টেম্বর মাসের পুজো হচ্ছে, এটা খুব কম হয়। আমরা সাধারণত 17 তারিখেই জানি এই পুজোটা হয়। এবার কেন, এটা তো নিশ্চয়ই একটা কোনো কারণ রয়েছে। কারণটা হচ্ছে হিন্দু সৌরপঞ্জিকা অনুযায়ী কন্যা সংক্রান্তির সময় বিশ্বকর্মা পুজো পালিত হয়। এবার সূর্য যখন সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করে সেই সংক্রান্তিকে বলা হয় কন্যা সংক্রান্তি। এই সংক্রান্তির দিন বা তার আশেপাশে, এবার এই তিথি নক্ষত্র সমস্ত কিছু মিলিয়ে এই সংক্রান্তির দিন বা তার আশেপাশে বিশ্বকর্মা পুজো করবার একটা প্রচলন রয়েছে। এবং সেই জন্যই সেপ্টেম্বর মাসের 17 তারিখ মূলত এই কাজটা ঘটে, এই সূর্যের সিংহরাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করবার যে দিনটা সেটা মূলত এই দিনই হয়, এই দিনই কন্যা সংক্রান্তি পড়ে। খুব কম বছরে হয় যেদিন হয়তো 16 তারিখ পড়লো বা 18 তারিখ পড়লো, এবছর যেমন এই কন্যা সংক্রান্তি পড়েছে 18 তারিখ। 16, 17, 18 যেদিনই হোক না কেন, উৎসবের আরেকটা দিন কিন্তু এই দিন, উৎসবের আরেকটা মুহূর্ত, উৎসবের আরেকটা প্রার্থনা সেটাও কিন্তু এই এই দিনই। সঙ্গে থাকুন, শুনতে থাকুন, কথা কিছু আরও বাকি রয়েছে 100.1 FM গোল্ডের প্রভাত বিনায়। গোপা আছি আজ আপনার সঙ্গে, শুনছি নানান শিল্পীর কণ্ঠে নানান গান, আর কথা হচ্ছে বিশ্বকর্মা পুজো নিয়ে।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM।

শ্রাবণী সেনের কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। বিশ্বকর্মা পুজোর সঙ্গে আর একটা লোকাচারের যে সম্পর্ক রয়েছে, বিশেষ করে পশ্চিমবঙ্গের কিছু অঞ্চলে তো বটেই, এই মূলত সেটাকে যে খুব একটা শাস্ত্রীয় বিধান বলা যায় তেমনটা নয়। আবার ওই যে বললাম, যেহেতু এইগুলো অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক বছর ধরে, অনেক যুগ ধরে চলছে, ফলে একটার সঙ্গে একটা এমনভাবে মিশে গিয়েছে যেটা একটা খুব মানে মনে হয় যে হয়তো একটা আরেকটার সঙ্গে জুড়েই রয়েছে। যেরকম বিশ্বকর্মা পুজোর সঙ্গে এই ঘুড়ি ওড়ানো, বিশ্বকর্মা পুজোর সঙ্গে আরেকটা যে জায়গা সেটা হচ্ছে রান্না পুজো। বিশ্বকর্মা পুজোর সময় অনেক বাড়িতেই আগের দিন রান্না করে রাখা এবং পরের দিন সেইটা খাবার, সেই খাবার খাওয়ার রীতি রয়েছে এবং নিমন্ত্রণও করা হয় রান্না পুজোর খাওয়ার জন্য। কোথাও রান্না পুজো, কোথাও অরন্ধন বা রান্না না করার দিন, এর সঙ্গে মিলিয়ে দেখা হয় এই দিনটা। এর পেছনের মূল ভাবনা হচ্ছে পুজোর দিন রান্নাঘরের উনুন বা আগুনকেও একটু বিশ্রাম দেওয়া, মানে সেটাও তো কিছু একটা আমাদের খাবার দাবার তৈরি করে দেয়, তো কোথাও না কোথাও হয়তো সেই কনসেপ্টটা, মানে উনুন বা যে আমাদের ওভেন, আমাদের স্টোভ, সেইটা হয়তো মেশিনের সঙ্গেই হয়তো তুলনা করা হতো একটা সময়, জানি না, সেই জায়গা থেকেই হয়তো এসছে এটা, এবং সেটা সেই জিনিসটাকেও সারা বছর যে আমাদের খাওয়ায় তাকেও একটা দিন বিশ্রাম দেওয়া, সেজন্য এই পুজোর দিনটা এই বিশ্রামটা দেওয়া হয়, আগের দিন রান্না করে পুজোর দিনটায় খাওয়া হয়। বিশ্বকর্মা পুজো দেবশিল্পীর আরাধনা, আর রান্না পুজো বা অরন্ধন সেটা একটা অন্য লোকাচার যার সঙ্গে কিন্তু জড়িয়ে রয়েছে রান্নাঘর, উনুন, গৃহস্থালির অন্যান্য জিনিসপত্র, কিন্তু এই দুটো মিলে কেমন যেন একাকার হয়ে গিয়েছে এই বিশ্বকর্মা পুজোর দিন। বিশ্বকর্মা পুজো অরন্ধন সেটা আলাদাই হোক বা একসঙ্গেই হোক, এ নিয়ে তর্ক বিতর্ক থাকুক বা না থাকুক, প্রসাদের মতন আমরা প্রসাদ খেতে যাব যে যে বাড়িতে রান্না পুজো হয় এবং যেখান থেকে নিমন্ত্রণ আসে। আর আমাদের বিশ্বাস, আমাদের ধারণা, আমাদের প্রার্থনা সমস্ত কিছু ভালোর জন্য হোক এবং সব কিছু ভালো হোক, এই আশা নিয়ে, এই ভরসা নিয়ে আজকের আমরা শেষ করব আমাদের এই প্রভাত বিনা। যেতে যেতে একটা গান তো আমরা শুনব নিশ্চয়ই, তবে ঘুড়ি, রান্না পুজো, বিশ্বকর্মা পুজো সমস্ত কিছু মিলেমিশে থাক সকলের মধ্যে।

জাতি ধর্মবর্ণ নির্বিশেষে মানুষের মধ্যে সব কিছু মিশে থাক মানুষেরই ভালোর জন্য। গোপাল ছিলাম আজ আপনার সঙ্গে, আবারও ফিরে আসব ঠিক 8:30 মনের মেলোডি নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন প্রভাত বীণা। আজ এই পর্যন্তই, একেবারে শেষে রুদ্র রায়ের এই গান শুনতে শুনতে, রুদ্র রায়ের কণ্ঠে এই গান শুনতে শুনতে সবাইকে বলি ভালো থাকুন, ভালো রাখুন আর সঙ্গে থাকুন আমাদের।

0: আকাশবাণী FM গোল খাঁটি শোনা।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড। মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি।

ঘড়িতে সময় বলছে সকাল 8:31 হয়ে, না 8:32 হয়ে 2 সেকেন্ড। আর ঠিক এখন থেকে একেবারে 10টা পর্যন্ত আপনার সঙ্গে গানে গপ্পে আড্ডায় মনের মেলোডি। মনের মেলোডিতে সুর তাল ছন্দ লয় সবকিছু ছড়িয়ে পড়ে মন থেকে মনে। আজ আপনার সঙ্গে আছি গোপা 100.1 FM গোল্ডে। 9903055992 এই নাম্বার আপনার জন্য খোলা আছে, কথা হবে নিশ্চয়ই সেখানে। কিন্তু কথা শুরু হওয়ার আগে গান শুনতে শুনতে যদি কথা শুরু করি তাহলেই বোধ হয় ভালো হয়। তাহলে একটা গান শুনে এক্ষুনি ফিরে আসছি।

0: অপরেশ লাহিড়ির কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। আর গান শুনতে শুনতে আমরা চলে এসেছি তার কথাতেই, যার কথা দিয়ে শুরু হলো আজকে আমাদের এই মনের মেলোডি। মোটামুটিভাবে 2000-এরও বছরের বেশি সময়ে আকাশে উড়ছে এই ঘুড়ি। ঘুড়ির উৎপত্তি সাধারণত বলা হয় যে প্রাচীন চীনে, এবং প্রচলিত তথ্য অনুযায়ী খ্রিস্টপূর্ব 5ম শতকের কাছাকাছি চীনে ঘুড়ি ওড়াবার প্রমাণ পাওয়া গেছে। আজ থেকে আনুমানিক 2400 বছর বা 2500 বছর আগে মানুষ ঘুড়ি ওড়াতো, এরকম কথাও কিন্তু জানা যাচ্ছে। পরে ঘুড়ি এশিয়ার বিভিন্ন দেশ হয়ে ইউরোপ সহ পৃথিবীর নানান জায়গাতে ছড়িয়ে পড়েছে নানান রকমভাবে। শুধু খেলা হিসেবে ঘুড়ি এমনটা কিন্তু ভাবার কোনো কারণই নেই। প্রাচীনকালে ওই বছর 2000 বছর আগের যে ঘটনা, সেই সময় প্রাচীনকালে নানান রকম বার্তা পাঠানোর জন্য, সামরিক পর্যবেক্ষণের জন্য, আবহাওয়া এবং বৈজ্ঞানিক নানান পরীক্ষা নিরীক্ষাতে ব্যবহার হয়েছে ঘুড়ি। সুতরাং ঘুড়িকে কেবলমাত্র এলেবেলে জিনিস বলে, খেলনার জিনিস বলে উড়িয়ে দেওয়াটা ঠিক হবে না। ঘুড়ির মধ্যে কিন্তু একটা গাম্ভীর্য রয়েছে। তো আজকে 9903050992 এই নাম্বারে অবশ্যই কথা হবে আমাদের ঘুড়ি নিয়েই, কারণ আজকে ঘুড়ি ওড়ানোর দিন। যদিও আকাশে যেহেতু মেঘলা, আকাশ যেহেতু বৃষ্টি ভেজা ভেজা, সেজন্য ঘুড়ি দেখা যাচ্ছে কি আকাশে আমি ঠিক এই মুহূর্তে স্টুডিওতে বসে তো বুঝতে পারছি না, কিন্তু অনেকেরই মন যে ঘুড়ির মতন আকাশে উঠছে সেটা অবশ্যই বুঝতে পাচ্ছি। নানান রঙের ঘুড়ি প্রজাপতির মতন আকাশে আজকে উড়বে এই আশা রাখি, এবং সেই ঘুড়ি উঠতে উঠতে আমাদের কাছে এসে পৌঁছবে কোনো ঘুড়ি। সেই ঘুড়ি হয়তো কোনো খবর নিয়ে আসবে, সেই ঘুড়ি হয়তো কোনো বার্তা নিয়ে আসবে, সেই ঘুড়ি আমার মনকে হয়তো উড়িয়ে নিয়ে যাবে আকাশে অনেক দূরে অনেক দূরে অনেক দূরে। প্রজাপতির মতো নানান রঙের নানান ধরনের ঘুড়ি উড়ুক আকাশে। আজকে কথা হবে সেই ঘুড়ি নিয়েই। আপনার কাছে ঘুড়ি, আপনার সবচেয়ে মজার যে ঘুড়ি ওড়াবার জায়গা রয়েছে বা ঘুড়ি ওড়াবার যে স্মৃতি রয়েছে, ঘুড়ি ওড়ানোর যে ঘটনা রয়েছে, সে কথা অবশ্যই ছোট করে যদি আজকে আমাদের বলে যান তাহলে খুব একটা মন্দ কিন্তু লাগবে না। আর যদি এই মুহূর্তে ঘুড়ি তৈরিতে বা ঘুড়ি তৈরির ব্যাপার ট্যাপারগুলো তো হয়ে গিয়েছে, আজকে তো ওড়ানোর দিন সাধারণভাবে, তো আপাতত আকাশে প্রজাপতির মতন ঘুড়ি উড়ুক বা না উড়ুক, আমার স্টুডিওতে কিন্তু অনেকগুলো প্রজাপতি ঘুড়ির মতন উঠছে গানে গানে। শুনে আসছি এক্ষুনি।
1: প্রজাপতি

সবিতা চৌধুরীর কণ্ঠে আমরা শুনছিলাম এই গান। আর গান শুনতে শুনতে মেসেজ কিন্তু আসতে শুরু করে দিয়েছে, কারণ ঘুড়ি আকাশে উড়ুক বা না উড়ুক, মনের আকাশে কিন্তু ঘুড়ি অবশ্যই আমাদের ওড়ে। প্রত্যেকের মনের মধ্যেই ঘুড়ি নিয়ে নানান রকম কথা রয়েছে, হতে পারে সেটা সাম্প্রতিক, হতে পারে সেটা অনেক আগের। যে কোনো কথাই থাকুক না কেন, অবশ্যই কিন্তু ঘুড়ি নিয়ে সে কথা আমাদের বলতে পারেন। আগে প্রচুর ঘুড়ি উড়িয়েছি, হয়তো দুজন মিলে টাকা দিয়ে একটা ঘুড়ি কিনতাম, মাঠে গিয়ে ঘুড়ি ওড়াতাম, ঘুড়ি কোথাও বেঁধে গেলে দুঃখ লাগতো। রজত বিশ্বাস, বনপুর, নদিয়া। এরপর হচ্ছে ছোটবেলার ঘুড়ি ওড়ানোর স্মৃতি আজও যেন মনের আকাশে রঙিন হয়ে ভেসে বেড়ায়। ছাদে উঠে পেটকাটি, চাঁদিয়াল, মোমবাতি কিংবা ময়ূর পঙ্খী ঘুড়ি নিয়ে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দিতাম। নিজের হাতে সুতোয় মাঞ্জা দেওয়া, হাওয়ার সঙ্গে ঘুড়ির লড়াই, আর হঠাৎ প্যাঁচ কেটে যাওয়া ঘুড়ির পেছনে ছুটে চলা, সব মিলিয়ে সেই দিনগুলো ছিল নির্মল আনন্দের। আজ আকাশে ঘুড়ি দেখলেই মনে হয় শৈশবটা বুঝি এখনও সেই নীল আকাশেই উড়ছে। সৌভিক সরকার, কসবা, হালতু। আমি জানি না এবছর কতটা ঘুড়ি উঠছে, কারণ আমি যেখানে থাকি সেখানে প্রত্যেক বছরই যেটা হয়, গাছে না হলে ছাদে দেখি ঘুড়ির নানান রকম সুতো আটকে থাকে। দু একটা ঘুড়িও যে ছাদের ওপরে এসে পড়ে না এমনটা নয়, কিন্তু এবছর একটাও ঘুড়ি পাইনি। হতে পারে হয়তো আকাশ মেঘলা, কিন্তু গত দুদিন ধরে মোটামুটি ভালোই রোদ্দুর ছিল। তাহলে কি ঘুড়ি কেবল মনে মনেই উড়ছে, আকাশে ওরা কি এবার একটুখানি কম রয়েছে? সে কথাও নিশ্চয়ই কিন্তু আপনি বলতে পারেন আজকে। আর খুব ছোটবেলার কথা মনে পড়ে, আমার দাদা এবং দাদাদের বন্ধুরা সবাই মিলে ঘুড়ি ওড়াচ্ছিল, আমাকে সেই ঘুড়িটা ধরে, মানে ঘুড়িটা ধরে থাকতে দিয়েছিল, কীরকমভাবে যেন ওড়ায় সেই ঘুড়ি লাটাই দিয়ে। তো আমি ঘুড়িটা ধরে মানে এদিক ওদিক করে দেখতে দেখতে সেই ঘুড়ি যে কখন লাটাইয়ের সুতোর সঙ্গে উড়ে চলে গেছে নিজেও টের পাইনি। পরে বহুবার ঘুড়ি ওড়াবার চেষ্টা করেছিলাম জানেন, কিন্তু ওই কসরত, যেমন সাঁতারটাও শেখা হয়নি, ঘুড়িটা ওড়ানো না ঠিক শিখতে পারিনি, কিন্তু ঘুড়ি ওড়াবার ওই যে মানে পশ্চারটা যেটা হয়, বা ওই যেভাবে ঘুড়িটা ওড়ায়, ওইটা খুব সুনিপুণভাবে আমি, মানে আপনি দেখলে বুঝতেই পারবেন না যে আমি ঘুড়ি ওড়াতে পারি না, ওইটুকুনি আমি ঠিকঠাকভাবে করতে পারি, কিন্তু আজ পর্যন্ত কোনো দিন ঘুড়িটা ওড়ানো হয়নি, ঘুড়িটা উড়িয়ে দেখা হয়নি। ঠিক যেরকম সাঁতারটাও, ওই সাঁতারের যে ডুব সাঁতার বলো বা চিত সাঁতার বলো বা বাটারফ্লাই বলো, যাই বলো, ওইটা আমি ডাঙায় বসে বসে কিন্তু করতে পারি, কিন্তু জলে নেমে যেমন করতে পারি না, ঠিক তেমন ঘুড়ি ওড়াবার ওই যে শৈল্পিক সুতো টানা, সেটা আমি, আপনি দেখলে বুঝতে পারবেন না যে আমি কতটা ওই ব্যাপারে কাঁচা, কিন্তু ঘুড়ি ওড়াতে যদি আমাকে দেন তাহলেই বুঝতে পারবেন আমি কাঁচা। কারণ ঘুড়ি আমি কোনোদিন ছাদ থেকে, ছাদের পাঁচিলের ওপর তুলতে পারিনি ওই সুতো দিয়ে টেনে, যতবার তুলেছি ততবার ধপ করে পড়ে গেছে।

তো এরকম নানান রকম স্মৃতি কিন্তু ঘুড়ির সঙ্গে আমাদের জড়িয়ে থাকে। সে স্মৃতি হতে পারে অনেক পুরনো, হতে পারে একেবারেই মানে খুব কাছাকাছি। তো সেরকম যদি কিছু কথা আপনার থেকে থাকে, অবশ্যই 9903050992 আপনার জন্য খুলে দেওয়া আছে। আর আজকে গান শুনছি আমরা, ঘুড়ির গান শুনছি, ঘুড়ির সঙ্গে সঙ্গে অন্যান্য নানান গানও আমরা শুনবো। তবে সব কিছুর জন্য আপনাকে কিন্তু আমাদের সঙ্গে থাকতে হবে। আর ঠিক এই মুহূর্তে কোন গানটা শুনি, হ্যাঁ এই মুহূর্তে এই গানটা শুনে এক্ষুনি ফিরে আসছি।

আসি একটু মেসেজের দিকে। নতুন প্রজন্মকে ঘুরিয়ে ওড়াতে খুব আগ্রহী, প্রশ্নচিহ্ন আছে আশিস দত্ত সল্টলেক থেকে। এটা তো আমরা চারপাশটা একটু দেখলে বুঝতে পারি যে নতুন ছেলেরা কিন্তু ঘুড়ি ওড়াতে যে খুব একটা অনাগ্রহী এমনটাও নয়, আবার তাদের জায়গা, তাদের পড়াশুনো, তাদের নানান রকম পড়াশুনোর সঙ্গে সঙ্গে আরও যে নানান রকম শিডিউল থাকে, সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে ঘুড়ি ওড়াবার সময়টা তারা কতটা পাচ্ছে, সব কিছুই একটা কিন্তু প্রশ্নচিহ্নের সামনে এসে দাঁড়িয়েছে। আর চারিদিকে সব উঁচু উঁচু ফ্ল্যাট বাড়ি, ঘুড়ি ওড়ানোর জায়গার অভাব। লক্ষ্মীদের সুভাষ গ্রাম থেকে বলছে, হ্যাঁ জায়গার অভাব তো একটা বটেই, ইদানিং চারপাশের জায়গার সত্যিই বড় অভাব ঘটেছে। কলকাতার মা ফ্লাইওভারে চীনা মাঞ্জা দেওয়া ঘুড়ির সুতোয় প্রাণহানির ঘটনা ঘটে থাকে, ঐশী সরকার চিনার পার্ক, একদম ঠিক কথা। এবং এই বিষয়টা নিয়ে একদম মানে যেটা বলারও যে আমাদের এই যে চার মানে মাঞ্জা দেওয়া, ঘুড়ির সুতোয় মাঞ্জা দেওয়া, সেটা তো একটা বিরাট ব্যাপার, কয়েক দিন ধরে সপ্তাহ ধরে চলে সেই মাঞ্জা দেওয়ার ব্যাপার। এবং ওই যে মাঞ্জা দেওয়া সুতোগুলো থাকে, সেই সুতোগুলোতে কেবলমাত্র দুর্ঘটনা মানুষের ক্ষেত্রে ঘটে এমন নয়, মানুষের ক্ষেত্রে তো ঘটেই নানানভাবে। এবং প্রচুর পাখি, কাক, পায়রা, ছোটো ছোটো পাখি মাঞ্জার ওই সুতোর মধ্যে জড়িয়ে গিয়ে তাদের প্রাণহানি ঘটে। এই জায়গাটা যদি একটুখানি আমরা সচেতন হয়ে ঘুড়ি ওড়াবার চেষ্টা করি, তাহলে আমাদের সকলের ক্ষেত্রেই ভালো। আর একটা সময় বছর চার পাঁচ আগেও দেখেছি যে বিশ্বকর্মা পুজোর আগে থেকে অনেক মানে অন্যান্য বাইরে থেকে অনেক ছেলেরা আসতো, যাদের আমরা কোনো দিন চিনি না, দেখিনি, বাইরে থেকে ছেলেরা আসতো, তারা দেখতাম হই হই করতে করতে ছুটছে, একটা বিরাল সরু বাঁশের যে কঞ্চি থাকে, বিশাল সেই কঞ্চি নিয়ে ছুটছে, কি ব্যাপার না, তারা ঘুড়ি ধরবে। এই যে ঘুড়ি ধরবার যে মানে ছেলেরা, অচেনা ছেলেরা আসতো ঘুড়ি ধরতে, ছোটো ছোটো ছেলেরা, তাদের দেখা পাওয়া যায় না। এবং তাদের বকাও মানে তারা যে বকা খেত না এমনটাও নয়, বাড়ির বড়রা মানে যে পাড়ায় হয়তো তারা চলে এসছে, সে পাড়া কেউ চেনেও না তাদের, এই ধীরে ধীরে পাঁচিলে উঠবি কি ধীরে ধীরে ছাদে উঠবি, পড়ে গেলে হাত পা ভেঙে যাবে, মানে এরকম বকুনিও সবাই শুনেছে। তো ঘুড়ির পেছনে যেমন একটা খেলা রয়েছে, ঘুড়ির পেছনে যেমন একটা মজা রয়েছে, ঘুড়ির পেছনে কিন্তু সেরকম প্রচুর বকুনিও রয়েছে। তো বকুনি শুনতে শুনতে ঘুড়ি তৈরি হওয়া, ঘুড়িকে না ঘুড়ি ওড়ানো, এবং ঘুড়ির সঙ্গে সঙ্গে একটা লুকোচুরি ব্যাপার, বাড়ির কেউ যাতে জানতে না পারে যে ঘুড়ি ওড়ানো হচ্ছে, সেটারও একটা বিষয় রয়েছে। ঘুড়ি ওড়াবার জন্য কত পয়সা, কত বাবার পকেট থেকে, কত মায়ের ব্যাগ থেকে, যে আপনার বা আমার বা আমাদের এরকম অনেকেরই ব্যাগে ঢুকে তারপর সেটা ঘুড়ির দোকানে গেছে, সেটা কেউ জানে না। তো এরকম চাঁদা তুলে ঘুড়ি, সেটাও তো আবার দেখেছি, ঘুড়ি তো ওড়াতাম না কিন্তু তবুও অন্যান্য বন্ধুরা ঘুড়ি ওড়াবে বলে সেখানে চাঁদা দিতে হতো, 25 পয়সা হলেও দিতে হতো চাঁদা। তো এই রকম যে ঘুড়ি ওড়াবার মজা, ঘুড়ি ওড়াবার আনন্দ, সেটুকুই যেন থাকে, কোনো রকম দুর্ঘটনা কারুর সঙ্গে না ঘটুক, এটাই আমরা সবসময় চাই। আবার ঘুড়ি ওড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে হাত ভাঙার ঘটনাও কিন্তু আমাদের প্রত্যেকেরই প্রায় জানা রয়েছে, সেইগুলো আজকে একটু বাদ থাক, শেষের দিকে আমরা এগুলো নিয়ে নিশ্চয়ই কথা বলবো। কিন্তু ঘুড়ি ওড়ানো, মন ওরে ঘুড়ির মতন, প্রজাপতি ওরে ঘুড়ির সঙ্গে সঙ্গে, আমাদের ইচ্ছে ওরে ঘুড়ির সঙ্গে সঙ্গে, আরও কত কী থাকে, একটা রঙিন মন, রঙিন ইচ্ছে, সমস্ত কিছু নিয়েই ঘুড়ি উড়ুক আকাশে, এইটুকুনি

0: শান আর শ্রেয়া ঘোষালের কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। আর গান শুনতে শুনতে চলে যাব কোথায়, শ্রীরামপুর হুগলি মৈনাক বন্দ্যোপাধ্যায়ের কাছে। মৈনাক ব্যানার্জি তিনি লিখছেন, ভোর পাঁচটায় ঘুম থেকে উঠে পড়ার কথা, পাঁচ দশ মিনিট দেরি হয়ে গেলে মনে হতো জীবন থেকে কতটা দুর্লভ মুহূর্ত হারিয়ে ফেললাম। মায়ের ওপর অভিমান হতো সময় ডেকে না দেবার জন্য, ভালো ঘুড়ি ওড়াতে না পারলেও ভালো লাগার ওই অনুভূতিটুকু অনেক দূর পর্যন্ত উড়ে যেত। আসলে সত্যি তাই, ঘুড়ি কি কেবলমাত্র আকাশে ওড়ে, ঘুড়ির সঙ্গে সঙ্গে আরও অনেক কিছু, আমাদের মনের ইচ্ছে, আমাদের মনের আশা, আমাদের মনের যে ছোটবেলার মধ্যেও তো একটা ছোটবেলা থাকে, আবার বড় হলেও যেমন তার মধ্যে একটা শৈশব ঘুরে বেড়ায় তার মনের মধ্যে, যখন আমি ছোট আমার থেকেও আরও কেউ ছোট আমার মধ্যে থেকে থাকে, তো সেই ছোট তার যে অনুভূতি সেটাও যেন নানান রঙে রঙিন হয়ে আকাশে উঠতে থাকে ঘুড়ির সঙ্গে সঙ্গে। সেজন্য ঘুড়ি ওড়াবার যে জায়গা, ঘুড়ি ওড়াবার যে বিষয়, সেটা কিন্তু এতখানি জায়গা নিয়ে নেয় আমাদের প্রত্যেকের মনের মধ্যে। আপাতত ছোট্ট করে একটু খবর শুনে আসব, তারপরে আরও বাকি কথা আছে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন গোপা আছি আজ মনের মেলোডিতে। ফিরে আসব একটু পরেই খবর শুনে।
1: नमस्कार, आकाशवाणी समाचार के साथ मैं नवीन सक्सेना। निर्वाचन आयोग ने पश्चिम बंगाल में विधानसभा उपचुनावों में

কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি।

লতা মঙ্গেশকরের কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। আর প্রজাপতি যেরকম পাখনা মেলছে ঠিক সেরকমই এই সময়টায়, যখন বিশ্বকর্মা পুজোর আশপাশে, মানে বিশ্বকর্মা পুজোর হওয়ার অনেক আগে থেকে এবং তারপরেও, এমনকি পুজোর সময়, দুর্গাপুজোর সময়তেও কিন্তু আকাশে ঘুড়ি উড়তে দেখা যায়। এবছরের অবস্থাটা বুঝতে

বুঝতে পারছি না আমি ঠিক এখনো, আজকের অবস্থাটা তো অন্তত আমি এই মুহূর্তে জানি না, একটু পরে বেরিয়ে বুঝতে পারবো আকাশের কি অবস্থা, আকাশে মেঘ উঠছে না ঘুড়ি উঠছে সেটা তখন বুঝতে পারবো। আপাতত কতগুলো মেসেজ এসছে আমি একটু টুকটুক করে পড়তে শুরু করি। মনের মাঝে স্বাধীনতার ঘুড়িটা আজও উঠছে, কিন্তু বাস্তবটা আলাদা। শিশুদের চোখ এখন শুধুই ফোনের দিকে, তাই ফোনের থেকে চোখ সরিয়ে শিশুকে খোলা মাঠ দিন, তারা যেন নিজের মনের স্বাধীনতার ঘুড়িটাকে খোলা আকাশে ওড়াতে পারে মুক্ত পাখির মতন। পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে তিনি পাঠিয়েছেন তার কথা। এরপর ছোটবেলার লাল নীল সাদা কালো সবুজ ঘুড়ি আকাশে উঠতে দেখলে মনটা যে কি ভালো হতো, এখন পাল্টে গিয়ে সবই যেন কালো হয়ে গেছে। সকল দাদা ভাইদের কাছে অনুরোধ, ঘুড়ির সুতো যেন হয় না দুঃখের কারণ, সবাই মিলে ভরে থাকো বিশ্বকর্মা পুজোর আনন্দে। আমাদের এখানে সরস্বতী পুজো তো ঘুড়ি ওড়ে। রঞ্জনা মজুমদার বেলুর থেকে তিনি পাঠিয়েছেন। এরপর হচ্ছে, আমি স্কুল গ্রাউন্ডে কখনো ছাদে ঘুড়ি ওড়াতাম, আবার কখনো কেটে যাওয়া ঘুড়ি ধরবার জন্যে তার পিছনে পিছনে ছুটতাম। আজ বিশ্বকর্মা পুজোর দিনে সকলের জীবন কর্মে এগিয়ে চলুক, সেটাই উনি প্রার্থনা করেছেন। ভুলু সাহা মধ্যমগ্রাম থেকে তিনি পাঠিয়েছেন। আর এর পরের মেসেজ হচ্ছে, আমার দাদার শৈশব অনেকখানি জুড়ে রয়েছে ঘুড়ি। বাবা ঘুড়ি কিনে আনতো আর মাঞ্জা দিত নানা উপকরণ দিয়ে। আমি ছিলাম ধরাই দেওয়ার আর লাটাই কন্ট্রোলের দায়িত্বে। কাটা ঘুড়ির পিছনে ছোটার জন্যে বাবার মারও খেয়েছি। আর শৈশবের স্মৃতি ফিরিয়ে আনবার জন্য ধন্যবাদ। মোম দেবনাথ হরিদেবপুর। আমাদের প্রত্যেকের মনের মধ্যেই কিন্তু একটা ছোট থাকে, বড়দের মনের মধ্যে শৈশবটা একটু বেশি করে থাকে, আর ছোটরা তো ছোটই কিন্তু তাদের মনটা যেন আরও ছোট থাকে। তো সেই জন্য এই ছোট ছোট ছোট ছোট মনগুলো নিয়ে অনেকগুলো ঘুড়ি যখন আকাশে ওড়ে, তখন সেই আকাশের সৌন্দর্য এবং আকাশের যে রং সেটা অন্যরকমভাবে বদলে যায়। আর এই যে ঘুড়ির কথা বারবারই হচ্ছে, নানান রকমের ঘুড়ি নানান রকমের নাম নিয়ে নানান রকমের পরিচয় নিয়ে আমাদের কাছে কিন্তু আসে, যেরকম চিল, পেটকাটি, চাঁদিয়াল, মোমবাতি, বক্স ঘুড়ি, প্রজাপতি, ড্রাগন, বড় বড় যে ড্রাগনগুলো ওড়ে, মাছরাঙা, পানসি, পালতোলা, কত রকমের মুখ পোড়া, তিনকোনা ঘুড়ি, কত রকমের ঘুড়ি। আবার ফানুস, সেটা সেই অর্থে ঘুড়ি নয়, কিন্তু ফানুস যখন ওড়ে রাতের আকাশে, মানে ঘুড়ি তো সাধারণত দিনেই আমরা দেখি, কিন্তু ফানুস যখন রাতের আকাশে ওড়ে, তখন সেই যে ফানুসের একটা আগুনের মতন রং নিয়ে সে যে রাতের আকাশকে অতখানি আলো করে দেয়, অন্ধকার আকাশটাকে, সেটাও কোথাও কোথাও যেন ফানুস একটু অন্য রকম। ঘুড়ি হচ্ছে দিনের সঙ্গী, ফানুস হচ্ছে রাতের সঙ্গী, কিন্তু তবুও যেন ঘুড়ির সঙ্গে কোথাও একটা মিল। অবশ্য ঘুড়িটা আকাশের ওপর দিকে ওড়ে, ফানুস উঠতে উঠতে উঠতে উঠতে ক্রমশ নামতেও থাকে, ঘুড়ির ক্ষেত্রেও তাই। ঘুড়ি যখন কেটে যায় তখন তো সে ধীরে ধীরে ধীরে ধীরে নিচের দিকে পড়তেও থাকে। তো এইরকমভাবেই ঘুড়ি আমাদের জীবনে উড়ুক, আমাদের ভালো লাগাটা আমাদের সঙ্গেই থেকে যাক। আজকে আকাশে বৃষ্টি পড়ছে না ঘুড়ি উঠছে সেটা সত্যি আমি এই মুহূর্তে বুঝতে পারছি না, কিন্তু যেটাই হোক না কেন, মনটা আমাদের সকলের ভালো থাকুক, আমাদের ভালো লাগুক, এটাই হচ্ছে চাওয়া।

পরশ পাথরের গান আমরা শুনছিলাম, পরশ পাথরের গান শুনতে শুনতে একটু চটপট পড়ব কতগুলো মেসেজ। আমি ঘুড়ি ওড়াতাম প্রেম করার জন্য, আমার বাড়ির চারটে ছাদের পর প্রেমিকার বাড়ি, সে ছাদে থাকতো আর আমি আমার ছাদ থেকে ঘুড়িতে মনের কথা লিখে তার ছাদে ঘুড়িটা ফেলতাম আর সে লেখা পড়ে নিত, ঘুড়ি ওড়ানো হতো আবার প্রেমটাও করা হতো, দুটো একসঙ্গে চলতো, মজা দ্বিগুণ হতো। দীপঙ্কর মাল, গঙ্গাধরপুর, ধর্মতলা, হাওড়া। আপনি শুধু ঘুড়ি ওড়ানোতে নয়, টিপ করে বাড়ির ছাদে ঘুড়ি ফেলাতেও যে পারদর্শী সেইটা আপনার এই মেসেজ দেখে বোঝা যাচ্ছে। পরের মেসেজে চলে যাই, সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে, তিনি ঘুড়ি ওড়াচ্ছেন আকাশে আর লাটাই ধরে রয়েছেন ওনার জিএফ। তবে রেডিওতে আপনার অনুষ্ঠান শুনছি, আমার প্রমিস টক্সিক লোকেদের ঘুড়ি ভোকাটা করবই। এরপর হচ্ছে যাদবেন্দ্র পাণ্ডা, জুকিয়া বাজার, কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে, বিশ্বকর্মা পুজোর দিন কাঁচগুঁড়ো, সাগু আর রং দিয়ে সুতোয় মাঞ্জা দেওয়া, রোদে শুকোতে দেওয়া সেই লাল নীল সুতোর গন্ধটাই ছিল আলাদা। পরন্ত বিকেলে পাড়ার সব ছাদ যখন লোকে লোকারণ্য, তখন প্রতিপক্ষের ঘুড়ি কেটে গেলেই একসঙ্গে বুক চিরে চেঁচে ওঠা ভোকাট্টা, যা মনে পড়লেই আমি নস্টালজিক হয়ে যাই, এখন শুধু আকাশের দিকে তাকিয়ে থাকি। এরপর হচ্ছে শুভ্রা ভট্টাচার্য, বাসদ্রোণী, কলকাতা 70। মনে পড়ে ছাদে উঠে দাদার সঙ্গে ঘুড়ি ওড়াতাম আর চিৎকার করতাম ভোকাট্টা। আমার সবচেয়ে মজার স্মৃতি হলো একবার একটা ঘুড়ি কাটতে কাটতে আমাদের ছাদ থেকে পাশের বাড়ির ছাদে গিয়ে পড়েছিল, এটা আনতে গিয়ে আমি আচার খেয়েছিলাম, মানে কেবলমাত্র শুধু ঘুড়িটাই ভোকাট্টা হয়নি, উনি নিজেও তার সঙ্গে সঙ্গে পড়েছিলেন। সেই নিয়ে বাড়িতে খুব হাসাহাসি হয়েছিল। আমার স্বামী ঘুড়ি ওড়াতে খুব ভালোবাসত, যদিও আমার মনের আকাশে একটু মেঘ জমেছে। আমার দুই ছেলের জন্য আমি আবার ঘুড়ির মতন উঠতে শিখছি আর সবসময় ঘুড়ির মতন রঙিন হয়ে ঘুড়ির মতন উঠতে শেখাই ভালো, কারণ ঘুড়ি অনেক দূরের খবর নিতে যায় এবং অনেক দূরের খবর নিয়ে আসে আমাদের কাছে। কখনো কখনো অন্য ঘুড়ি অন্য কোনো বাড়ির খবর নিয়ে আমাদের কাছে চলে আসে, আবার আমাদের ঘুড়ি অন্য কারুর বাড়িতে চলে যায়। এই যে ঘুড়ি ওড়া এবং ঘুড়ি কেটে পড়বার পর সেই ঘুড়ির মালিক অন্য কেউ হয়ে যাওয়া, এই সমস্ত কিছুর মধ্যেই একটা অন্যরকম মজা, অন্য কিছু একটা, যা কিন্তু আমরা খুঁজে ফেরি বহুবার।

বহু রকমভাবে। আর এরপরে আমরা একটা গান শুনবো, গান শুনে এক্ষুনি ফিরে আসছি। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন, শুনছেন 100.1 FM গোল্ডে মনের মেলোডি। গোপা আছি আজ আপনার সঙ্গে, আর আপাতত গানে গানে একটুখানি ঘুরি হয়ে উড়ে আসি।

শ্রেয়া ঘোষাল আর অরিজিতের কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। গান শুনতে শুনতে আবারও চলে যাব কিন্তু মেসেজের দিকে, কারণ প্রচুর মেসেজ এসে জমা হয়েছে আমার কাছে, এবার একটু একটু করে পড়তে হবে কারণ আমাদের সময় ক্রমশ ক্রমশ ক্রমশ ক্রমশ এগিয়ে যাচ্ছে। আর ঠিক এই মুহূর্তে কি একটু ঘড়িটা মিলিয়ে নেবেন একবার, 9:30 হতে আর 20 সেকেন্ড বাকি আছে বুঝলেন, যদি কাউন্ট ডাউন করতে থাকি তাহলে সেরকমই হবে। আপাতত ঘড়ির কাটা বলছে 9:29 হয়ে 50 সেকেন্ড। সুভাষিস সেন হরিচক কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে তিনি লিখছেন, ঘুড়ি এখন যেরকম বিশ্বকর্মা পুজোতে ওড়ানো হয় আমাদের কৈশোরে কিন্তু সেরকম প্রচলন ছিল, তবু শহরে এসে কর্মসূত্রে ঘুড়ি দেখলে আকাশে কৈশোরকাল মনে দোলা দিয়ে ওঠে। আমাদের শীতের সময় ধান কাটার পর মাঠ ফাঁকা হয়ে গেলেও ঘুড়ি ওড়াতাম আমরা। এরপর রমা রায় দাসনগর হাওড়া 5, তিনি লিখছেন, ছোটবেলায় ভাই এবং পাড়ার ছেলেরা মাঠে ঘুড়ি ওড়াতো, তাদের সঙ্গে পাল্লা দিয়ে ছুটোছুটি করতাম, বড় আনন্দের মুহূর্ত ছিল সেই দিনগুলি। আজ অনুষ্ঠান শুনছি আর সব মনে পড়ে যাচ্ছে, আমাদের এখানে বেশ ভালোই ঘুড়ি উঠছে দেখছি, ভালো লাগছে। এরপর হচ্ছে, ছোটবেলায় স্কুল থেকে এসে বন্ধুদের সঙ্গে ঘুড়ি ওড়াবো বলে ছাদে ছুটতাম, কি মজাই না হতো তখন, বিশাল আকাশে নানান রঙের ঘুড়ি উঠতেও পড়তে দেখতাম। আজ আমি যেখানে আছি সেখানে মাল্টিস্টোরেড বিল্ডিং, সেখানে ওই মাল্টিস্টোরেজ বিল্ডিংয়ের নানান রকম জঙ্গল,

আকাশ ছোট হয়ে গেছে, তাই এখন কদাচিৎ খুব বেশি ঘুড়ি উঠতে আর দেখা যায় না, তারা কোথায় যেন হারিয়ে গেছে। জয় মহলানবিশ যোধপুর পার্ক থেকে তিনি লিখেছেন। এরপর হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস, তিনি লিখছেন, আজকের বিষয়ে, আমি যখন ছোট ছিলাম তখন আমার পাশের বাড়ির এক দাদা ছিলেন, সেই দাদা বিশ্বকর্মা পুজোর অনেক দিন আগে থেকে ঘুড়ির সুতোয় মাঞ্জা দিতেন, এরপর বিভিন্ন ধরনের ঘুড়ি কিনে পুজোর দিন ঘুড়ি ওড়াতেন, সেখানে পাড়ার ছোটরাও যোগ দিত, ঘুড়ি ওড়ানো চলতো সন্ধে পর্যন্ত। ঘুড়ি ওড়ানোর সেই চেনা শৈশব আর মুক্ত আকাশের টান আমাদের যান্ত্রিক জীবনে আজও অমলিন এক আনন্দের উৎস। এরপর হচ্ছে সিলভার স্পেস থেকে দোহারিয়া মধ্যমগ্রাম থেকে মানুষ চক্রবর্তী, ছোটবেলায় ঘুড়ি ওড়াবার ভীষণ উৎসাহ ছিল, কিন্তু আমার ঘুড়ি খুব বেশি আকাশের উপরে যেত না। তবে একবার আমার এক বন্ধু ঘুড়ি ওড়াচ্ছিল আর সেই সময় প্রচুর শকুন উঠছিল সেইখানে, হঠাৎ করে ঘুড়ির সুতো এক শকুনের পায়ে আটকে গিয়ে সেই ঘুড়ি ঘুরতে ঘুরতে অনেক দূর পর্যন্ত চলে গিয়েছিল আর পাওয়া যায়নি। সেই শকুন বেচারার পায়ের কী অবস্থা হয়েছিল সেটা তো জানি না। ঠিক এরকমই ওই মাঞ্জা দেওয়া ঘুড়ির সুতোতে এই রকমই ঘটনা ঘটে। যদি নিরাপদ সুতো, যেগুলো মাঞ্জা ছাড়া সুতোতে ঘুড়ি ওড়ানো নিশ্চয়ই যায়, তো মাঞ্জা ছাড়া, মাঞ্জাটা তো মূলত দেওয়া হয় ওই কাচের গুঁড়ো টুড়ো নানান কিছু দিয়ে, যাতে অন্যদের ঘুড়িটা কেটে ফেলা যায় চট করে, ওটাতেই হচ্ছে মজা। কিন্তু ওই মজাটা নিতে গিয়ে অনেকেরই অনেক রকম সমস্যা তৈরি হয়, সেটা যদি একটু বুঝে আমরা মাঞ্জা ছাড়া ঘুড়ি ওড়ানো যায়, তো মাঞ্জা ছাড়া ঘুড়ি মানে সুতো দিয়ে যদি আমরা ঘুড়ি ওড়াই, তাহলে হ্যাঁ অন্যের সুতোটা কাটতে হয়তো একটু সময় লাগবে বা অন্যের সুতো হয়তো কাটা যাবে না, কিন্তু অনেক রকম সমস্যার হাত থেকেও কিন্তু বাঁচা যাবে। আর এই ঘুড়ি ওড়াবার কথা শুনতে শুনতে, ঘুড়ি ওড়াবার যেমন একটা দিক রয়েছে, ছোটদের মন বড়দের মন যেমন ঘুড়ির সঙ্গে সঙ্গে উড়ে বেড়ায়, স্বাধীন আকাশে স্বাধীনভাবে উড়ে বেড়ায়, ঠিক সেরকম একটা সময়, এখন তো অ্যাসবেস্টাসের ছাদোলা বাড়ি দেখাই যায় না প্রায়, অন্তত শহরের বুকে তো নয়ই, সেই আমরা যখন ছোট ছিলাম তখন তো অ্যাসবেস্টাসের অনেক, অন্তত ছাদের ওপরের যে শেডটা সেটা তো অ্যাসবেস্টাসেরই হতো, যে সিঁড়ির যে ঘরটা হতো, তো সেইখানে প্রচুর ছেলে পুলে লাফিয়ে লাফিয়ে পড়ে সেই অ্যাসবেস্টাস ফাটানোর প্রচুর স্মৃতি আমার রয়েছে, এবং ছাদের ওপর যে কলগুলো থাকতো সেই কলের পাইপগুলো ভাঙার প্রচুর স্মৃতি আমার রয়েছে। ঘুড়ি ওড়াবার সঙ্গে সঙ্গে, ঘুড়িটা যেমন মজার সেরকম ঘুড়ি ওড়াবার সঙ্গে সঙ্গে ঘুড়িটা কখনো কখনো প্রচুর বেদনার হয়ে যায়, তো প্রচুর বেদনার যাতে না হয়, ঘুড়ি ওড়ানোটা যাতে ঘুড়ি ওড়ানোর মতোই সুন্দর থাকে, রঙিন থাকে, এবং লাল নীল সবুজের মেলা যেন আকাশ জুড়ে বসে, সেটাই হচ্ছে আমাদের চাওয়া।

যদি মানুষগুলো ভুল হতো রে মজা হতো তাই না, তোরাই যে সব ছোট্ট কুড়ি আর কিছু তো চাই না। যদি মানুষগুলো ভুল হতো রে।

মান্নাদের গান আমরা শুনছিলাম। মান্নাদের গান শুনতে শুনতে আবার একটু মেসেজে চলে আসি আপনার। সোমেন যাদবপুর থেকে তিনি লিখছেন, আমার এখনো স্পষ্ট মনে আছে আমি তখন ক্লাস টুতে পড়ি, বাবা প্রথম ঘুড়ি কিনে দিয়েছিলেন, আমি ছাদে গিয়ে সুতো ছাড়ছি কিন্তু ঘুড়ি কিছুতেই উঠছে না, মাটিতে গড়াগড়ি খাচ্ছে। পাশের বাড়ির কাকু এসে বললেন, এইভাবে নয়, হাওয়ার উল্টো দিকে দৌড়তে হয়, তারপর দৌড়তে গিয়ে পড়ে হাঁটু ছড়ে একাকার অবস্থা, কিন্তু শেষ পর্যন্ত ঘুড়ি উড়িয়েছিলাম, প্রথম ঘুড়ি ওনানোর কি আনন্দ। আমার খুব পছন্দের ঘুড়ি হলো পেটকাটি, চাঁদিয়াল, মোমবাতি, মুখপোড়া। এখন ঘুড়ি আছে, আকাশ আছে, কিন্তু ঘুড়ি ওড়ানোর সেই সুযোগটা নেই। পরের মেসেজ কে পাঠিয়েছেন একটু চট করে দেখে নিই। অতনু পাঠক কাশুন্দিয়া হাওড়া থেকে, তিনি বলছেন, আজকের যে বিষয় ঘুড়ি ওড়ানোর ব্যাপারে, ছোটবেলা থেকেই ঘুড়ি ওড়ানো দেখতে খুব ভালো লাগতো কিন্তু নিজে ঘুড়ি ওড়াতে পারতাম না। তার কারণ মা বলতেন ঘুড়ি ওড়াতে নাকি মন উড়ে যায়। বড় হয়ে বুঝলাম ঘুড়ি ওড়ানো আটকাতে মা এসব বলতেন, একা যাতে ছাদে না উঠি সেই কারণে। তবে বড়রা ঘুড়ি ওড়ালে আমি লাটাই ধরতাম, আর বিশ্বকর্মা পুজোর আগের দিন রাত পর্যন্ত পাড়ায় মাঞ্জা দেওয়ার সময় লাটাই ধরে ল্যাম্পপোস্টে ঘুরে ঘুরে মাঞ্জা দেওয়ার সঙ্গী হতাম। এই ল্যাম্পপোস্টে ঘুরে ঘুরে সঙ্গী হওয়ার কথা বলতে মনে পড়ে গেল, আমাদের বাড়িতে বড় বড় থাম ছিল তো বারান্দায়, তো সেই বারান্দার থামের সঙ্গে থামের এক একটা থাম দুটো তিনটে থাম নিয়ে মাঞ্জা দেওয়া চলতো, এবং সে বিভিন্ন রকমের রং দিয়ে সেই মাঞ্জা হতো। দুটো থাম নিয়ে একটা রঙের মাঞ্জা, আর দুটো থাম নিয়ে আর একটা রঙের মাঞ্জা, এরকমভাবেই হতো। আর সেই ঘুড়ি ধরে ধরে, মানে ছোট যারা থাকতো, সব থেকে ছোট, দুধ ভাত এলেবেলে, তাদের দিয়েই বেশি খাটনিটা খাটানো হতো। কিন্তু ওই যে কীরকম একটা কাপড়ের মধ্যে ওই মাঞ্জার ওই ব্যাপারটা ধরে নিয়ে ওই সুতোর সঙ্গে সঙ্গে পাক খাওয়া, এইটা একটা অদ্ভুত কিন্তু শিল্পকর্ম, এটা অস্বীকার করবার কোনো উপায় নেই। এরপরে চলে যাব কার কাছে, এরপরে যাব হচ্ছে বড় মেসেজ, একটু মেসেজটা পড়ে নিই টুক করে। আমার ছোটো মাসি জামশেদপুরে থাকতো, সেখানে ছোট মাস্তুতো ভাই প্রায় রোজই মাঠে ঘুরে ওড়াতো, আর এই নিয়ে বিস্তর বকুনি খেত, কিন্তু ওই যে নীল আকাশে রঙিন কাগজ ওড়ানো ছিল একটা সহজে অনেক দূরে ওড়ার নেশা। একদিন মাসির বাড়ির দরজায় প্রচণ্ড জোরে করাঘাত পড়ল, একজন কাজের মাসি এসে হিন্দিতে অনেক হাত পা নেড়ে চোখ ঘুরিয়ে যা বলে গেল তাতে বোঝা গেল সেটা একটা বড় নালিশ, আর সেই নালিশ ছিল আমার ভাইয়ের বিরুদ্ধে। ভাই নাকি কাজের মাসিকে মাঠে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। বাড়ি আসবার পর ভাইয়ের পিঠে অনেক উত্তম মধ্যম পড়বার পর জানা গেল সেই মাসিকে তাড়াতাড়ি চলে যেতে বলছিল, মাসি সামনে থেকে নড়ছিল না, তাই ভাই মাসিকে জোরে সরিয়ে দিয়ে তার ঘুড়িটা ভোকাটা হওয়াটা বাঁচিয়েছিল। ওর ঘুড়ি বেঁচেছিল, এটাই ওর বড় আনন্দের কারণ ছিল। তাই সেদিন দেখেছিলাম উত্তম মধ্যম খাবার পরেও আমার ভাইয়ের তেমন দুঃখ হয়নি বা চোখ দিয়ে এক ফোঁটাও জল পড়েনি। অনিরিনা ঘোষ, বেহালা। আসলে ঘুড়ি ওড়ানোর ব্যাপারটাই এমন, যেখানে ওই ঘুড়িটা উঠলেই সেখানেই হচ্ছে শান্তি, ঘুড়িটা উঠলেই সেখানে মনে হয় অনেক অনেক অনেক কিছু পাওয়া হলো। পুনে থেকে উৎপল মুখার্জি, তিনি বলছেন যে নতুন প্রজন্মের কাছে সময় নেই ঘুড়ি আর মাঞ্জার জন্য, আমরা অভিভাবকরাও ওদেরকে সঙ্গে নিয়ে কখনো ঘুড়ি

ওড়ায়নি, তাই এটা শেষ হওয়ার পথে আজকের প্রজন্মের ব্যস্ত থাকার জন্য আরও অনেক কিছু আছে, এই বিষয়ে ভাবতে ভাবতে ছোটবেলায় পৌঁছে গেলাম। আসলে ঠিকই তাই, যে সময়টা এই ঘুরি ওড়াবার কথা বা যে সময়টা ঘুরি ওড়াবার স্মৃতির কথা হচ্ছে, সেই সময় আমাদের হাতের মধ্যে ফোন ছিল না, রিলস ছিল না, কোনো রকম চ্যানেল ছিল না, ফলে সমস্ত কনসেন্ট্রেশন, সমস্ত মনোযোগটাই ওই লাটাই, ঘুড়ি, মাঞ্জা, ঘুড়ি ওড়ানো, ভোকাট্টা এগুলোতেই থাকতো। আর মন উঠত স্বাধীনভাবে, প্রজাপতির মতন রঙিন হয়ে, নানান রঙে রঙিন হয়ে ঘুড়ি উঠত আকাশে। এখন সত্যি সেটার তো বড়ই অভাব, সব জিনিসই থাকাটা, মানে সেই সময়টায় খুব মনে হতো ওই যখনই অ্যাসবেস্টাসের ছাল ছাদ ফাটত, কল ফাটত, জানলার কাঁচ ভাঙত, সেই সময়টায় মনে হতো তোদের ঘুড়ি ওড়ানোর শেষ হবে না। কিন্তু যখন এগুলো আর হয় না, তখন সত্যি মনে হয় সেইটা হওয়াটাই বোধহয় কিছু কিছু ক্ষেত্রে ভালো। তো যাই হোক, সব কিছুই সঙ্গে নিয়েই আমাদের এগিয়ে চলা, সময়ে কখনো এদিক হবে, কখনো ওদিক হবে, এইভাবে চলতে চলতেই আমাদের এগোনো। আপাতত একটা গান শুনি, গান শুনে ফিরে আসছি এক্ষুনি। কার গান শুনবো সেটা একটুখানি দেখে নিই টুক করে।

0: শ্রীকান্ত আচার্যের কণ্ঠে এই গান শুনতে শুনতে ছোট্ট করে একটু জানিয়ে দিই আপনাকে, 138তম ডাক আদালত এবং পেনশন আদালত, মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 138তম ডাক আদালত এবং পেনশন আদালত আগামী 28/10/2026 তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল যোগাযোগ ভবন P36 সিআর এভিনিউ কলকাতা 700012 তে বেলা 12:30টায় গুগল মিটের ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সমূহের ডাক পরিষেবা ও ডাকঘরের পেনশন উপভোক্তার পেনশন সংক্রান্ত সমস্যার বা অভিযোগের সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন, তেমনি তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠি রেফারেন্স নম্বর ও অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। যোগাযোগপত্রটি যোগাযোগ ভবনের ঠিকানায় 30/9/2026 তারিখের মধ্যে পাঠাতে হবে। শ্রী এস সি দাস, ADPS ব্র্যাকেটে CS, মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল P36 সিআর এভিনিউ কলকাতা 700012 এই ঠিকানায়। ইমেলের মাধ্যমে অভিযোগ জমা দেওয়া যাবে, সেক্ষেত্রে ইমেল করতে হবে cpmg/wb@indiapost.gov.in, adpgcowb@gmail.com অথবা pg.wb@indiapost.gov.in আইডিতে। অভিযোগকারীকে উপরোক্ত নির্ধারিত তারিখ এবং সময়ে গুগল মিট ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক আদালত ও পেনশন আদালত উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে। যে কোনো স্পষ্টীকরণের জন্য ADPS ব্র্যাকেটে CS এর সঙ্গে টেলিফোন নাম্বার 0332212 অথবা 0332212 অথবা 0332212 যোগাযোগ করা যেতে পারে। ডাক আদালত এবং পেনশন আদালতের জন্য প্রতিটি অভিযোগে ইমেলে ডাক আদালত, পেনশন আদালত শব্দটি উল্লেখ করতে হবে। আইনি বিষয়ে জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং নীতিগত বিষয়গুলি উপরোক্ত ডাক আদালত ও পেনশন আদালতে নেওয়া হবে না।
1: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি।

মৌসুমি ভৌমিকের গান আমরা শুনছিলাম, আর গান শুনতে শুনতে সময় ক্রমশ এগোতে এগোতে অনেকগুলো মেসেজ জমা হয়ে গেছে, আমি একটু টুকটুক করে পড়তে শুরু করব পরপর। যেমন অমিতাবহর, তিনি লিখছেন, কোনো একটি পারিবারিক কারণে আমি ঘুড়ি কখনো ওড়াইনি, বর্তমান প্রজন্মের ছেলেদের ঘুড়ি ওড়ানোর প্রবণতা অনেক কম, তার অনেক কারণও রয়েছে। রাজস্থানে প্রতি বছর এই ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা হয় এবং বাইরের দেশ এই প্রতিযোগিতায় সামিল হয়। বিশ্বকর্মা ঠাকুরের হাতে একটি ঘুড়ি থাকে, সম্ভবত উনি প্রশ্ন করেছেন কেন, সেটা তো সঠিকভাবে আমার পক্ষে বলাটা সত্যি সম্ভব নয়, কিন্তু আমি যতটুকু জানি এই ঘুড়ি ওড়ানোর সঙ্গে বিশ্বকর্মা পুজোর কিন্তু কোনো যোগাযোগ নেই, দুটো একেবারেই আলাদা জিনিস। তবে হয়তো ভালোবেসে বিশ্বকর্মা ঠাকুরের হাতে কেউ ঘুড়ি ঝুলিয়ে দেন, সেটা অন্য বিষয়, কিন্তু এই দুটো একেবারেই আলাদা। যেরকম রান্না পুজোর সঙ্গে আবার বিশ্বকর্মা পুজোর কোনো যোগ নেই, ওটা আলাদা পুজো, সমস্ত কিছু মিলেমিশে আর কি একাকার হয়ে গেছে। আমাদের তো বারো মাসে তেরো পার্বণ, কখনো কখনো আবার পার্বণগুলো একসঙ্গে জুড়ে গিয়ে একটা পার্বণ হয়ে যায়। এরপরে চলে যাই নন্দা রায়পোড়েল হাওড়া বেলগাছা এল রোড থেকে, তিনি বলছেন যে ছেলেবেলায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য উনি ধন্যবাদ দিয়েছেন আমাকে, সমবয়সী কাকাপিসিদের সঙ্গে বিশ্বকর্মা পুজোর কদিন আগে থেকেই চলতো প্রস্তুতি, ঘরেই কাকারা বানাতো, আমার সঙ্গে আঠা, মানে তাদের সঙ্গে থেকে আঠা তৈরি, গন্ধক গুঁড়ো এসব কাজগুলো করতাম, লাইট পোস্টে মাঞ্জা দেওয়া হতো, সেজন্য খোলামকুচি দিয়ে নাম লিখে দখলে রাখা হতো, ঘুড়িতে নানান মজার ছড়া লিখে, যেমন ছেলেবেলায় পেটকাটি চাঁদিয়াল যে ধরবে সে শেয়াল, তরুণ বয়সে ঘুড়ি তুমি উড়ে যাও, প্রেয়সীকে খুঁজে দাও, বসে রইলাম প্রতীক্ষায়, চিঠি লিখো এই ঠিকানায় বলে ঠিকানা দিত, কিন্তু ধরা পড়বার ভয় নাম দিত না। আবার কখনো কোচিনে কাল এলে না, কোনো কাজে মন বসে না, তুমি আমার সব প্রিয়ে রেখেছি তোমায় হৃদয়ে, সবাইকে ঘুড়ির মতন রঙিন হবার শুভেচ্ছা জানিয়েছেন তিনি। এরপর চলে যাব তপন কুমার রায়চৌধুরী বাগুইয়াটি জোড়া মন্দির থেকে, ছোটবেলায় বিশ্বকর্মা পুজোর আগে থেকে সুতোয় মাঞ্জা দিয়ে ঘুড়ি ওড়াতাম, কিন্তু আজ কোনো ঘুড়ি উঠতে দেখলাম না, সময় এবং কালের পরিবর্তনের ফলে সব কিছুই বন্ধ হয়ে গেছে, যেমন কালী পুজোয় উড়ন্তুবড়ি বসন্তুবড়ি, ছুঁচোবাজি বন্ধ হয়ে গেছে, ছুঁচোবাজি বন্ধ হয়ে গেছে, আমি ছুঁচোবাজিতে খুব ভয় পেতাম, কিন্তু ছুঁচোবাজিটা বন্ধ হয়েছে সেটা আপনি কিছু মনে করবেন না প্লিজ, আমি কিন্তু খুব খুশি হয়েছি ছুঁচোবাজি বন্ধ হয়ে যাওয়ায়। হাতে নিয়ে ঘুড়ি লাটাই যখন আমি ছাদে যাই, ঘুড়ি ওড়াই নীল আকাশে, মেতে যাই ঘুড়ি ওড়ানোর নেশাতে, ঘুড়ি ওড়ানোর এলে দিন মন হয়ে যায় নানা রঙে রঙিন। সুব্রত মাল, গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া। এরপর অমিত বন্ধু ঘোষ মানিকতলা থেকে, আমার পাড়ায় আর আশেপাশে আগের তুলনায় ভোকাটা আওয়াজ বা শব্দ কম শুনতে পাই, আর কাশর ঘণ্টা বিউগেলের আওয়াজ সেগুলো ও ক্যালব ব্যান্ডের বিউগেলের আওয়াজ খুব কম শুনতে পাই। এরপর হচ্ছে নিশাকর ধর আমতা জগদ্ধাত্রীতলা হাওড়া থেকে, ঘুড়ি ওড়াই না, আমার সম্পর্কে ভাইপো হয় ঘুড়ি ওড়াতো আর আমি লাটাইটা ধরে থাকতাম, কাটাকুটির সময় ভারী মজা হতো, তবে এখন ঘুড়ি ওড়ে না, রথযাত্রার দিন আমাদের এখানে ঘুড়ি ওড়ে, এখন আকাশ রৌদ্রোজ্জ্বল, আকাশ এখন পরিষ্কার। এরপর কিশোর বালি হাওড়া থেকে, তিনি বলছেন, কত ঘুড়ি উড়িয়েছি রাত জেগে, মাঞ্জা দিতাম রোজ, মাঞ্জা হাবুল হামান দিস্তা দিয়ে কাঁচগুঁড়ো করতাম, এখানে আমাদের সরস্বতী পুজোতেও বেশি ঘুড়ি উঠত, এখন বিশ্বকর্মা পুজো সরস্বতী পুজো সবসময় ঘুড়ি উঠতে দেখা যায়, কত রকমের ঘুড়ি, আমার ঘুড়ির বৈশিষ্ট্য ছিল একটা লম্বা লেজ। এরপর হচ্ছে গোপাল মান্না উলুবেরিয়া থেকে, উলুবেরিয়া গরুহাট্টা তেঁতুলতলা থেকে, তিনি লিখেছেন, 1970 সালের একটা ঘটনার কথা মনে পড়ে যায়, ছোটবেলায় ঘুড়ি ওড়ানোর নেশার মতন ছিল, কিন্তু একটু দুঃখজনক ঘটনা এই সময় ঘটে, তারপর থেকে ঘুড়ি ওড়ানো প্রায় বন্ধ করে দিয়েছিলাম। ওনার একটি পাঞ্জাবি বন্ধু ছিল, এই সময় প্রচুর ঘুড়ি উঠত,

0: ছিল, আর সে এবং উনি ঘুড়ি লুট করতে দৌড়চ্ছিলেন, সে তার ছাদে যখন একটা ঘুড়ি লড়তে গেছে একটা পাঁচিলের ধার দিয়ে, তখন হঠাৎ পা পিছলে নিচে পড়ে যায়। এবং সেখানে একটি আগের দিনে হতো না যে পটিখানা যেটা থাকতো সেটা ওই ওপরটা খোলা থাকতো আগের দিনে, সেরকম একটি জায়গায় সে পড়ে যায়। তারপরে তাকে পুকুরে ঝাঁপ দিয়ে ধরে সাবান দিয়ে পুরো গা মাখিয়ে তাকে পরিষ্কার করাতে হয়, এবং এরপর থেকে আমি উনি আর ঘুড়ি ওড়াননি, তখন উনি বজবজে থাকতেন। এরপর চলে যাব কার কাছে, বাচ্চারা আর হয় না ঘরের বার, রাস্তায় গাড়ি ঘোড়া ছাদে গিয়ে পিছলে পড়া, ঘুড়ি ওড়াও কিন্তু ছাদে নয়, ছাদ আছে পিছলে পড়ার ভয়, ছাদে আছে পিছলে পড়ার ভয়। কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে তিনি পাঠিয়েছেন। আর আপাতত এখানেই তো শেষ দেখছি, না আরও দুটো মেসেজ এসে বসে আছে যে আমি কখনো ঘুড়ি ওড়াইনি, আমাদের অনেকে অনেক বড়, আমার ভাই খুব ঘুড়ি ওড়াতো। পূর্ণিমা দত্ত গঙ্গাসাগর থেকে তিনি পাঠিয়েছেন। আর চন্দনা মজুমদার বেলুড় থেকে, আমি ঘুড়ি ওড়াতাম ছাদে উঠে ছেলেদের সঙ্গে, খুব একটা মজার ব্যাপার ছিল ঘুড়ি ওড়ানো, এখন শুধু আকাশের দিকে তাকিয়ে ভাবি ছোটবেলাটা কি আনন্দেই কেটেছিল। আর তিনি শুভেচ্ছা জানিয়েছেন আমাদের প্রত্যেককে, না সময় তো আর তেমন সময় দিচ্ছে না, আকাশে ঘুড়ি উড়ুক, ঘুড়ি ওড়াবার সঙ্গে সঙ্গে সবাই আমরা সাবধানে থাকি, সেটাও আমাদের একান্তই চাওয়া, এবং উৎসব আনন্দ সবাই ভালোভাবে কাটানো হোক, ঘুড়ি উড়ুক, রান্না পুজোর নানান খাওয়া দাওয়া হোক বাড়িতে বাড়িতে, সব কিছু নিয়ে তাদের কথাও একটু মনে রাখা, যে সমস্ত ছোটরা তাদের ছোটবেলাটাকে শিকে তুলে রেখে বেরিয়ে পড়েছে, বেরোতে বাধ্য হয়েছে নানান কাজে নানান কিছুতে, সেই ছোটবেলাটাকেও আমরা মনে রাখি, সব কিছু নিয়েই আমাদের ভালো থাকা ভালো রাখা, পাশে যে মানুষটি রয়েছে হাত ধরে তাকে নিয়েও এগিয়ে চলা। সুমনের এই গান শুনতে শুনতে সবাইকে বলি ভালো থাকুন, মনের মেলোডি আজ এখানেই, এই পর্যন্তই, গোপা ছিলাম আজ, আবার দেখা হবে, কথা হবে।
1: আকাশে ঘুড়ির ছাক ছেলেটাকে ডাকছে, বয়স 12 কি তার বড় জোর 14, রিকশা চালাতে শিখে নিয়েছে সে সত্য, ছেলেটার মন নেই প্যাডেলে বা চাক্কায়, ছেলেটার মন নেই প্যাডেলে বা চাক্কায়, ওই তো লেগেছে প্যাচ চাঁদিয়ালে বগ্গায়।

ওই ছোঁড়া, আরে ওই ছোঁড়া মলো যা, আটটা তো তোর কি সবার বাবুটি দানে রে গেমেকে হুমকি। বাবুর খেকানি শুনে সম্বিত ফিরে পায়, ছেলেটা যে করে হোক রিক্সা চালিয়ে যায়। কিশোর পারবে কি এই বোঝা টানতে, এই বাবু কোনোদিন পারবে কি জানতে, কিশোর পারবে কি এই বোঝা।

আকাশবাণী কলকাতা, খবর পড়ছে সৃজিত মুখোপাধ্যায়। প্রথমেই বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় অর্থমন্ত্রক আজ নতুন দিল্লিতে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের অর্থমন্ত্রী ও অর্থ সচিবদের এক সম্মেলন আয়োজন করেছে। তৃণমূল কংগ্রেস দলের নাম ও নির্বাচনী প্রতীককে কেন্দ্র করে তৈরি হওয়া বিবাদের প্রেক্ষিতে নির্বাচন কমিশন অন্তর্বর্তী বিধিনিষেধ জারি করেছে। দুই পক্ষকেই নতুন নির্বাচনী প্রতীক ও নাম বেছে নিতে বলা হয়েছে। বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিলের বিষয়ে গঠিত যৌথ সংসদীয় কমিটির প্রথম বৈঠক আজ নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA ইংরেজি, বাণিজ্য ও সমাজবিদ্যা এই তিনটি বিষয়ে আয়োজিত নেট পরীক্ষার চূড়ান্ত উত্তরপত্র প্রকাশ করেছে। রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্যালেস্তাইনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাসের বক্তব্য রাখার প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ভারত। আজ যন্ত্রের দেবতা বিশ্বকর্মার পুজো, কলকারখানা সহ নানা প্রতিষ্ঠানে চলছে প্রস্তুতি। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের আয়োজনে নতুন দিল্লিতে আজ বিকশিত ভারতের পথে যাত্রার দুদিনব্যাপী সম্মেলনের সূচনা হচ্ছে। মন্ত্রক জানিয়েছে, বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের অর্থমন্ত্রী এবং অর্থ সচিবদের জন্য এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের পাশাপাশি বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রীরা এই সম্মেলনে উপস্থিত থাকবেন। এছাড়া পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রকের সচিব ডক্টর সৌরভ গর্গ বিকশিত ভারতের পথে যাত্রায় দেশের আর্থিক বিকাশের ফলাফল পরিমাপের গুরুত্ব তুলে ধরবেন। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের সচিব এস কৃষ্ণন সুশাসনে আধুনিক প্রযুক্তির ভূমিকা সংক্ষেপে তুলে ধরবেন। হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড আজ বেঙ্গালুরুতে ভারতীয় বায়ুসেনার কাছে হালকা যুদ্ধ বিমান তেজস এবং HTT-40 বেসিক ট্রেনার বিমান হস্তান্তর করবে। পবন হংস লিমিটেডের কাছে তারা ধ্রুব নেক্সট জেনারেশনের হেলিকপ্টারগুলি হস্তান্তর করবে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু। প্রতিরক্ষা মন্ত্রক বলেছে, এই উদ্যোগের ফলে দেশীয় প্রযুক্তি আরও শক্তিশালী হয়ে উঠবে এবং বিদেশের ওপর নির্ভরতা হ্রাস করার আরও একটি পদক্ষেপ তৈরি হবে এর মাধ্যমে। তৃণমূল কংগ্রেস দলের নাম এবং নির্বাচনী প্রতীক ঘিরে তৈরি হওয়া আভ্যন্তরীণ বিবাদের প্রেক্ষিতে নির্বাচন কমিশন অন্তর্বর্তী নির্দেশ জারি করেছে। এই নির্দেশে কমিশন জানিয়েছে, আপাতত অরূপ রায় এবং মমতা ব্যানার্জি দুই পক্ষের কেউই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নাম বা দলের সংরক্ষিত জোড়াফুল প্রতীক ব্যবহার করতে পারবে না। উপনির্বাচনের স্বার্থে দুই পক্ষকেই আলাদা নামে এবং নির্ধারিত প্রতীক বাছাই করে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই অন্তর্বর্তী ব্যবস্থা বলবৎ থাকবে। 14 পাতার অন্তর্বর্তী

0: দেশে নির্বাচন কমিশন জানিয়েছে তাদের সামনে থাকা নথি, দাবি বা পাল্টা দাবির ভিত্তিতে আপাতত এই কথা স্পষ্ট যে তৃণমূল কংগ্রেসের মধ্যে দুই প্রতিদ্বন্দ্বী গোষ্ঠী তৈরি হয়েছে। জনসেবা থেকে দেশসেবা এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের ভাবনাকে সামনে রেখেই 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। এই বিশেষ পর্বের এবারের বিষয় এক দেশ এক কর এক বাজার, জিএসটিতে বদলেছে ভারতের অভ্যন্তরীণ বাণিজ্যের চিত্র। একটি প্রতিবেদন।
1: দেশের অভ্যন্তরীণ বাজারে করের জটিলতা দূর করতে একক কর কাঠামো গড়ে তোলার লক্ষ্যেই 2017 সালে চালু হয় পণ্য ও পরিষেবা কর বা জিএসটি। জিএসটি চালুর পর 17টি কর এবং 13টি সেসকে একটি অভিন্ন কাঠামোর আওতায় আনা হয়। এর ফলে এক দেশ এক কর এক বাজারের ধারণা বাস্তবে রূপ পায়। অর্থনীতিবিদ সুমন দাস মনে করেন, জিএসটি শুধু কর ব্যবস্থার সংস্কার নয়, দেশের বিভিন্ন রাজ্যকে পৃথক কর অঞ্চল থেকে একটি অভিন্ন জাতীয় বাজারের অংশীদারে পরিণত করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। কর কাঠামোর সংস্কারের ফলে বেড়েছে করদাতার সংখ্যাও।
2: আগে কি হতো, ট্যাক্সের অনেকগুলো ভাগ ছিল, বিভিন্ন জায়গায় ভাগ ট্যাক্স দিতে হতো, তারপরে ট্যাক্সের পরিমাণটা অনেক বেড়ে যেত। এখন কি হচ্ছে, একটাই ট্যাক্স এবং ট্যাক্সের আওতায় লোক বেশি আসছে, সকলেই দিচ্ছে, এবং সেটা কি হচ্ছে, সরকারের ঘরে সেই আয়টা আসছে। সরকার কি করতে পারছে যে উন্নতি কল্পে যেগুলো পাবলিক সেক্টরে সেগুলো খরচা করতে পারছে এবং তার সুফলটা আমরা পাচ্ছি ধীরে ধীরে।
1: কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: ভারত ও নেপাল উভয় দেশের পণ্যদ্রব্য যাতে দুই দেশেই আরও বেশি করে পাওয়া যায় সে বিষয়ে পদক্ষেপ নিয়ে গতকাল আলোচনা করেছে। কেন্দ্রীয় শিল্প বাণিজ্য মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, নতুন দিল্লিতে আয়োজিত বাণিজ্য, পণ্য চলাচল এবং বেআইনি লেনদেন বন্ধে সহযোগিতা সংক্রান্ত দুদিনের আন্তঃসরকারি বৈঠকে দুই দেশ এ সংক্রান্ত বিভিন্ন ইস্যু নিয়ে মতবিনিময় করে। এই বৈঠকে দুই দেশের পণ্যের উভয় দেশের বাজারে প্রবেশাধিকার, সীমা শুল্ক, বাণিজ্যিক সহযোগিতা, পণ্য মান, খাদ্য নিরাপত্তা, সীমান্ত পরিকাঠামো এবং রেল ও সড়ক যোগাযোগ সহ বাণিজ্যিক লেনদেনের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বাণিজ্য মন্ত্রকের যুগ্ম সচিব উজ্জ্বল কুমার ঘোষ এবং নেপালের শিল্প বাণিজ্য মন্ত্রকের সচিব বুদ্ধ বাহাদুর গুরুং। বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিল 2026-এর বিষয়ে গঠিত যৌথ সংসদীয় কমিটির প্রথম বৈঠক নতুন দিল্লিতে আজ হবে। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধিরা বিলের বিভিন্ন নিয়ম সম্পর্কে কমিটিকে বিস্তারিত তথ্য দেবেন। লোকসভা থেকে 21 জন এবং রাজ্যসভার 10 জন সদস্য রয়েছেন এই কমিটিতে। লোকসভার সাংসদ সঞ্জয় জয়সওয়াল এই যৌথ কমিটির নেতৃত্ব দেবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইএন নিউজ কলকাতাতে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ ইংরাজি, বাণিজ্য এবং সমাজবিজ্ঞান এই তিনটি বিষয়ে আয়োজিত ইউজিসি নেট June 2026 পরীক্ষার চূড়ান্ত উত্তরপত্র প্রকাশ করেছে। উত্তরপত্রগুলি https://ugcnet.nta.nic.in এই অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। দেশের 272টি শহরে 454টি কেন্দ্রে চলতি মাসের 9 ও 10 তারিখে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ভুটানের উন্নয়নী লক্ষ্য অগ্রাধিকার পূরণে ভারতের সমর্থন ব্যক্ত করেছেন। 16 থেকে 18 সেপ্টেম্বর ভুটান সফরকালে তিনি সেদেশের বিদেশমন্ত্রী লিম্পো ডিএন ঢুঙ্গিয়েলের সঙ্গে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করেন। এছাড়াও তাদের মধ্যে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতেও মতবিনিময় হয়। ভারত ভুটান অংশীদারিত্বের বহুপাক্ষিক দিকগুলি আরও শক্তিশালী করার বিষয়ে গৃহীত উদ্যোগ নিয়ে উভয় পক্ষ সন্তোষ ব্যক্ত করে। ডক্টর জয়শঙ্করের সফরকালে তিনি ভুটানের বিদেশমন্ত্রীর সঙ্গে যৌথভাবে বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও সূচনা করেন। এর মধ্যে উল্লেখযোগ্য মঙ্গারে একটি 65 শয্যার হাসপাতাল এবং একটি সড়ক সেতু, ভারতের পক্ষ থেকে 54টি বিদ্যুৎচালিত গাড়ি এবং 43টি জার্সি গরু প্রদান করা হয়। এছাড়াও তারা 500 কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন লুলানা জলবিদ্যুৎ প্রকল্পেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 50তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে গতকাল ঢাকায় ভারতীয় হাইকমিশন ও ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের যৌথ উদ্যোগে নজরুল সন্ধ্যার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে দুই দেশের অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্যের ক্ষেত্রে কাজী নজরুল ইসলামের অবদানকে স্মরণ করা হয়। ভারতীয় হাইকমিশনের দীনেশ ত্রিবেদী দুই দেশের মধ্যে কাজী নজরুলের আদর্শে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার উপর জোর দেন। বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি জানান, বাংলাদেশ সরকার 2026 সালকে নজরুল বর্ষ হিসেবে ঘোষণা করেছে। রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের অধিবেশনে প্যালেস্তাইনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাসকে ভিডিওর মাধ্যমে বক্তব্য রাখার অনুমতি সংক্রান্ত প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ভারত। নিউ ইয়র্কে এই অধিবেশনের প্রস্তাবটি 152 দেশের সমর্থনে পাশ হয়েছে। মাত্র 3 দেশ, আমেরিকা, ইসরায়েল এবং প্যারাগুয়ে, এই প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়। 4 দেশ ভোটদানে বিরত থাকে। আমেরিকার প্রশাসন রাষ্ট্রপতি আব্বাস ও তার প্রতিনিধি দলকে ভিসা দিতে অস্বীকার করায় টানা 2 বছর তিনি সরাসরি অধিবেশনে যোগ দিতে পারছেন না। মার্কিন যুক্তরাষ্ট্র কিউবার 8 সংস্থা এবং 3 সামরিক উচ্চপদস্থ আধিকারিকের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। নিষেধাজ্ঞার মূল লক্ষ্য সেদেশের নিকেল শিল্প এবং সামরিক গবেষণা প্রতিষ্ঠানগুলি। ওই তালিকাভুক্ত সংস্থা বা ব্যক্তিদের সম্পত্তি যদি মার্কিন যুক্তরাষ্ট্রে থাকে তবে তা অবরুদ্ধ করা হবে। মার্কিন বিদেশ মন্ত্রক কিউবার বিরুদ্ধে অভিযোগ করেছে, তারা খনিজ সম্পদ থেকে প্রাপ্ত আয় সাধারণ নাগরিকদের কল্যাণে ব্যয় না করে নিজেদের নিরাপত্তা পরিকাঠামো টিকিয়ে রাখার কাজে ব্যবহার করছে। বিদেশমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, কয়েক দশক ধরে কিউবা শাসক গোষ্ঠী দ্বীপরাষ্ট্রটির সমস্ত সম্পদ একটি ক্ষুদ্র এবং দুর্নীতিগ্রস্ত সামরিক অভিজাত শ্রেণীর হাতে তুলে দিয়েছে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র ড্রোন সংগ্রহের জন্য ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনকে আরও 330 কোটি ইউরো অর্থ সহায়তা করবে। গতকাল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথোপকথনের পরই ঘোষণা করেন তিনি। সমাজ মাধ্যমের ভন ডার লিয়েন জানিয়েছেন, রাশিয়া কিয়েভকে লক্ষ্যবস্তু করছে, তাই ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনের পাশে রয়েছে। আর যন্ত্রের দেবতা বিশ্বকর্মা পুজো, শ্রমিক ও মালিকের সহাবস্থানে আদর্শ শিল্প পরিকাঠামো গড়ে তোলার ভারতীয় সংস্কৃতির এক অনন্য আরাধনা। কলকারখানা সহ নানা শিল্প প্রতিষ্ঠানে গোটা রাজ্য জুড়ে শিল্পের দেবতা বিশ্বকর্মার পুজোর আয়োজন করা হয়েছে। দুর্গাপুর, আসানসোল, নদিয়ার, কল্যাণী সহ রাজ্যের অন্যান্য শিল্পাঞ্চলগুলিতে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। কেন্দ্রীয় অর্থমন্ত্রক আজ নতুন দিল্লিতে বিভিন্ন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের অর্থমন্ত্রী অর্থ সচিবদের এক সম্মেলন আয়োজন করেছে। বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিলের বিষয়ে গঠিত যৌথ সংসদীয় কমিটির প্রথম বৈঠক আজ নতুন দিল্লিতে অনুষ্ঠিত।
3: नमस्कार, आकाशवाणी समाचार के साथ मैं कनकलता। विदेश मंत्री डॉ एस जयशंकर ने भूटान के विकास संबंधी लक्ष्यों और प्राथमिकताओं के लिए भारत के सहयोग की पुष्टि की है। भूटान यात्रा के दौरान डॉ जयशंकर ने भूटान के विदेश मंत्री लिनपो डीएल धुंगेल के साथ द्विपक्षीय सहयोग के सभी आयामों तथा आपसी महत्व के क्षेत्रीय और अंतर्राष्ट्रीय मुद्दों की समीक्षा की। दोनों पक्षों ने भारत भूटान साझेदारी को सुदृढ़ करने में हुई प्रगति की सराहना की। श्री जयशंकर और श्री धुंगेल ने कई विकास परियोजनाओं का शुभारंभ और शिलान्यास किया। भारत ने भूटान सरकार को 54 इलेक्ट्रिक वाहन भी सौंपे। दोनों मंत्रियों ने 500 किलोवाट की लुनाना पनबिजली परियोजना की आधारशिला भी रखी। श्री जयशंकर और श्री धुंगेल ने यूपीआई आधारित सुविधा के चालू होने का स्वागत किया। इससे भूटान के नागरिक मोबाइल एप्लीकेशन के जरिए भारत में डिजिटल भुगतान कर सकेंगे। रक्षा मंत्री राजनाथ सिंह आज कर्नाटक की राजधानी बेंगलुरु में एक समारोह में हिंदुस्तान एयरोनॉटिक्स लिमिटेड एचएएल के विमानों और हेलीकॉप्टरों को भारतीय वायुसेना तथा पवन हंस को सौंपे जाने के कार्यक्रम में शामिल होंगे। 2 हल्के लड़ाकू एफओसी ट्रेनर विमान तथा पहला हिंदुस्तान टर्बो ट्रेनर HTT-40 बेसिक ट्रेनर विमान वायुसेना को और 4 ध्रुव नेक्स्ट जनरेशन हेलीकॉप्टर पवन हंस को सौंपे जाएंगे। HTT-40 विमान के वायुसेना में शामिल होने से सैन्य पायलट प्रशिक्षण में भारत की आत्मनिर्भरता मजबूत होगी। वित्त मंत्रालय आज से नई दिल्ली में विकसित भारत की दिशा में भारत की यात्रा के लिए वित्त पोषण विषय पर 2 का सम्मेलन आयोजित करेगा। इसमें राज्यों और केंद्र शासित प्रदेशों के वित्त मंत्री तथा वित्त सचिव भाग लेंगे। वित्त मंत्री निर्मला सीतारामन के साथ कई राज्यों के मुख्यमंत्री भी सम्मेलन में मौजूद रहेंगे। सांख्यिकी और कार्यक्रम क्रियान्वयन मंत्रालय के सचिव डॉ सौरभ गर्ग विकसित भारत की यात्रा में विकास के परिणामों को मापने के महत्व पर विचार रखेंगे। उत्तरी सेना कमांडर लेफ्टिनेंट जनरल प्रतीक शर्मा ने जम्मू कश्मीर के उधमपुर में ऑपरेशन सोहन के तहत जैश के 2 आतंकवादियों का सफाया करने के लिए व्हाइट नाइट कोर की सराहना की है। उधमपुर जिले के मजलटा क्षेत्र में जम्मू कश्मीर पुलिस और सीआरपीएफ के साथ किए गए इस अभियान ने आतंकवाद से निपटने में संयुक्त अंतर एजेंसी समन्वय की मजबूती को दर्शाया है। माइक्रोसॉफ्ट के मुख्य कार्यकारी अधिकारी सत्या नडेला ने कहा है कि आर्टिफिशियल इंटेलिजेंस यानी एआई का लाभ केवल बड़ी टेक कंपनियों तक सीमित

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 এফএম গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 এফএম।

0: শুনছিলাম আমরা শ্যামল মিত্রের গান, আর এই গান দিয়েই শুরু হলো আমাদের আজকের তোমায় গান শোনাবো 100.1 AIRFM গোল্ডে। আপনাদের অনুরোধের গানের এই অনুষ্ঠান নিয়ে আজ রয়েছে আমি দোলন,
1: আর আমি দেবলীনা।
0: শুনলাম আমরা দেয়া নেয়া ছবির গান গৌরীপ্রসন্ন মজুমদারের কথায়, শ্যামল মিত্রের নিজের সুরে। কার অনুরোধে শুনলাম এই গান?
1: হ্যাঁ, আমরা শুনলাম এই গান নিশাকর, অনুশ্রী, শ্রেয়সী এবং রিমা ধর আমতা জগদ্ধাত্রীতলা হাওড়া থেকে অনুরোধ করেছিলেন। তবে একটা কথা বলতেই হচ্ছে দোলন্দি, যে আজকে কিন্তু বিশ্বকর্মা পুজো, তাই তো? এবং বিশ্বকর্মা পুজো মানেই আমাদের সারা বছরের যে অপেক্ষাটা থাকে, সেই অপেক্ষাটার একেবারে দোরগোড়ায় পৌঁছে যাওয়া। তো যদিও আজকে বাড়ির থেকে যখন বেরিয়েছিলাম, শরতের আকাশ দেখেই বেরিয়েছিলাম, এখানে এসে সেটা কিরম মানে ঘোরতর শ্রাবণে
0: শ্রাবণ, মানে তুমুল বৃষ্টি বোধ হয় এখনো চলছে। আর বিশ্বকর্মা পুজোটা এলেই মানে যেটা এখনো হয় আর কি, যে এর পরেরটা হচ্ছে মহালয়া, তারপরেই একদম ডিরেক্ট পুজো
1: একদম। এবং যে কোনো কারণেই হোক, আমি যে অঞ্চলে থাকি সেই অঞ্চলে বিশ্বকর্মা পুজোর থেকেও সরস্বতী পুজোয় ঘুড়ি ওড়ানোর চলটা একটু বেশি থাকে। তো আজকে যেখানে যেখানে বিশ্বকর্মা পুজো উপলক্ষে ঘুড়ি ওড়ানোর কথা, সেখানে যদি এরকম অকাল শ্রাবণ নামে, তাহলে তো সত্যি কিছু বলার নেই। যাই হোক, আপাতত আমরা তাহলে লতা মঙ্গেশকরের গানে যাই।
0: লতা মঙ্গেশকরের গান আমরা শুনব, শুনতে চেয়েছেন খরসরাই বেগমপুর হুগলি থেকে কৌশিক দত্ত।

0: লতা মঙ্গেশকরের কণ্ঠে যে গান আমরা শুনছিলাম দোলন দিয়ে, এই গানের অনুরোধটাও কিন্তু আমাদের কাছে বেশ কম আসে।
1: হ্যাঁ, এবং গানটা খুব কম শোনা, সলিল চৌধুরীর কথা সুরে একদম বেশ একটু অন্য ধরনের গান আমরা শুনলাম কৌশিকের অনুরোধে। চলে যাব এর পরে কার গানে আমরা?
0: এবারে আমরা কিশোর কুমারের গানে যেতে পারি।
1: বেশ,
0: ইন্দ্রজিৎ পাল নবাসন মুন্সিরহাট হাওড়া থেকে কিশোর কুমারের কণ্ঠে শুনতে চেয়েছেন যে গান, সেই গানের কিন্তু সুরকার লতা মঙ্গেশকর,
1: একদম
0: গীতিকার মুকুল দত্ত এবং সুরকার লতা মঙ্গেশকর।

0: গান শোনাবো,
1: তোমায় গান শোনাবো,
0: 100.1 FM গোল্ডে তোমায় গান শোনাবো,
1: তোমায় গান শোনাবো,
0: 100.1 FM।

আশা ভোঁসলের কণ্ঠে এই গান আমরা শুনছিলাম চাঁদু দাস গড়চুমো কাটান্নকে ঠাউরা থেকে। আর এবারে চলে যাব পরের বন্ধুর অনুরোধে। আমাদের কাছে হোয়াটসঅ্যাপে অনুরোধ করেছেন হুগলির দাঁতপুর থেকে অপর্ণা ভট্টাচার্য। তিনি সতীনাথ মুখোপাধ্যায় এবং উৎপলা সেনের কণ্ঠে শুনতে চেয়েছেন এই ডুয়েট। আগে আমরা গানে চলে যাই, তারপর ফিরে এসে বলছি।

0: আবহাওয়া সংক্রান্ত বিশেষ ঘোষণা। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হচ্ছে, আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলার বেশ কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং তার সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা। এছাড়াও আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার বেশ কিছু অংশে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আর তার পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা। আর যেটা আপাতত আমাদের আশেপাশে থেকে যারা শুনছেন তাদের জন্য এবং আমাদের জন্য খুব জরুরি, সেটা হচ্ছে কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনার বেশ কিছু অংশে ওই একই আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে মাঝারি পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, এছাড়াও ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা। সকলকে সুরক্ষিত স্থানে থাকবার জন্য অনুরোধ করা হচ্ছে। ঘোষণাটি শেষ হলো।
1: আমরা ফিরে আসি আবার গানে। বিশ্বকর্মা পুজোর দিন মোটামুটি গোটা পশ্চিমবঙ্গ একটু বেসামাল হবে, সেই আভাস পেয়ে গেছি আমরা। গানে ফিরে আসি, আমাদের অনুরোধ এসেছে।

0: এস এন ব্যানার্জি রোড কলকাতা থেকে লিখছেন,
1: নীলাঞ্জন দেববান্না।
0: হ্যাঁ নীলাঞ্জন দেববান্না আমাদের ভালো থাকা ইত্যাদি লিখেছেন, ভালো লাগলো। খোঁপারই গোলাপ দিয়ে মনটা কেন এত কাছে টানলে, এই গানটা শুনতে চেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। বিষয়টা হচ্ছে এ গানটা পাওয়া যায় শিবাজি চট্টোপাধ্যায়ের কণ্ঠে, হেমন্তবাবু এ গান গাননি,
1: হেমন্তবাবু সুর।
0: হ্যাঁ তো আমরা শুনি সেই গান।

আমরা তার আগে সতীনাথ মুখোপাধ্যায় এবং উৎপলা সেনের কণ্ঠে যে গান শুনছিলাম দোলন্দি, অতিথি ফিল্মের সাউন্ডট্র্যাক থেকে তপন সিনহার কথা সুরে, আর এই মুহূর্তে আমরা যে গান শুনলাম সেই ছবির নাম সকলেরই জানা ভালোবাসা ভালোবাসা, পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা এবং হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে। আর এবারে আমরা চলে যাব দ্বিজেন মুখোপাধ্যায়ের গানে। আবারও এমন একজন শিল্পী যার অসম্ভব, মানে তিনি সঙ্গীত শিল্পী হিসেবে অসম্ভব জনপ্রিয় সফল, কিন্তু তাও কোথাও বোঝা যায় হেমন্ত মুখোপাধ্যায়ের ইন্সপিরেশন তার গায়কিতেও কিন্তু ধরা পড়েছে। দ্বিজেন মুখোপাধ্যায়ের গান শুনতে চেয়ে অনুরোধ করেছেন আনন্দধারা, প্রতিমাধারা, প্রশান্তধারা, শ্রীমন্ধারা, রাজস্থানের জয়পুর।

0: আমরা পরপর 60-এর দশকের দুটি গান শুনলাম, দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনেছিলাম আমরা সলিল চৌধুরীর কথা সুরে গান 63-এর, আর এই গানটি শুনলাম অজানা শপথ থেকে 1967-এর,
1: মিল্টু ঘোষের কথা এবং হেমন্ত মুখোপাধ্যায়ের নিজের সুরে। আর এই গান আমরা শুনলাম, আমাদের কাছে অনুরোধ পাঠিয়েছেন শ্যামনগর থেকে বর্ষা বড়ুয়া। আর আবারও আমরা একটু হোয়াটসঅ্যাপের গানের অনুরোধে যাই। হোয়াটসঅ্যাপে আমাদের কাছে অনুরোধ এসেছে তোমার মান্নাদের কণ্ঠে, মান্নাদের কণ্ঠে অসাধারণ একটি গান শুনতে চেয়ে অনুরোধ করেছেন যাদবপুর থেকে শ্যামল বসু চৌধুরী। আমরা সেই গানে যাই।
0: হুম,

0: পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা এবং ঋতু মুখোপাধ্যায়ের সুরে, মানে এ গানের আবেদন এ যেন কোনোদিন পুরনো হওয়ার না।
1: তবে শেষ গানে যেতে এখনো কয়েকটা গান আমাদের বাকি আছে।
0: হ্যাঁ, অনেক বেশ কয়েকজন বন্ধু, নিতাই পাল, তপতী পাল, তনুশ্রী পাল দক্ষিণ চব্বিশ পরগনা আমতলা থেকে, এছাড়াও এই গানটি শুনতে চেয়ে পূর্ব বর্ধমানের সমুদ্রগড় থেকে অনুরোধ করেছেন প্রদীপ বসাক। তো এতজন মানুষ একসঙ্গে একটা গান শুনতে চাইলে সেখান কি আর না শুনিয়ে পারি।

0: শুনছিলাম আমরা এ গান শিবদাস বন্দ্যোপাধ্যায়ের কথায় আর শিল্পীর নিজের সুরে।
1: চলে যাব আজকে শেষ অনুরোধে দোলন্দি। শুভঙ্কর পাল চুয়াটিয়া মাথা ভাঙা বাগদা থেকে অনুরোধ করেছেন, জগজিৎ সিং এর কণ্ঠে গান শুনতে চেয়েছেন। পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় শিল্পীর নিজের সুরে আমরা শুনব এই মুহূর্তে সেই গান। আর এই গান শুনতে শুনতে আপাতত দোলনার দেবলীনা বিদায় নিচ্ছে তোমায় গান শোনাবো থেকে, কিন্তু আবারও ফিরে আসবো ঠিক দুপুর 2:30
0: এবং ফিরে আসবো কাকে নিয়ে সেটাও বলে দিই। অবশ্যই টিউন করবেন। আজ আমাদের সঙ্গে থাকবেন বিশিষ্ট অভিনেত্রী শাবানা আজমি, তাঁর জন্মদিনে তাকে নিয়ে হবে কথা। সঙ্গে থাকবেন।

0: আকাশবাণী এফএম গোল খাঁটি শোনা।
1: কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 এফএম গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর।

0: ছোট্টবেলা থেকে বাড়ির পরিবেশটা ছিল একেবারে অন্যরকম। পড়াশোনা, গান বাজনা, আর সবথেকে বড় কথা, তিনি যেখানে থাকতেন সেখানে সবাই মিলে দল বেঁধে বিভিন্ন ধর্ম, জাতপাত সমস্ত কিছু নির্বিশেষে সব কিছুর ঊর্ধ্বে উঠে দল বেঁধে একদল কচি কাঁচা তারা কখনো সামিল হতেন দীপাবলির উৎসবে, কখনো হোলি, কখনো ঈদ, কখনো বা একেবারে মেরি ক্রিসমাস সবাই মিলে পালন হচ্ছে, কেক কাটা হচ্ছে। শুধু তাই না, কলেজে নিয়মিত নাটক করতেন, তারপর ফিল্ম ইনস্টিটিউট, সেখানের জয়া ভাদুরীর একটা অভিনয় সুমন, এই ছবিটি দেখে যখন তার মনে হলো আমিও অভিনয় করতে পারি, এবং বাবাকে বললেন যে আমি যদি অ্যাক্ট্রেস হতে চাই তুমি কি আপত্তি করবে, তার বাবা তাকে বলেছিলেন একেবারেই না। আমি তোমাকে বলবো, যদি তুমি মনে করো যে তুমি জুতো বানাবে সেটাও তুমি করো, কিন্তু সবসময় তোমার ভেতর এই চেষ্টা যেন আমি দেখি তুমি যা করবে তাতে তুমি সর্বোৎকৃষ্ট হওয়ার চেষ্টা করবে, তোমার সবটুকু দেওয়ার চেষ্টা করবে। এই মূল মন্ত্র নিয়ে তিনি এগিয়েছেন, দেখেছেন এবং জয় করেছেন।
1: দেবলি না, তুমি এই যে বেড়ে ওঠাটা বললে, এই বেড়ে ওঠারই আরেকটা দিক যেটা এইগুলোর পাশাপাশি, মানে এগুলোর থেকেও বেশি আমাকে যেটা হন্ট করেছিল, সেটা হলো শাবানা আজমিরা একটা কমিউনে থাকতেন, সেখানে আটটি পরিবার তার একসঙ্গে থাকতেন, প্রত্যেক পরিবারের জন্য নির্দিষ্ট একটা করে ঘর, এবং তার থেকেও যেটা বেশি আবারও বলবো, মানে আজকের দিনে এটা আমাকে ভীষণভাবে আমার কাছে মনে হচ্ছে খুব স্ট্রাইকিং ব্যাপার, এই আটটা পরিবারের প্রত্যেকের জন্য একটা করে ঘর এবং আটটা পরিবারের সবার জন্য একটা মাত্র টয়লেট। এই পরিবেশে শাবানা আজমি তার 9 বছর বয়স পর্যন্ত কাটিয়েছেন। আমরা যখন

পরিবার তার একসঙ্গে থাকতেন। প্রত্যেক পরিবারের জন্য নির্দিষ্ট একটা করে ঘর, এবং তার থেকেও যেটা বেশি আবারও বলবো, মানে আজকের দিনে এটা আমাকে ভীষণভাবে আমার কাছে মনে হচ্ছে খুব স্ট্রাইকিং ব্যাপার, এই আটটা পরিবারের প্রত্যেকের জন্য একটা করে ঘর এবং আটটা পরিবারের সবার জন্য একটা মাত্র টয়লেট। এই পরিবেশে শাবানা আজমি তার 9 বছর বয়স পর্যন্ত কাটিয়েছেন। আমরা যখন

1950 সাল, আজকের দিন, আজকের তারিখে হায়দ্রাবাদে তিনি জন্মেছিলেন। মাত্র 4 বছর বয়সে তার মা শওকত আজমী তাকে নিয়ে মুম্বাই চলে আসেন এবং ওনার পুরো বেড়ে ওঠাটা তুমি যেরকম বললে সেটা মুম্বাইতে। এবং তার মা সেই 4 মাস বয়সের পর থেকে যখন মানে তিনি ছোট থেকে দেখছেন তার বাবা লিখছেন, তার বাবা লেখেন বসে বসে, তো তার ছোটবেলায় মনে হতো বাবা তো কাজ করেন না কোনো, বাবা শুধু লেখেন, মানে লেখালেখিটা যে একটা কাজ সেই বোধটা তৈরি হলো কিন্তু একবার একটা নিউজ পেপার

0: যখন তার বাবার সম্পর্কে ছবি দিয়ে একটা আর্টিকেল ছাপা হলো, স্কুলের বন্ধুরা এসে বলছে এই দেখ তোর বাবা, তখন তিনি বলছেন যে হ্যাঁ। এবং স্বাভাবিকভাবেই মা সংসারের হাল ধরতে বিবিধ ভারতীতে ঘোষিকার চাকরি নিচ্ছেন, পৃথিবী থিয়েটারে থিয়েটার করছেন, 4 মাসের সন্তানকে পিঠে বেঁধে রিহার্সাল করছেন। এবার যখন একটু বড় হচ্ছেন শাবানা, ছোট্ট শাবানা, তখন পৃথ্বীরাজ কাপুর তার মাপেরও কস্টিউম বানিয়ে দিচ্ছেন যাতে ক্রাউড সিন, গ্রুপ সিনে তাকে ঢুকিয়ে দেওয়া যায়। এবং এইভাবে না কোথাও একটা মানুষের ধীরে ধীরে, আমরা যে বলি না জ্ঞানচক্ষুর বিকাশ ঘটে, সেইটা ঘটছে এমন একটা পরিবেশে, সেটার সাথে ধীরে ধীরে নিজের অজান্তেই যে তিনি কখন সম্পৃক্ত হয়ে যাচ্ছেন।
1: একদমই তাই, মানে চেতনার মধ্যে প্রবেশ করা যেটাকে আমরা বলি। এই যে ছোটবেলা, প্রথমত তো ওই একটা ঘর হলে কি হবে, সেখানে মানে প্রায়শই সেই মুশায়রা বসছে মেহফিল, সেখানে সেগুলো শুনছেন। আবার যখন এই স্টেজ শো এর মধ্যে গিয়ে তো বেশিরভাগ সময় কিছু মাথায় ঢুকতো না, ওই বড় বড় যে তাকিয়াগুলো তার পেছনে ঘুমিয়ে পড়ছেন ভাই বোন মিলে, আবার হাততালির শব্দে জেগে উঠছেন। এই যে পুরো একেবারে বলে না মানে এন্টায়ার বিং, সেইটাই পুরো নারিষ্ঠ হচ্ছে এই পরিবেশের মধ্যে, যেখানে সঙ্গীত, কবিতা, অভিনয়, নাটক, যার ফলে খুব সহজাত শাবানার যে মানে তার যে র্যান্ডিশন, যখন আমরা তাকে দেখি অত্যন্ত সহজাত, স্বাভাবিক, কোথাও তিনি অভিনয় করছেন, মানে আমরা এই রেডিও নাটকের ক্ষেত্রে আমাদের এখানকার যারা স্টলওয়ার্ড তাদের মুখ থেকে বারবার শুনতাম একটা শব্দ, বিহেভ করা। শাবানা অলওয়েজ বিহেভ করেন, তিনি অভিনয় করেন না। এবং একটা কথা, এই যে তুমি ঘটনাটা বললে যে কাগজে যেদিন বেরোলো, তিনি সেদিন দেখে বাবাকে মানে কোথাও ভেতরে ফিল করলেন যে বাবা কিছু
0: অন্যরকম, আমার বাবা সবার বাবার থেকে আলাদা।
1: শাবানার এই এই যে অনুভবটা না, এটা মনের ভেতরে কিন্তু খুব গভীরে ছিল। শাবানা যখন তপন সেনার সঙ্গে কাজ করতে এলেন, সেই অনুভবকে তিনি ফিরিয়ে আনলেন। সেখানেও স্বামীকে এমনিতে নানা সারা সময়ই গঞ্জনা, কারণ সে তো আপন ভোলা, আত্মভোলা বৈজ্ঞানিক। কিন্তু যেদিন শাবানা কাগজে দেখলেন যে তার নামটা বেরিয়েছে, যে লেপ্রসির
0: একটা ভ্যাকসিন আবিষ্কার হতে চলেছে,
1: ডক্টর দীপঙ্কর রায় তিনি এটা করছেন, সেই সময়ের যে এক্সপ্রেশন, মানে এটা খুব মানে কি বলবো, খুব ক্লোজড সার্কেলে শাবানা বলেছেন যে আমার সেই মুহূর্তে মনে পড়েছিল ছোটবেলায় যখন দেখেছিলাম বাবাকে নতুন আলোয় চিনেছিলাম, সেই অভিব্যক্তি আমার কাজ দিয়েছিল তপন
0: যখন এক ডক্টর কি মতে কাজ করছেন। এবং আরেকটা জিনিস ভেবে দেখো, মানে আমরা আজকে আসলে এমন একজন মানুষকে নিয়ে বসেছি না, তার বেড়ে ওঠাটা তার কাজের সঙ্গে এত ওতপ্রোতভাবে চলছে, মানে ওই রেলের দুটো যে লাইন যেরকম, ট্র্যাক যেরকম হয় না, তো আমরা দুটোই পাশাপাশি সমান্তরালই কথা বলতে বলতে যাব। একটুখানি এই প্রসঙ্গে বলি যে একদিকে যখন তার মনে হচ্ছে যে এইভাবে চলে না, বলছে আমি খেয়েছি কি না তুমি জানো, আমি কখন ঘুমিয়েছি তুমি জানো, বলছে ঘুমাওনি কেন, আমি কি বারণ করেছি, খাওনি কেন। এবং এই জায়গা থেকে একটা মানুষ যখন শেষে এসে বলছে আমি তো একটা চাকরি করছি, তুমি ও এবার থেকে শুধু রিসার্চ করবে, ওকে ওই চাকরি আর করতে আমি দেব না, আমি দেব না। এই এবং ওই মানুষটাও দেখো যখন বুঝতে পারছে যে সে তার একটা হার্ট অ্যাটাক হয়েছে, মাইল্ড একটা হার্ট অ্যাটাক হয়েছে, সে কিন্তু বারবার বলছে আমি হসপিটালে যাব না, আমি সীমার কাছে ফিরতে চাই, আমি এক্ষুনি সীমার কাছে যাব। মানে গোটা ছবিতে একজন আবিষ্কারক তার প্যাশন, তার সমস্ত কিছু, তার জীবনে এগিয়ে আসা প্রতিবন্ধকতা, তার পাশাপাশি এই যে একটা পারস্পরিক নির্ভরতার জায়গা, এই যে কি অদ্ভুতভাবে ফুটিয়ে তুলেছেন।
1: এখানে একটা কথা বলছি, তো বলি না শাবানার যেটা অভিনীত, শাবানার তো অভিনীত প্রায় 95% যে অত্যন্ত ক্রিটিক্যাল চরিত্র প্রত্যেক কটা, এবং তার মধ্যে ট্রানজিশন আছে। এই যে সীমার চরিত্র, এক ডক্টর কি মতে সীমার চরিত্রের মধ্যে ট্রানজিশন রয়েছে। সীমা প্রথম থেকে স্বামীকে অসম্ভব ভালোবাসে, এবং সে বলছে আমি ছেড়ে যেতে পারছি না, একটাই কারণে, তোমার প্রতি আমার যে ভালোবাসা, আমি সেটা থেকে মুক্ত করতে পারছি না নিজেকে। কিন্তু তার স্বামীর প্রতি প্রাত্যহিক যে মানুষ রান্না করতে করতে স্টোভটা নিয়ে চলে গেল,
0: হ্যাঁ,
1: এবং তারপরে যখন রাত্রেবেলা বলছে প্রচণ্ড খিদে পেয়েছে, খাবার টেবিলে টোস্ট আর কলা দেখে বলছে এটা কেউ খায় রাত্রে, স্টোভটা নিয়ে গেলে কি করে রান্না করবে,
0: তার আগে আবার সিলিন্ডার নিয়ে চলে গেছে।
1: হ্যাঁ, তখন বক্তব্য বলছে দ্বিতীয় স্টোভ নিয়ে এলেই হয় না, রাত্রেবেলা তো দোকানগুলো বন্ধ হয়েছে, এই হাজব্যান্ড

0: প্রতি অনুযোগ থাকবে স্বাভাবিক, কিন্তু যখন আস্তে আস্তে বুঝতে পারছে যে এই মানুষটা মানে এর কাছে এর ওই যে একটা লেখাটা দেখলো না, লিটল হ্যাজ বিন ডান অ্যান্ড মানে এখনও অনেক করা বাকি, এটা যখন ও লিখে রেখেছে তখন তো আর একটা অন্য চেতনায় গেল। তখন তোমার মনে পড়বে ও বিজেন্দ্র ঘাটকের ফ্যামিলিতে যখন গেছে আর কি, ওর ডাক্তার বন্ধুর কাছে তাকে গিয়ে বলছে যে হতে পারে ও আমার স্বামী কিন্তু কে শিশুর মতো
1: হতে পারে, ওর অনেক দোষ আছে,
0: অনেক দোষ আছে
1: কিন্তু
0: তারপরে শিশুর মতো লাল, আমার বাচ্চা আমার সন্তানের মতন। মানে এখানে দেখো এই মহিলা যিনি নিজে অত্যন্ত উচ্চ শিক্ষিতা এবং তিনি কিন্তু সচেতনভাবে সন্তান আনছেন না, স্বামীর এই তার যে স্বামীর মধ্যে একটা সাধক প্রকৃতি আছে সাধনাটুকু নিয়েই সে ব্যস্ত এবং ছন্ন ছাড়া শিশুর মতন তার মানসিকতা তাকে লালন করবে বলে সে সচেতনভাবে সন্তান নিচ্ছে না এবং সেটা স্বীকার করছে যে হতে পারে আমার স্বামী কিন্তু উনকো তো বাচ্চও কি তারা দেখভাল করনা পারতা। এই এই সামান্য মানে এই যে ট্রানজিশন বারে বারে এবং শেষকালে একদম শেষে গিয়ে তাকে একদম সব কিছু ছেড়ে বেরিয়ে যাও বিদেশের পথে, তাকে এগিয়ে দেয়া
1: নিয়ে চলে যাচ্ছে সঙ্গে করে। এবং এই তুমি এটা বলতে বলতে না আমার আরেকটা চরিত্রের কথা খুব মনে পড়ছে, ওই যে বললাম যে আজকে আমরা বিভিন্ন রকম কথা
0: মানে আমরা না বলি না
1: ক্রোনোলজি ধরে এগোচ্ছি না, এবং তার ছোটবেলার বেড়ে ওঠার মানে যে যে ঘটনা তার ব্যক্তিত্বকে তৈরি করেছে উনি বলেছেন, সেই ঘটনাগুলো আজকে আপনাদের সঙ্গে ভাগ করে নেব। হয়তো আপনারা অজানা কোনো সব নাজমির খোঁজ পাবেন। মাসুমের চরিত্রটার কথা খুব বলতে ইচ্ছে করছে, যেখানে তার স্বামীকে সে অসম্ভব ভালোবাসে এবং একটা খবর তার পায়ের তলার মাটিটা কেড়ে নিল যে তার স্বামীর মানে তিনি নিজে যখন সন্তান সম্ভবা সেই রকম সময়ে আরেকজন নারী তার স্বামীর থেকে সন্তান সম্ভবা হয়েছেন এবং সেই সন্তান আজকে সে তার চোখের সামনে দাঁড়িয়েছে
0: তার পরিবারের একজন,
1: তাকে মেনে নিতে না পারা, নিজের মেয়েদের সঙ্গে সেই বাচ্চাটার বন্ধুত্ব সেটা সহ্য করতে না পারা, তার প্রতি কখনো সে কঠোর হয়ে যাচ্ছে, হার্শ হয়ে যাচ্ছে, নির্দয় ব্যবহার করছে, আবার সেই বাচ্চাটাকেই যখন খুঁজে পাওয়া যাচ্ছে না সেও কিন্তু একই রকমভাবে টেনসড
0: একদম।
1: হ্যাঁ, এবং বাচ্চাটা যখন ফিরে আসছে বাচ্চাটাকে বকতে গিয়ে তার মুখ দিয়ে কোথাও বেরিয়ে যাচ্ছে, তুমি একবারও ভাবলে না যে তোমার যদি কিছু হয়ে যেত তাহলে আমি আর তোমার বাবা বলে সে চুপ করে যাচ্ছে, এবং এই যে এবং তারই কথায় বাচ্চাটাকে হোস্টেলে পাঠানোর ব্যবস্থা, এবং শেষটায় গিয়ে আমরা দেখছি কোথাও একটা মাকে সে নিজেই জিতিয়ে দিচ্ছে, একটা স্ত্রীর থেকে ওপরে সে একটা মাকে জায়গা দিচ্ছে, মাকে জিতিয়ে সেই বাচ্চাটাকে ফেরত নিয়ে আসছে পরিবারে।
0: প্রথম পর্বে যেটা হচ্ছে সেখানে হচ্ছে স্ত্রী শাবানা তার ভেতরের যে লেটেন্ট মাদারহুড যে লীন মাতৃসত্তা সেটাকে সাপ্রেস করতে চাইছে, মানে দুটো সত্তার প্রবল সংঘাত, এই এইটাকে পোর্ট্রে করানো কিন্তু একটা সাংঘাতিক টাস্ক। শেষে গিয়ে বরং সেটা অনেকটাই হয়ে যাচ্ছে, কারণ মাতৃসত্তাটা সেখানে মাতৃসত্তা তার মানবিক সত্তা সেটা তার ওই নারী সত্তাকে ওভারকাম করে যাচ্ছে, কিন্তু প্রথমে এই দুই সত্তার যে সংঘাত, এবং দেবলীনা মাসুমের কথা বললে যখন একটা কথা না বলে পারছি না, মানে মাসুম তো এগুলো সবই শাবানা আজমির অভিনীত ছবি বেশিটাই হচ্ছে আমরা যেটাকে বলি মিডল অফ দ্য রোড সিনেমা বা প্যারালেল সিনেমা, এখানে ওই বলিউড ইন্ডাস্ট্রির ওই গডি ব্যাপার স্যাপারগুলো নেই, গর্জিয়াস ব্যাপার স্যাপারগুলো নেই, কিন্তু এই ছবিতে শাবানার কস্টিউম মানে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে হয় প্রত্যেকটা পোশাকে, সে তুমি একটা ফুল স্লিভ নাইট ড্রেস বলো কিংবা একটা লং চুড়িদার কুর্তা বলো, মানে প্রত্যেকটা পোশাকে অসামান্য লেগেছে।
1: মাসুমের কথা হলো মাসুমের গানে
0: গান শুনতে শুনতে বোধহয় আমরা সংবাদ বিরতিতে চলে যাবো, একেবারে ফিরবো তারপর।

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. কিছু গান কিছু কথা আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM Gold এ। সুরেলা সফর, সুরেলা সফর।

0: শুনছিলাম আমরা লহুকে দোরং ছবি থেকে গান, আর এইটা শুনতে শুনতে, মানে গানটা শুনতে শুনতে আমরা যেটা আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে এটাই, মানে এই সিকোয়েন্সটা দেখলে বা এই ধরনের যে অল্প কয়েকটা ছবি শাবানা করেছেন সেটা দেখলে মনে হয় না কোথাও যে শাবানা মেইনস্ট্রিম ফিল্মের অভিনেত্রী নন, মানে একদম টিপিক্যাল মশালা ফিল্ম অ্যাক্ট্রেস, এক্স্যাক্টলি ঠিক সেরকমই পারফর্ম করেছেন তিনি এই ছবিগুলোতে। মানে ওই যে বললাম না, শাবানা যখন যে ক্যারেক্টারের জন্য নিজেকে একেবারে, তিনি একেবারে নিজের অস্তিত্ব বিলোপ করে তিনি সেই চরিত্র হয়ে ওঠেন।
1: এই প্রসঙ্গে যখন এলামি দোলন্দি, মানে তার আগে বলে দিই যে আপনারা শুনছেন 100.1 FM গোল্ড এবং আজকের সুরেলা সফরে, যদিও শুক্রবার হওয়ার কথা ছিল অন্য কিছু, কিন্তু যেহেতু আজকে শাবানা আজমির জন্মদিন তাই অবশ্যই জন্মদিনে শাবানা আজমি এবং সঙ্গে রয়েছে দেবরিনার দোলন। এই প্রসঙ্গে যখন এলামি দোলন্দি তখন বলি ওনার সম্ভবত প্রথম মেইনস্ট্রিম ফিল্ম ছিল ফকিরা শশী কাপুরের সঙ্গে, এবং তিনি বলছেন যে আমি যখন মানে ফকিরায় অভিনয় করছি এবং করতে গিয়ে এমনি আমার খুব ভালো লাগছে, অসুবিধে হচ্ছে না, কারণ শশী কাপুর আমার ভীষণ পছন্দের অভিনেতা, তিনি আমার কোস্টার, এবং শাবানা এটা বিশ্বাস করতেন যে কোস্টার একটা খুব ইম্পর্টেন্ট জায়গা যে কোনো অভিনয়ের ক্ষেত্রে। উনি বলছেন দুজনের লেভেল যদি খুব আলাদা হয় তাহলে ওই মুহূর্তের অভিনয়ের যে সত্য, মানে চরিত্রের ইমোশনের যে সত্য, সেই সত্যটাকে খুঁজে বার করাও যায় না, সেটাকে প্রতিষ্ঠাও করা যায় না যদি দুজনের লেভেল খুব আলাদা হয়। কিন্তু বলছেন যখন ফকিরার গান, হ্যাঁ তোতা মায় নাকি কাহানি বা দিল মে তুঝে বিঠাকে, এবার উনি বলছেন যে আমার না ভীষণ আনকমফোর্টেবল লাগছে নিজেকে, এবং আমি যখন অভিনয়টা করলাম মাথার ভিতরে কত কিছু ঘুরছে, কাইফিয়া আজমির মেয়ে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েছে, সেন্ট জেভিয়ার্স থেকে পাসড আউট, হ্যাঁ এগুলো এইরকম কি সাধারণ স্বাভাবিক মানুষ করে। তো তারপরে আমি ফকিরা দেখতে গিয়ে দেখলাম যে বাকি পারফরমেন্স একদম ঠিকঠাক, কিন্তু গানের জায়গাগুলো আমাকে বেশ জড়সড় লাগছে। এবং তারপর শাবানা বললেন যে আমি তখন নিজেকে প্রশ্ন করলাম যে এই যে মেইনস্ট্রিম মুভিতে যদি শাবানা আজমি অভিনয় না করেন তাহলে তো মেইনস্ট্রিম মুভির কোনো ক্ষতি নেই, একেবারেই নেই, তারা অন্য কাউকে নিয়ে নেবে, ক্ষতি শাবানা আজমির। এবং তখন তিনি বলছেন যে একজন অভিনেতার জীবনের সবথেকে বড় শিক্ষা নিজের অক্ষমতাগুলোকে চেনা এবং সেটাকে কোনোভাবে আড়াল না করে, লুকিয়ে না রেখে সেটাকে ফেস করা, সেটাকে ওভারকাম করা, সেখানে উত্তীর্ণ হওয়ার চেষ্টা করা। আর সেইখান থেকে শুরু করে তারপরে কত মেইনস্ট্রিম ফিল্মে তিনি অভিনয় করেছেন। আমরা যখন এই কথা বললাম একটুখানি ফকিরার সেই গানটা একটু শুনে নিব।
0: একেবারেই

0: আমরা ফকিরার গান শুনছিলাম। এবার যদি একটু শুরুর দিকে ফিরে যাই, ফিল্ম ইনস্টিটিউটে যখন তিনি শুধুমাত্র স্টুডেন্ট তখনই কিন্তু তিনি দুটো ছবিতে সাইন করেছিলেন।
1: হ্যাঁ, তার আগে একটা ছোট্ট কথা বলি, মানে একেবারে ছাত্র জীবনে মানে কলেজে পড়াকালীন সেখানে কিন্তু মানে অভিনয় শুরু করে দিয়েছিলেন ফারুক শেখ, ছিলেন তার সঙ্গে সহপাঠী, তারা মিলে তার একটা ছোট্ট গ্রুপ করে।
0: হ্যাঁ, মানে সেন্ট জেভিয়ার্স কলেজে তোমার শুধু ইংরেজি নাটক হতো তো, হিন্দি নাটক হতো না, তার একটা হিন্দি নাট্য মঞ্চ তৈরি করেছিল
1: এবং সেখান থেকে গোল্ড মেডেল নিয়ে বেরোনো, তারপরে তো চলেছে এফটিআই তে।
0: এবং এই প্রসঙ্গে একটা খুব মজার কথা ছিল, সেন্ট জেভিয়ার্স কলেজ জানো তো শুধু ইংরেজি নাটককেই ফান্ডিং করতো, এদের নাটকের জন্য কোনো পয়সা করে দিত না। এবার ফারুক শেখ দু বছর সিনিয়র, তার কিছু আছে পকেট মানি, তো তিনি খরচা করতেন, বন্ধুর থেকে ফার্নিচার এনে অভিনয় হতো, কিন্তু 150 টাকা করে এক একটা পুরস্কার, বেস্ট অ্যাক্টর, বেস্ট অ্যাক্ট্রেস, বেস্ট প্লে, এই তিনটা তারা পেতেন এবং লোককে দেখিয়ে দেখিয়ে ট্যাক্সি চেপে যেতেন। এইবার যখন তারা কলেজে এসে বললেন শাবানা আজমি এবং ফারুক শেখ যে দেখুন আপনারা যে নাটকগুলোকে ফান্ডিং করেন সেটা তো যেতে না, আমাদের নাটকটা পুরস্কার পায় আমাদেরও কিছু দিন, তখন তারা 10 টাকা দিল। তাতে এত রেগে গেছিলেন শাবানা আজমি, 10 টাকা দিয়ে বললেন যে এইটা আমাদের তরফ থেকে কলেজের ডোনেশন হিসেবে রেখে দিন। তো যাই হোক, তো সেই মানুষ ফিল্ম ইনস্টিটিউটে ঢোকার 3 মাসের ভেতর আত্মারাম স্কলারশিপ পাচ্ছেন, খাজা আহমেদ আব্বাসের ফাসলা এই ফিল্মে তিনি সাইন করছেন, এবং যেই পড়াশোনা শেষ হচ্ছে তারপর সাথে সাথে ওনার হাতে কান্তিলাল রাঠোরের পরিণয় তিনি অভিনয় করছেন। কিন্তু যে শাবানাকে আমরা চিনলাম, শ্যাম বেনেগালের অঙ্কুর, অঙ্কুরের যখন কথা হলো, স্ক্রিপ্ট শুনলেন এবং অঙ্কুরের সেটে যখন পৌঁছলেন, সেইটা ছিল শাবানা আজমির প্রথম গ্রামে পা রাখা, এবং তাকে ওই খেটো করে শাড়ি পরিয়ে ছেড়ে দেওয়া হতো, বলতো তুমি এভাবে সারাদিন কাটাও যাতে তোমায় অনভ্যস্ত না লাগে। সবার

0: উবু হয়ে বসে কিছু করতে পারতেন না।
1: হ্যাঁ, কারণ ওইভাবে শাড়ি পরলে এমনিতেই একটু উবু হয়ে বসতে
0: এবং ক্ষেত্রটা কমে যায়। উবু হয়ে বসে কখনো করেননি কাজ বলে পারতেন। আর এদিকে ওই চরিত্র লক্ষ্মীর সময় মানে গ্রামের বউ যা হয় তার বেশিরভাগ কাজই উবু হয়ে বসে। তো শ্যাম বেনেগাল কী করলেন যে যখন লাঞ্চ ব্রেক হতো সবাই ডাইনিং টেবিলে বসে খেতেন আর শাবান আজমিকে বলতেন তুমি না মেঝেতে বসে খাবে। তো এরম তিন চার দিন হয়ে গেছে, তখনও শুটিং শুরু হয়নি। কিছু কলেজ স্টুডেন্ট এসছে লোকাল এবং তারা এসে বলছে হিরোইন কাহা হ্যায় হিরোইন কাহা হ্যায়। তো শাবান আজমির কাছে গিয়েই শাবান আজমি মেঝেতে ওরম উবু হয়ে বসে আছেন তাকে গিয়ে জিজ্ঞাসা করেছে যে হিরোইন কোথায়। উনি শাবান আজমি বললেন হিরোইন তো আজকে আসেননি। কেন হিরোইন আসেননি কেন? যে না হিরোইনের তো আজকে শর্ট নেই তাই আসেনি। ও তা আপনি কী করছেন? বলছে আমি ওই হিরোইনের বাচ্চা আছে তার আয়ার কাজ করছি। ও ঠিক আছে, এ চল চল চল চল বলে তারা চলে গেছে। তুই সবটা শ্যাম বেনেগাল লক্ষ্য করেছেন। সেদিন যখন লাঞ্চ ব্রেক হয়েছে তখন শ্যাম বেনেগাল বলেছেন না তুমি এবার পুরো রেডি হয়ে গেছো, তুমি এসে আমাদের সাথে টেবিলে জয়েন করো আর লাঞ্চ ব্রেকের পর থেকে আমরা শর্টে যাব।
1: একদম এই যে মুভমেন্টের ফ্লেক্সিবিলিটিটা, এটা শাবানা কিন্তু ওই একদিনে অ্যাকোয়ার করে নিয়েছিলেন। এবং যেটা খেয়াল রাখতে হবে শ্যাম বেনেগালের সঙ্গে শাবানা আজমির এত চমৎকার একটা ইকুয়েশন, দুজনেরই এটা ফার্স্ট ফিল্ম, দুজনেরই ধরতে গেলে ডেবিউ মানে ডেবিউ ফিল্ম এটাই। কিন্তু সেখান থেকে মানে সেখানে যে অসামান্য পারফরম্যান্স অঙ্কুরের মানে অঙ্কুরে যে শাবানাকে আমরা দেখেছি যার স্বামী একই সঙ্গে সে মানে বোবা কালা একটা মদ্যপ মানে গ্রামের একেবারেই একটা সে কি বলবো মানে তাকে কেউ মানুষের পর্যায়েই ফেলে না।
0: কিন্তু এত কিছুর পরেও মানুষটার একটা গুণ হচ্ছে মানুষটা অসম্ভব সৎ,
1: ভীষণ সরল, মানে তার তার ভেতরটা মানে এই পৃথিবীর মালিন্যর কোথাও তাকে স্পর্শ করে না, এগুলো সে বাইরে। এবং গল্পের মানে যা চিরাচরিত নিয়ম সেই গ্রামের জমিদারের ছেলে সে মানে তার দ্বারা কোথাও সমান এক্সপ্লয়েটেড হচ্ছে। এবং শ্যাম বেনেগাল যেটা বারবার করেন চরিত্র এবং ঘটনা কখনোই তো সেটাকে মানে একমুখীন তিনি রাখেন না, প্রতি মুহূর্তে তিনি ভাঙতে থাকেন। এবং সেখানে শাবানা যখন ওই জমিদারের ছেলে বোধহয় সুরিয়া
0: আনন্দনাগ যে চরিত্র অভিনয় করেছিলেন
1: সেখানে মানে এইরকম একজন স্বামীর সঙ্গে থাকতে থাকতে সে যখন ওই জমিদারের ছেলের মতন একটি একজন মানে সেই অর্থে আর কি
0: সুপুরুষ
1: সুদর্শন অ্যাকমপ্লিশড, হ্যাঁ কোথাও একটা তার কিন্তু সেই চরিত্রের প্রতি মানে একটা ভীষণ অনুচ্চারিত ভালো লাগা আসছে। কিন্তু আবার গিয়ে দেখো শেষে যখন ওর স্বামীর মতন যে সৎ, যে একেবারে একটা নিখাঁত সোনার মতন মাটির মানে মানে কাদামাটির মতন একটা নিটোল মানুষ, তাকে যখন ওরা মারছে মানে ভয়ঙ্করভাবে মারছে,

0: শাবানা কিন্তু সেইখানে একেবারে অন্য রূপ তার তখন।
1: এবং এর মাঝে যখন অনন্তনাগ ওর সাথে একটা সম্পর্ক তৈরি হলো, কিন্তু যখন অনন্তনাগ বিয়ে করে ফিরল এবং বিয়ে করে ফেরার পর যেন ওকে আর চিনতেই পারছে না, এই বঞ্চনাটাও না কোথাও ভেতরে থেকে গেছে
0: সাংঘাতিক,
1: সেটাকে সে একরকম করে হজম করে নিয়েছিল। কিন্তু ওই যখন তার স্বামীকে সাধু মেহেরকে ওইভাবে মারা হলো, তখন সে ফুঁসে উঠে চিৎকার করে বলছে, তোমার মনে পাপ ছিল তাই সেটা ঢাকতে তুমি এটা করেছো। তো এই শাবানা আজমি অন্যরকম
0: একদম।
1: আবার এর পরে আমরা যখন তখন নিশান্ত দেখছি, এর পরে
0: একেবারে
1: সে যে কি জটিল মানসিক দ্বন্দ্ব,
0: মানে এবং ওই যে ওই একই, মানে তুমি একটা চরিত্র হয় কোনো মানুষের, আমরা সাধারণভাবে যেটা হয় যে কোনো ফিচার ফিল্মের ক্ষেত্রে আমরা দেখি, সে

0: ধর, মানে তিনজন পুরুষ একটি নারীকে নিয়ে এসেছে এবং সেই নারী তাদের তিনজনেরই সম্পত্তি, এরকম একটা বিষয়, মানে সেটাতেই তারা অভ্যস্ত। কি ভয়ঙ্কর নারকীয়! এবং সেইখানে সেই বাড়ির যে বউটি স্মিতা পাটেল,
1: ছোট ছেলের স্ত্রী,
0: হ্যাঁ, নাসিরুদ্দিনের স্ত্রী, সে তাকে সাহায্য করছে। মানে ওই চরম অত্যাচার, চরম একটা মানে নরকের থেকেও খারাপ জায়গায়, সেখানে স্মিতা পাটেল তাকে সাহায্য করছে, তাকে একটু হলো তার খাবার দেয়া বা তাকে মানে ওই ন্যূনতম ভালোটুকু রাখা।
1: এবং অদ্ভুত দেখো, সেখানে সেই ছোট ছেলেটি কিন্তু আবার তাকে জেনুইনলি ভালোবেসে ফেলছে,
0: সেখানে আবার নাসিরুদ্দিন তাকে ভালোবাসছে
1: এবং তাহলে চেষ্টা করছে তাকে প্রোটেক্ট করা,
0: প্রোটেক্ট করা, মানে কোন দিকে যাবে সে নাসিরুদ্দিনের প্রতি? কোথাও তার একটা সফট কর্নার তৈরি হচ্ছে, আবার এদিকে তার বউ, সেও তো এক অর্থে তার সহযোগী বা তার সঙ্গে একই, মানে যাকে বলে একই সমব্যাথি যাকে মানে বলা যায়, মানে এই যে এতগুলো টানা পড়েন চরিত্রের মধ্যে,
1: এবং তার ভেতরে একটা অভিমান কাজ করছে তীব্র স্বামীকে নিয়ে, যে তার স্বামী কি করছে, তাকে কেন স্বামী তাকে করছে
0: না, কেন স্বামী তাকে বাঁচাতে পারলো না। মানে এখানে যেটা সাধারণভাবে স্বামীদের কাছ থেকে সব মেয়েদেরই এক্সপেকটেশন থাকে যে স্বামীর ভেতরে সেই পৌরুষ যা আমাকে রক্ষা করবে, সেটা স্বামীর থেকে পেল না বলে একটা অভিমান কাজ করছে।
1: এবং দেখো ওইখান থেকে যখন সে মন্দিরে যাচ্ছে, ওই বাড়ির থেকে সেখানে গিয়ে মন্দিরে যখন স্বামীকে দেখছে, সে কিন্তু চাইলেই পারতো তো স্বামীর কাছে ছুটে গিয়ে স্বামীর সাথে চলে যেতে ওইখান থেকে,
0: মানে এই অদ্ভুত, হ্যাঁ, অদ্ভুত এই জটিল মনস্তত্ত্বটা। এবং যে যে দৃশ্যে নাসিরুদ্দিনের সঙ্গে পালাচ্ছে পাহাড় জঙ্গল পেরিয়ে টেরিয়ে, সেটাকে তুমি কি বলবে,
1: গ্রামের সবাই জেগে উঠেছে, তারা এসে মুখিয়াকে মেরে দিয়েছে,
0: মানে একটা বিপ্লবের মেরে দিয়েছে যখন গ্রাম,
1: এবং সেই চরম আক্রোশের শিকার হয়েছে কোথাও স্মিতা পাটেল, সে মারা গেছে, সে কিন্তু নাসিরুদ্দিনের হাত ধরে পালাচ্ছে, সে কিন্তু জানে ওই দলে তার স্বামী আছে, সে কিন্তু স্বামীর কাছে ফিরে যাচ্ছে না। মানে এই যে মানে এটা হচ্ছে যে কিভাবে ফুটিয়ে তুলেছেন,
0: এটা হচ্ছে যে ওই যেটা আমরা মানে বলা হয় যে মনুষ্য হৃদয় মানে দেবতাদেরও অগম্য, সেই মনুষ্য হৃদয়ে কত রকম জটিল বাঁক ফিরতে পারে তার একটা
1: বড় নিদর্শন হচ্ছে
0: নিশান ছবি, এবং সেখানে মূল করণিক শাবানা নিজে।

0: আমরা নিশান্ত ফিল্মের সাউন্ডট্র্যাক থেকে শুনছিলাম এই গান, যদিও ফিল্মের সাউন্ডট্র্যাক থেকে বললাম, হ্যাঁ ফিল্মের সাউন্ডট্র্যাক থেকে বটেই, কিন্তু সিনেমায় যখন গানটা ব্যবহার করা হয়েছিল সেই ভার্সনটা কোনো কারণে সিডিতে দেওয়া নেই। সিনেমাতে আপনারা নিশ্চয়ই খেয়াল করতে পারছেন এই গানের পিছনে কিন্তু কোনো ইনস্ট্রুমেন্টেশন ছিল না, মানে এই যে তবলার বিট আমরা পেলাম বা কিছু এগুলো ছিল না। যাই হোক, এরপরে মানে যেহেতু শ্যাম বেনেগালের কথা বলছি এবং সবার আজমি বারবার বলছেন যে ডিরেক্টর হিসেবে শ্যাম বেনেগাল তাকে অনেকটা যেমন স্পেসও দিতেন, আবার তাকে বুঝতেনও ভীষণ ভালো, মানে কোনখানটা সবানা ইম্প্রোভাইজ করতে চাইছেন সেটাও কিন্তু মানে উনি ভীষণভাবে অ্যালাউ করতেন। মান্ডি ছবিটার কথা মনে পড়ে দোলন্দি, এবং মান্ডি করার জন্য শাবানা আজমি এবং শ্যাম বেনেগাল, এবার দেখো যেটাকে আমরা বলি বেশ্যালয় বা ব্রথেল, সেটা তো সব জায়গাতেই আছে এবং অদ্ভুতভাবে আজকে কলকাতার একটা ব্রথেল বলো বা লখনৌয়ের ব্রথেল, মানে প্রত্যেকটা জায়গার ব্রথেলের না একটা আলাদা আলাদা ছবি থাকে, আলাদা চরিত্র, সেখানকার ডায়ালেক্ট আলাদা, তার ইন্টোনেশন, যে সুরে কথা বলা হচ্ছে এবং যেটা ডায়ালেক্ট ছাড়াও যেটা বুঝবেন যে কথ্য ভাষাটা কী কী শব্দের ব্যবহার হচ্ছে এটা আলাদা হয়। তাই যখন মান্ডি হবে তো মান্ডির গল্পটার প্রেক্ষাপট ছিল ওরম হায়দ্রাবাদ এইরকম আশেপাশের অঞ্চলের একটি জায়গা, তো সেইখানের বেশ কয়েকটি নামি দামি ব্রথেল, মানে যেটা খুব মানে প্রসিদ্ধ আর কি, প্রসিদ্ধ মানে ওই আর কি, মানে যেটা ভীষণভাবে পরিচিত সবার কাছে সর্বজনবিদিত, সেখানে কিন্তু রিসার্চ করতে শ্যাম বেনেগাল এবং শাবানা আজমি গিয়েছিলেন,
1: মানে ওদের ম্যানারিজম থেকে শুরু করে ওদের সমস্ত যে মানে যাকে বলে ভাব ভঙ্গি তাকানো,
0: বিশেষ করে ব্রথেলের যিনি মাসি যিনি থাকতেন, যিনি চার্জে থাকতেন মেন ম্যাডাম, এবং শাবানা আজমির পারমিশন করানো ছিল, উনি সকাল থেকে গিয়ে রাত অবধি ওখানে থেকে দেখতেন
1: করতেন।
0: তো এইরকম একটা রিসার্চ ওয়ার্ক করে যে অভিনয়টা করা হবে বুঝতেই পারছেন সেটা কতখানি বিশ্বাসযোগ্য।
1: এবং মান্ডিতে শাবানাকে তো অনেকভাবে দেখা গেছে, যখন ওই মানে বিজনেসম্যানরা আসছে ওই মান্ডিটা কিনে নেবে, মানে ওদের ওই কী বলবো ওদের ওই বাড়িটা কোঠিটা কিনে নেবে বলে, তখন শাবানা যে রিফাইনমেন্ট নিয়ে মানে পুজোর হাতে ধুনোটা ধুনুচি ধোঁয়া বেরোচ্ছে সেই ধুনুচিটা হাতে নিয়ে লাল পাড় সাদা শাড়িটা পরে গিয়ে যখন বসছে তখন মনে হচ্ছে কার সঙ্গে কথা বলছি আমরা। আবার যখন এই শাবানাই ওই মানে পুরো কোঠির যে চাকর ঠুংরু তার পেছনে যখন মানে চিৎকার করছে যে উপরে একটা কি ওই মানে স্মিতা পাটিলের ঘর থেকে একটা কিছু ওই ঝুঁকছে আর কি, ওটাকে যাতে না পড়ে যায়,
0: বাঁদর ঢুকে পড়েছিল,
1: বাঁদর ঢুকে পড়েছিল, হ্যাঁ সেটাকে যখন ঠুংরুর পেছনে ছুটছে তখন তার আর একটা চেহারা। আবার যখন একদম শেষে ও যখন বাধ্য হলো ওর কোঠি অন্য জায়গায় নিয়ে যেতে, সেখানে গিয়ে ও যখন সবটা সামলায় পাগলের মতন ছুটছে, মানে ও বুঝতে পারছে কোঠির সব মেয়েরা তখন এক এক করে মানে ওর কন্ট্রোলটা কমে এসেছে, সবাই যে যার মতন এক একটা রাস্তা দেখে নিচ্ছে, কেউ কোন তার ভালোবাসার মানুষের সঙ্গে বেরিয়ে যাচ্ছে, কেউ অন্য কোনো কিছুতে কেরিয়ার খুঁজছে, তখন যে পাগলের মতন যে ছুটছে সবটাকে মানে একটা আগলানোর একটা মানে ফিউটাইল প্রচেষ্টা, মানে এতগুলো রূপ শাবানার আমরা দেখি না, মানে মুগ্ধ হয়ে থাকতে হয় ছবির শেষে, মানে মনে হয় যেন একদম কোথাও মেসমেরাইজ করে রাখলো।
0: এবং সত্যি সত্যি যে স্মিতা পাটিলকে নিজের সন্তান

0: এর মতন সে মানুষ করেছিল, যার ঘরে সে কোনো কাস্টমার ঢুকতে দিত না,
1: শুধু সে গানটা নিয়ে থাকবে, যার
0: তা গান নিয়ে থাকবে, নাচ নিয়ে থাকবে, সে কোথায় তাকে ভাড়ায় গাইতে যাচ্ছে সেখানকার পরিবেশ কি সেটা না জেনে যেতে দিত না,
1: এবং শুধু তাই না, সেই গান গাওয়াকালীনও সেখানে গিয়ে তাকে গার্ড করা।
0: সেই যখন ছেড়ে চলে যাচ্ছে, সেই যে অব্যক্ত যন্ত্রণাটা, এবং শুধু ঠুংরুসি থেকে গেল
1: একেবারে।
0: আমরা মান্ডির কথা বললাম, মান্ডির একটা ছোট্ট গান শাবান আজমির নিজের গলায় আমরা শুনবো, তারপরে অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ।
1: তারপরে আমি বলি না, এটা তো 83 সালের ছবি, 83 সালের আরেকটি ছবিতে শাবানার নিজে পতিতার ভূমিকায় ছিলেন, ছোট্ট করে সেটার কথাতে আমরা যাব তারপর।

उजला कपड़ा पीनू नको। तू सदा सबस परी रहे, गोदी हरी भरी रहे। तू

0: నేను నక్కు ఉజల కబుడ పేను నక్కు.
1: ৮৩ সালেরই ছবি দুসরি দুলহন. ভিক্টর ব্যানার্জি ছিলেন, মানে এক পুরুষকে কেন্দ্র করে দুই নারী, শর্মিলা ঠাকুর এবং শাবানা আজমি. শর্মিলা ঠাকুর, ভিক্টর ব্যানার্জি, তারা স্বামী স্ত্রী. তাদের মিসক্যারেজ হয়েছে এবং কখনো আর সন্তান হবে না এরকম একটা সম্ভাবনা, এবং তারা কোনো দত্তক নিতে চান না. তো তারা ঠিক করেন ওই সারোগেসিতে যাওয়ার জন্য. তো সেখানে পতিতালয় থেকে একটি মেয়েকে নিয়ে আসা হয়, কয়েক লাখ টাকা তাকে দেওয়া হবে, এবং এনে তাকে ওই জাস্ট তার গর্ভটা নেওয়ার জন্য এবং সন্তান হয়ে যাওয়ার পরেই সন্তানকে দিয়ে তাকে চলে যেতে হবে, এইটা হচ্ছে মূল বিষয়। যখন প্রথম ব্রথেলে, মানে ওই জায়গায় ভিক্টর ব্যানার্জি যান শাবানার কাছে, তখন এক শাবানাকে আমরা দেখি যে পরিষ্কার বলে যে আরে আমার এই মা শব্দটাতে আমার ভীষণ নাফরাত আছে, মানে পাটাকে সে এমনভাবে একটা ভঙ্গিতে বসে সে বিড়ি টানে, মানে সেটা দেখলে না তোমার নিজের একটা কীরকম গা করে উঠতে বাধ্য। সেই শাবানাকে ওরা নিয়ে আসেন পাহাড়ের কোলে একটা অপূর্ব বাংলো, সেখানে এসে শাবানা, মানে শর্মিলা তাকে একেবারে নিজের বোনের মতন, তিনি ওই পরিচয়ই রাখেন যে বোন বোনের স্বামী, সেই নিজের বোনের মতো তাকে যত্ন আত্তি করে, এবং ওই রিফাইনমেন্ট দেখে ওই যে ব্রথেলের একদম চূড়ান্ত একটা নক্কারজনক মানে পতিতা, তার ভেতরে যে চেঞ্জ আসে, সে ওই রিফাইনমেন্ট এবং এই শর্মিলার ভালোবাসা সবটা, এবং ভেতরে বেড়ে ওঠা সন্তান, উঠতে থাকা সন্তান, এই মানে মাতৃত্ব, তিনটের মিশেলে সেটা অদ্ভুত মানুষ হয়ে যায়। এইখানে আমরা আরেক শাবানাকে দেখি আবার।
2: একদম, তুমি এটা বলছো তো বলতে বলতে আমার খুব মনে পড়লো গৌতম ঘোষের ছবি পাড়ের কথা।
1: হ্যাঁ, আমি পাড়ের কথায় আসবো। এর শেষ ভাগে শাবানার আরেকটা ট্রান্সফরমেশন আছে, বাচ্চাটা হয়ে যাওয়ার পর যখন ওরা বাচ্চাটাকে নিয়ে নিতে চায়। তো এই এই তিনটে শাবানা, তিন রকম শাবানাকে এখানে বারবার নিজেকে ভেঙেছেন। ৮৩-এর ছবি ছিল, একই মানে ধাঁচার, সেই কারণে আমি এই বিষয়ে এলাম। হ্যাঁ বলো।
2: এবং পাড়ের ক্ষেত্রে দেখো, যখন তারা গ্রামে থাকছে এবং সেখানে যে হরিজনদের ওপর, দলিতদের ওপর যে অত্যাচার, সেইখান থেকে, সেই গ্রাম থেকে তারা স্বামী স্ত্রী বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে কোথায় যাচ্ছে তারা জানে না, জানে একটা শহরে যাচ্ছি, দূর শহর কলকাতা, ভেবেছিল সেখানে গেলে সব সমস্যার সমাধান আছে। এসে দেখা গেল সমস্যার পাহাড় ভেঙে পড়ল, এবং এমন পরিস্থিতি তৈরি হলো তারা যখন ঠিক করছে তারা গ্রামে ফিরে যাবে, ফিরে যাওয়ার আর্থিক সঙ্গতিটুকু তাদের কাছে নেই, তাদের একটা কাজ চাই, এবং সে

0: কাজটা কি কাজ? সেই কাজটা হচ্ছে একপাল শুয়োরকে গঙ্গা পার করাতে হবে।
1: কি ভয়ঙ্কর একটা পেশা।
0: এবং শুয়োরের একটা গুনতি যেন এপাশ থেকে ওপাশ না হয়,
1: কোনো শুয়োর মিসিং না হয়,
0: না। এবং তখন শাবানা কিন্তু সন্তান সম্ভবা। এই কাজটা যখন পাওয়া গেছে, যখন এসেছে তারা নদীর পাড়ে, এবং বুঝতেই পারছেন কলকাতার কাছে গঙ্গা কতটা চওড়া, সেই নদী দেখে তার ভিতরের মা তখন মানে হাতে পায়ে ধরে আকুতি জানাচ্ছে, টাকার দরকার নেই, ছেড়ে দাও, এ কাজ আমি করব না, আমার পেটে বাচ্চা আছে। এবং নাসিরুদ্দিনেরও তখন মানে আর্থিক এই সংকটে পড়ে এমন অবস্থা, খেতে না পেয়ে অনাহারে থেকে দুদিন ধরে সে ঠেলে তার যে স্ত্রীকে সে এত ভালোবাসে তাকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বলছে, তুই না করলে করবি না, আমার দরকার নেই, আমি একাই এই শুয়োরের পাল পার করব। এবং তারপরে সেই নদী পেরোনোর দৃশ্য, আপনারা জানেন যে কী করে যে এইরকম একটা মানে আন্তর্জাতিক মানের অভিনয় বলে খুব কম বলা হয়, একটা আনরিয়েল ব্যাপার, মানে ওটা বাস্তবে কী করে হয়েছে জানি না, যে সেই নদী এবং সাঁতরে পেরোতে পেরোতে শেষের দিকে যে শ্বাসকষ্ট, দম আর রাখা যাচ্ছে না, সেই প্রতিটা শ্বাসকষ্ট আপনি অনুভব করতে পারবেন দুজনের। তারা যখন পৌঁছলো, পাড়ে উঠলো, তলপেটটা চেপে ধরে সে মানুষটা কাতরে পড়েছে, ক্লান্তিতে অজ্ঞান হয়ে গেছে, যখন জ্ঞান ফিরছে সেই যে দুশ্চিন্তা বাচ্চাটা আছে তো,
1: এই ধকলটা নিতে পেরেছে কিনা বাচ্চাটা,
0: তারপরে যখন বুঝতে পারছে যে নড়ে উঠছে বাচ্চাটা, যে আছে, তখন দুজন দুজনকে জড়িয়ে ধরা, আঁকড়ে ধরা, মানে বললাম না আনরিয়েল বলে যদি কিছু হয়।
1: একটা জিনিস ভীষণ আশ্চর্য লাগে যে শাবানার যে আপব্রিঙ্গিং, যেটা তুমি শুরুতে বলছিলে, ওই রকম একটা কালচার পরিবেশ, নিজের মানে কনভেন্টে পড়া, তারপর জেভিয়ার্স, শাবানা কিন্তু যখনই এই রাস্টিক সোসাইটিকে, রাস্টিক ক্লাসকে পোর্ট্রে করেছেন, তখন কিন্তু কোথাও মনে হয় না যে এই মানুষটি ওইরকম আপব্রিঙ্গিং পেরিয়ে এসেছেন। তুমি পাড়ের কথা বললে, পাড় 83 ছবি তো, 84 জেনেসিস মৃণাল সেনের, যেখানে ওই রকম একটা মৃত্যুপুরীতে মানে শ্মশানের কাছাকাছি সেখানে দুটো পাগলের মতন পুরুষ থাকে। আচ্ছা, পাড়ে এটার কথা আমরা আসবো, তার আগে আমাদের একটা বিজ্ঞাপনের।
2: Attention, national recognition for your hard work, for those making outstanding contributions to the animal husbandry and dairy sector and embracing innovative practices. The Department of Animal Husbandry and Dairy, Government of India, invites nominations for the prestigious National Gopal Ratna Awards 2026. The awards recognize excellence in three categories: Best Dairy Farmer, Best Dairy Cooperative Society, Best Artificial Insemination Technician. And there is more. Special provisions have been made for the Northeastern region and Himalayan states. Nomination period 10th August to September 30th, 2026. So what are you waiting for? Apply today at www.awards.gov.in or visit your nearest CSC center to submit your nomination. National Gopal Ratna Awards 2026, issued in public interest by the Department of Animal Husbandry and Dairying, Government of India.
3: Kichu gaan, kichu kotha. Aapni shunchen Surela Shapur, 100.1 FM Gold Day. Surela Shapur, Surela Shapur.

0: আমরা আর্থের গান শুনছিলাম, আর্থ ফিল্মের সাউন্ডট্র্যাক থেকে আমরা গান শুনছিলাম, এবং আর্থের যে চরিত্র, আর্থ নিয়ে মানে এখানেও কিন্তু একটা ডিলেমা, একটা সংশয়। সে তার স্বামীকে ভালোবাসে, কিন্তু তার স্বামী একসময় তাকে ভালোবাসত এবং এখন অন্য কাউকে ভালোবাসে। সেই জায়গা থেকে যে দোটানাটা শুরু হচ্ছে, পূজা মালহোত্রা এই চরিত্রে অভিনয় করেছিলেন শাবানা আজমি, এবং কোথাও একটা পার্টিতে গিয়ে যখনই সে স্বামীকে একটা অন্য নারীর সঙ্গে আসতে দেখছে, সে সেখানে তার যাবতীয় সফিস্টিকেশন, তার শিক্ষা, তার সম্ভ্রম, চার্জ করছে যে ওর ভেতরে এমন কি আছে যা আমার ভেতরে নেই। এবং এর পাশাপাশি আরেকটি ছেলে, তরুণ একজন উঠতি গায়ক, তার সাথে একটা সম্পর্ক তৈরি হচ্ছে। শাবানার দিক থেকে অনেকটা নির্ভরতার, কিন্তু তার দিক থেকে প্রেম। যখন কুলভূষণ খারবান্দা,
1: শাবানা তারা কি ঘর ছেড়ে চলে আসে,
0: ঘর ছেড়ে, হ্যাঁ মানে তার স্বামী সেই ঘর ছেড়ে চলে গেছে, এবং তারপরে যখন শাবানা ডিভোর্স দিকে এগোচ্ছে বিষয়টা, যখন কুলভূষণ খারবান্দা তার প্রেমিকাকে হারিয়ে তার কাছে এসে বলছে যে আমি ভুল বুঝেছি, ফিরে আসতে চাই, তিনি বলছেন না, আর জায়গা নেই। আবার সেই ছেলেটি রাজকিরণ, সে যখন চাইছে শাবানার কাছে
1: বিয়ের
0: প্রস্তাব, শাবানা বলছেন না, যে সম্পর্কটা এরকমই থাক, তাহলেই বোধ হয় সব থেকে ভালো, ভবিষ্যতে কি হবে আমি এখনই বলতে পারছি না, এই মুহূর্তে আমি এটার জন্য তৈরি নেই।
1: এই যে 82 সালে দাঁড়িয়ে মানে একটি পুরুষের হাত ধরতে না চাওয়া, এই বোল্ড ক্যারেক্টার করার জন্য শাবানা
0: এই বোল্ডনেস অনন্য, মানে এবং আসছে কোথা থেকে, তার বাড়ির যে পরিচারিকা সেখান থেকে, সে তার স্বামীকে মেরে দিচ্ছে, বলছে তুমি, এতদিন শাবানা তাকে বোঝাতো যে তুমি মার খাও কেন পড়ে পড়ে, মানে এই একটা অদ্ভুত, মানে মানসিক দোলাচলের চরিত্রে শাবানা আজমি, এ নিয়ে কোনো কথা মানে চলতেই পারে না।
1: 1982 সালের ছবি ছিল আর্থ, আর আমরা যে ছবির কথা বলছিলাম জেনেসিস, 1986 ছবি, সেখানে ওই একটা মরুভূমির মধ্যে একটা মানে শ্মশান গোছে, একটা মৃত্যুপুরী গোছে, সেখানে দুটো জঙ্গলি থাকে, নাসিরুদ্দিন আর ওমপুরি। সেখানে একদিন হঠাৎ কোত্থেকে মানে আরেকটি গ্রাম মড়কে উজাড় হয়ে গেছে, সেখান থেকে এক দেহাতি মানে প্রায় মরতে বসা একটি মেয়ে এসে হাজির হয়। তারপরে আস্তে আস্তে কীভাবে সেই নারীটির মানে উপস্থিতিতে এই দুটো জঙ্গলি থেকে মানুষ হয়ে ওঠে, এবং তারপরে যা চিরকালীন ক্রাইসিসের বিষয়, হঠাৎ দেখা যায় যে একদিন মেয়েটি সন্তান সম্ভব, এবং এই দুই পুরুষ তাদের মধ্যে প্রচণ্ড মারপিট শুরু করে। নাসিরুদ্দিন বলে যে ও তো মেরে অরথি, তুই জানতিস না এটা কেন হলো, এবং দুজনেই শাবানাকে চার্জ করতে থাকে বাচ্চাটা।

0: দরকার। তো সেই মারামারির মধ্যে কিছুটা মার খেয়ে শাবানা এসে বলে, বাচ্চার পরিচয় জেনে তোমাদের কি হবে, তোমরা ভেবে দেখো তোমাদের খারাপটা তোমাদের ভেতরে রয়েছে, বাচ্চা আমার, বাচ্চার পরিচয় আমি বলবো না। এই বলে তারপর আর শাবানাকে দেখা যায় না কোথাও। এবং এই দুজনের যে প্রচণ্ড বন্ধুত্ব ছিল একসময়, দেখা যায় যে কি অদ্ভুতভাবে সেটার ভাঙনে সেই মুখিয়া যে সে এসে তাদের সেই আস্তানা ডেরা চূর্ণ করে দিয়ে, মানে তাদের আর কোনো অস্তিত্ব রইল না। কিন্তু ওই যে দেহাতি মহিলা যার কিচ্ছু নেই পৃথিবীতে, একটা মানে লোটা পর্যন্ত নেই, সে কিন্তু তার নিজের বাচ্চার দায়িত্ব নিয়ে সে চলে গেল।
1: খুব উল্লেখ করতে ইচ্ছে করে সতী, মানে অনেক ছবি আছে, স্পর্শ রয়েছে, মানে কি বলবো আর কি বলবো না। যাই হোক, সতীর কথা বলতেই হয়, যেখানে সে মানুষটি কথা বলতে পারে না, কানে শুনতে পায় না, একদম দেহাতি একটি মেয়ে, তার সুযোগ নিচ্ছে একজন শিক্ষিত, তার থেকে বেশ খানিকটা বয়স্ক একজন পুরুষ মানুষ। এবং যখন মেয়েটিকে গাছের সঙ্গে বিয়ে দেওয়া হচ্ছে, কারণ তাকে তো এমনিতে কেউ বিয়ে করবে না, মেয়েটি আর কিছু বুঝতো না বিয়ে কি, সেটা বুঝতো এই গাছটার সাথে তার একটা কিছু যোগাযোগ আছে। মেয়েটা খুব আনন্দ কিছু হলো, গাছের কাছে ছুটে যায়, মেয়েটা খুব দুঃখ পেল, গাছটার কাছে চলে যায়। যখন মেয়েটি সন্তান সম্ভাবা হয়ে পড়লো, বাড়ির সবাই মিলে তাকে মানে এক ঘরে করে দিল যে তার চরিত্রের ঠিক নেই, এবং সে কথা বলতে পারে না, তার বলার ক্ষমতা নেই। সে সেই পুরুষটির কাছে যখন গেছে, সে তাকে দুহাত দিয়ে ঠেলে সরিয়ে দিয়ে মানে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে। সেই বর্ষার রাতে মেয়েটা বাড়িতে যখন জায়গা পায়নি, মেয়েটা ঠাঁই হলো সেই গাছের কাছে, এবং অদ্ভুতভাবে গাছটার উপরে বাজ পড়ে গাছটা জ্বলে গেল, মেয়েটিও সহমরণে চলে গেল। মানে এই যে একটা কি অদ্ভুত সে অভিনয়, মানে
0: কোথাও গাছটা পার্সোনিফাইড হয়েছিল, গাছটার যে পার্সোনিফিকেশনটা সেটা শাবানা আজমির মধ্যে দিয়ে হয়েছে
1: একদম। এবং নামকিনের কথা ধরো, হুলজারের, এবং সেখানেও যে চরিত্র, তিনি যে চরিত্র অভিনয় করছেন, মেজ বোন, ছোটোবেলায় কিশোর বয়সে তার উপর যে অত্যাচার হয়েছিল, সেখান থেকে সে কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলেছিল, কিন্তু সে কবি, সে লেখে, সে অন্য চোখে পৃথিবীটাকে দেখে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের তরফ থেকে এইটুকুই আমাদের কামনা, অনেক শ্রদ্ধা প্রণাম। আর যেতে যেতে নামকিনের সুর রেখে গেলাম আপনাদের জন্য, সঙ্গে ছিলাম দেবলীনা আর দোলন,
0: ভালো থাকবেন।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি নমামি বসু রুদ্র। নির্বাচন কমিশন দলীয় নাম ও প্রতীক সংক্রান্ত বিরোধের চূড়ান্ত নিষ্পত্তি না করা পর্যন্ত তৃণমূল কংগ্রেসের দুই প্রতিদ্বন্দ্বী শিবিরকে পৃথক নাম ও প্রতীক নিয়ে উপনির্বাচনে লড়ার অনুমতি দিয়েছে। কমিশনের জারি করা অন্তর্বর্তী নির্দেশে আজ মমতা ব্যানার্জি নেতৃত্বাধীন শিবিরের জন্য প্রস্তাবিত মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নাম এবং ফুটবল খেলোয়াড় প্রতীক বরাদ্দ করা হয়েছে। অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন শিবির পেয়েছে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস নাম এবং খাম প্রতীক। নির্বাচন কমিশনের আজকের সিদ্ধান্তের ফলে রেজিনগর, নন্দীগ্রাম এবং অসমের নগাঁও লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে দুই শিবিরের প্রার্থীদের মনোনয়ন বৈধ থাকছে। নির্দেশ অনুযায়ী রেজিনগরে সফিউজ্জামান শেখ এবং নন্দীগ্রামে এহতেসমুল হক গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে খাম প্রতীক নিয়ে লড়বেন। অন্যদিকে রেজিনগরে রবিউল আলম চৌধুরী এবং নন্দীগ্রামে সঞ্চিতা প্রধান দে ও নগাঁও লোকসভা কেন্দ্রে আব্দুল সালাম মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে ফুটবল খেলোয়াড় প্রতীক পাবেন। যদিও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতের পর নিজের প্রার্থীপদ প্রত্যাহার করে নিয়েছেন মমতাপন্থী দলের প্রার্থী সঞ্চিতা প্রধান দে, তবে কমিশন স্পষ্ট করেছে এই সিদ্ধান্ত কেবলমাত্র আসন্ন উপনির্বাচনের স্বার্থে নেওয়া অন্তর্বর্তী ব্যবস্থা। মূল বিরোধের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জোড়াফুল প্রতীক এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নামের ওপর স্থগিতাদেশ বহাল থাকবে। দলীয় প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় আসন্ন উপনির্বাচনে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আসনে কংগ্রেসকে সমর্থনের কথা জানিয়েছেন মমতা ব্যানার্জি, তবে প্রথম থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে তিনি জানান। আজ এক সাংবাদিক বৈঠকে মমতা বলেন, বৃহত্তর স্বার্থেই তিনি এই সিদ্ধান্ত নিচ্ছেন, তবে নন্দীগ্রামের প্রার্থী সঞ্চিতা প্রধানদের মনোনয়ন প্রত্যাহার নিয়ে তিনি মন্তব্য করতে চাননি।
1: নন্দীগ্রাম প্রথম থেকে আমাদের ডিসিশন ছিল কংগ্রেস, কংগ্রেসের কি করে কি আছে, ওরা যে কোনো শর্তে আমাদের সাথে যে কোনো ব্যাপারে আমাদের সাথে হেল্প করার জন্য রাজি, আমরা তো সাপোর্ট দিচ্ছি, ওরা করবে আমরা প্রার্থী দিচ্ছি না, আমরা সাপোর্ট দিচ্ছি।
0: মমতা বলেন, রেজিনগর নিয়ে পরবর্তী সিদ্ধান্ত খুব শীঘ্রই নেওয়া হবে। আসামেও কংগ্রেসকে সমর্থন করবে দল। কমিশনের প্রতীক ফ্রিজ করে দেওয়ার সিদ্ধান্ত গণতন্ত্রের ইতিহাসে কালো অধ্যায় বলে মমতা কটাক্ষ করেন। শীঘ্রই দল নিজের প্রতীক ফিরে পাবে বলেও দাবি করেছেন তিনি। দলের প্রধানের জন্যই আজ তৃণমূল কংগ্রেস তিন চারটি ভাগে ভাগ হয়ে গিয়েছে বলে বিজেপি নেতা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। আজ নবান্নে বিশ্বকর্মা পুজোর অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের সামনে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নাম উল্লেখ না করেই বলেন, তিনি নিজের দলকে একজোট রাখতে পারেননি, এই ঘটনায় বিজেপির কোনো ভূমিকা নেই বলেও শ্রী অধিকারী জানান।
2: ইলেকশন কমিশনের সিদ্ধান্ত ইলেকশন কমিশন নিয়ম মেনে সব পক্ষের কথা শুনে করেছে। উনি উনার দলকে একজোট রাখতে পারেননি, দলের মধ্যে দুবার তিনবার চারবার হয়েছে, তার দায় দায়িত্ব তো উনার, এটা আমাদের কোনো সরাসরি বিজেপির রোল নেই। গণনার দিন রাত্রে হলদিয়াতে মিড নাইটে বলেছিলাম, আর যেই থাকুক এরা থাকবেন, তার কারণটা হচ্ছে অতি দর্পে হতলঙ্কা।
0: তৃণমূল কংগ্রেসের নাম ও প্রতীক আপাতত ফ্রিজ করে দেওয়া নিয়ে নির্বাচন কমিশনের দেওয়া অন্তর্বর্তী নির্দেশ এক স্বাভাবিক প্রক্রিয়া বলে বিজেপি মত প্রকাশ করেছে। দলের মুখপাত্র সুধাংশু

বেদী আজ এক সাংবাদিক বৈঠকে বলেন, প্রচলিত রীতি অনুযায়ী দল ভাগ হয়ে গেলে দলীয় নাম ও প্রতীক ফ্রিজ করে দেওয়াই নিয়ম। তৃণমূল কংগ্রেসের বিষয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর করা মন্তব্যের সমালোচনাও করেন তিনি। এদিকে রাজ্যের দুটি বিধানসভা, মুর্শিদাবাদের রেজিনগর এবং পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আসনে উপনির্বাচনে প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন আগামীকাল। জমা পড়া মনোনয়নগুলি গতকাল পরীক্ষা করে দেখা হয়। আগামী 6ই অক্টোবর ওই দুই কেন্দ্রে উপনির্বাচনে ভোট নেওয়া হবে। গণনা অক্টোবরের 9 তারিখ। লোহিত সাগর অঞ্চলে নিরাপত্তাজনিত ক্ষেত্রে উত্তেজনা বৃদ্ধিতে ভারত উদ্বেগ প্রকাশ করেছে। নতুন দিল্লিতে আজ এক প্রশ্নের উত্তরে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ভারত সৌদি আরবের সার্বভৌম এলাকা এবং সাধারণ মানুষ ও অর্থনৈতিক সম্পদের ওপর আক্রমণের তীব্র নিন্দা জানাচ্ছে। পবিত্র শহর মক্কায় আক্রমণের চেষ্টার পর ভারত এক বিবৃতিও জারি করে। তিনি আরও বলেন, এ ধরনের আঘাত আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করে। এ ধরনের আক্রমণ সম্পূর্ণ অনভিপ্রেত। শ্রী জয়সওয়াল আরও বলেন, সম্প্রতি পাক নৌবাহিনীর একটি জাহাজ ভারতীয় রণতরীকে ধাক্কা দেওয়ার ঘটনায় ভারত প্রতিবাদ জানিয়েছে। এই ঘটনায় পাকিস্তানের সব অভিযোগ খারিজ করে দেন তিনি। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানাতে রাজ্য বিধানসভা ভবনে আজ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মূল্যবিতে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অধ্যক্ষ রথীন্দ্র বসু, মন্ত্রিসভার সদস্য সহ অন্যরা উপস্থিত ছিলেন। অনুকূল আবহাওয়ার কারণে আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। গত 24 ঘণ্টায় দক্ষিণবঙ্গে সবথেকে বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে হাওড়ার আমতায় 81.1 মিলিমিটার। উত্তরবঙ্গে হিমালয় সন্নিহিত জেলাগুলিতেও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। খবর শেষ হলো, এরপর গ্রামীণ সংবাদ। সন্ধ্যে 6টা বেজে 35 মিনিটে।

আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি ধৃতির সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, নির্বাচন কমিশন দলীয় নাম ও প্রতীক সংক্রান্ত বিরোধের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তৃণমূল কংগ্রেসের দুই শিবিরকে পৃথক নাম ও প্রতীক নিয়ে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অনুমতি দিয়েছে। নন্দীগ্রাম বিধানসভার উপনির্বাচনে মমতাপন্থী তৃণমূল কংগ্রেস প্রার্থী সঞ্চিতা প্রধান দে তাঁর প্রার্থীপদ প্রত্যাহার করে নিয়েছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন তার দল নন্দীগ্রামে কংগ্রেস প্রার্থীকে সমর্থন করবে। এদিকে দলের প্রধানের জন্যই তৃণমূল কংগ্রেস তিন চারটি ভাগে ভাগ হয়ে গেছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। রাজ্য সরকার 2026-27 খরিফ মরশুমে কৃষকদের কাছ থেকে প্রাথমিকভাবে 24,66,000 টন ধান কেনার লক্ষ্যমাত্রা স্থির করেছে। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সার্ধশত জন্মবর্ষ পূর্তি উপলক্ষে রাজ্যে আজ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ বিশ্বকর্মা পুজো, কলকারখানা সহ নানান প্রতিষ্ঠানে সকাল থেকেই চলেছে বিশ্বকর্মার আরাধনা। আলিপুর আবহাওয়া দপ্তর রাজ্যের বেশ কয়েকটি জেলায় আগামী 24 ঘন্টায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। নির্বাচন কমিশন দলীয় নাম ও প্রতীক সংক্রান্ত বিরোধের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তৃণমূল কংগ্রেসের দুটি শিবিরকে পৃথক নাম ও প্রতীক নিয়ে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অনুমতি দিয়েছে। কমিশনের জারি করা অন্তর্বর্তী নির্দেশে আজ মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন শিবিরের জন্য প্রস্তাবিত মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নাম এবং ফুটবল খেলোয়াড় প্রতীক বরাদ্দ করা হয়েছে। অন্যদিকে অরূপ রায়ের নেতৃত্বাধীন শিবিরকে দেওয়া হয়েছে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস নাম এবং বরাদ্দ করা হয়েছে খাম প্রতীক। তবে কমিশন স্পষ্ট জানিয়েছে এই সিদ্ধান্ত কেবলমাত্র আসন্ন উপনির্বাচনের স্বার্থে নেওয়া অন্তর্বর্তী ব্যবস্থা।

0: মূল বিরোধের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জোড়া ফুল প্রতীক এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নামের ওপর স্থগিতাদেশ বহাল থাকবে। আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন।
1: রেজিনগর ও নন্দীগ্রাম বিধানসভার উপনির্বাচনকে কেন্দ্র করে এক অভূতপূর্ব রাজনৈতিক ঘটনা প্রবাহের সাক্ষী হল রাজ্য। দলের নাম ও প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই শিবিরের টানা পড়েন। নির্বাচন কমিশনের হস্তক্ষেপে অন্তর্বর্তী নাম ও প্রতীক বরাদ্দের পর আচমকাই নন্দীগ্রামে মমতা ব্যানার্জি শিবিরের প্রার্থীর মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ও তারপরেই প্রার্থীপদ প্রত্যাহার। দিনের প্রথমার্ধেই এরকম একের পর এক ঘটনায় ছিল মুহুর্মুহু নানা চমকের উপাদান। এরপরেই ঘটনা প্রবাহ মোড় নেয় অন্যদিকে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নন্দীগ্রাম আসনে কংগ্রেসকে নিঃশর্ত সমর্থন দেওয়ার কথা ঘোষণা করেন। তারপরে ছড়িয়ে পড়ে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীকে গ্রেপ্তারির খবর। প্রদেশ কংগ্রেসের তরফ থেকে পুরনো একটি খুনের মামলায় এই গ্রেপ্তারির কথা জানানো হলেও স্থানীয় পুলিশ এখনও পর্যন্ত এই খবরের সত্যতা স্বীকার করেনি। অন্যদিকে রেজিনগরেও মমতা ব্যানার্জিপন্থী তৃণমূল কংগ্রেস আদৌ লড়বে কিনা তা নিয়ে জল্পনা তৈরি করে দিয়েছেন খোদ দলনেত্রী। ওই আসনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: আগেই জানানো হয়েছে নন্দীগ্রামে মমতাপন্থী দলের প্রার্থী সঞ্চিতা প্রধান দে প্রার্থীপদ প্রত্যাহার করে নিয়েছেন। নির্বাচন কমিশনে প্রতীক বরাদ্দের পর তিনি কলকাতায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করেন। এদিকে দলীয় প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় আসন্ন উপনির্বাচনে কংগ্রেসকেই সমর্থনের কথা জানিয়েছেন মমতা ব্যানার্জি। আজ এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, বৃহত্তর স্বার্থেই সিদ্ধান্ত, রেজিনগর নিয়েও খুব শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান। কমিশনের সিদ্ধান্তকে গণতন্ত্রের ইতিহাসের কালো দিন বলে কটাক্ষ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, তার দল শীঘ্রই প্রতীক ফিরে পাবে। এই প্রতীক পরিবর্তন সাময়িক তৃণমূল কংগ্রেসের মনে আজীবন জোড়া ফুল প্রতীক থেকে যাবে বলেও তিনি মন্তব্য করেছেন।
2: যারা যদি সত্যি কেউ তৃণমূলকে ভালোবাসত, তাহলে তৃণমূলের মাকে কেড়ে নিত না, তৃণমূলকে মাতৃহারা করত না। জোড়া ফুলটা রক্ত দিয়ে গড়া, অনেক সংগ্রাম দিয়ে গড়া, মা মাটি মানুষের ভালোবাসা দিয়ে গড়া, এবং বিজেপি প্লাস ওয়ান টিম হয়ে আজকে প্রমাণ করে দিল যে তারা তৃণমূলটাকে ভালোবাসে না, জোড়া ফুলটাকে ভালোবাসে না।
0: অন্যদিকে দলের প্রধানের জন্যই তৃণমূল কংগ্রেস তিন চারটি ভাগে ভাগ হয়ে গেছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। নবান্নে আজ বিশ্বকর্মা পুজোর অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নাম উল্লেখ না করে বলেন, তিনি নিজের দলকে একজোট রাখতে পারেননি, এই ঘটনায় বিজেপির কোনো ভূমিকা নেই।
3: ইলেকশন কমিশনের সিদ্ধান্ত ইলেকশন কমিশন নিয়ম মেনে সব পক্ষের কথা শুনে করেছে। উনি উনার দলকে একজোট রাখতে পারেননি, দলের মধ্যে দুবার তিনবার চারবার হয়েছে, তার দায় দায়িত্ব তো ওনার। এটা আমাদের কোনো সরাসরি বিজেপির রোল নেই। গণনার দিন রাত্রে হলদিয়াতে মিড নাইটে বলেছিলাম, আর যেই থাকুক এরা থাকবেন, তার কারণটা হচ্ছে অতি দর্পে হতলঙ্কা।
0: তৃণমূল কংগ্রেসের নাম ও প্রতীক আপাতত ফ্রিজ করে দেওয়া নিয়ে নির্বাচন কমিশনের অন্তর্বর্তী নির্দেশ এক স্বাভাবিক প্রক্রিয়া বলে বিজেপির মুখপাত্র সুধাংশু ত্রিবেদী মন্তব্য করেছেন। অন্যদিকে জোড়া ফুল প্রতীক বাতিল হয়ে যাওয়া রাজ্যের মানুষের পক্ষে ভালো খবর বলে বিজেপি নেতা রাজ্যের মন্ত্রী শঙ্কর ঘোষ দাবি করেছেন। সাংবাদিকদের তিনি বলেন, আগামী দিনে দলটাও বাতিল হয়ে যাবে।
4: দুর্ভাগ্যের যে এরকম একটি রাজনৈতিক দল, ক্ষমতার পরিবর্তন হয়েছে, মানসিকতার পরিবর্তন সারা রাজ্যে হওয়ার জন্য তারও একটা সময় না। এই যে বারবার করে আমরা বলি ক্ষমতা চিরস্থায়ী, কিন্তু যে মানসিকতা পশ্চিমবঙ্গে এরা সিস্টেমের মধ্যে তৈরি করে দিয়ে গেছে, সেখান থেকে বের করতে প্রচুর কাজ খরচ।
0: সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী অবশ্য বলেছেন, নির্বাচন কমিশন যে বিজেপির কথাতেই চলে এ থেকে তা প্রমাণিত।
5: নির্বাচন কমিশন বিজেপির কথাই চলছে, এটা সত্য, অনেকদিন ধরে বলছি। যেমন তৃণমূল আরএসএস এর কথাই চলে, এটা সত্য, আমরা বহুদিন ধরে বলছি। ওনার এতদিন পর্দায় পোষায়নি, উনি বলেননি, এখন উনি বুঝতে পারছেন, কি বুঝতে পারছেন, এখন বলার দরকার হয়েছে, তাই বলছেন। ভারতবর্ষটা কোনো রাজার রাজত্ব নয়, যে বাকি মানুষ প্রজা, নাগরিক, গণতান্ত্রিক অধিকার, প্রতিবাদ আমাদের করতে হবে।
0: আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীও বলেছেন, দেশজুড়ে পরিকল্পনা মাফিক এই ধরনের কাজ চলেছে,
6: এটা একটা প্ল্যান মাফিক চলছে সারা ভারতবর্ষ জুড়ে। যেখানে বিরোধীরা একটু শক্তিশালী তাদেরকে দুর্বল করার একটা চক্রান্ত চলছে। ভারতবর্ষের ম্যাক্সিমাম ডেমোক্রেসি যে ইনস্টিটিউশন গুলো ছিল সেগুলো দেখুন ভাঙার চেষ্টা চলছে, এটা একটা ওয়ান অফ দ্য পার্ট। এটা ভালো করে আপনি দেখুন যে তৃণমূল পন্থী যিনি প্রার্থী ছিলেন অলরেডি প্রত্যাহার করে নিলেন, তাহলে ওখানে সেকেন্ড লড়াই করার মতো কারা আছে? অবশ্যই খামচিহ্নের আইএসএফ, সেই জন্য এটা একটা দুর্বল করার চক্রান্ত।

0: আমার মনে হচ্ছে না।
1: রাজ্যের দুটি বিধানসভা মুর্শিদাবাদের রেজিনগর ও পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আসনে উপনির্বাচনের জন্য প্রার্থীপদ প্রত্যাহারের সময়সীমা আগামীকাল শেষ হচ্ছে। 6ই অক্টোবর দুটি কেন্দ্রে ভোট গ্রহণ, ভোট গণনা 9ই অক্টোবর। সিপিআই মাওবাদী শীর্ষ নেতা অসীম মণ্ডল ওরফে আকাশকে 29শে সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে ব্যাংশাল আদালত। গতকাল ভোরে কলকাতা পুলিশের এসটিএফ তাকে গ্রেপ্তার করে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্য সরকার 2026-27 খরিফ মৌসুমে কৃষকদের কাছ থেকে প্রাথমিকভাবে 24,66,000 টন ধান কেনার লক্ষ্যমাত্রা স্থির করেছে। খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া সম্প্রতি খাদ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে জেলা স্তরে ধান সংগ্রহের এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন। জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতাধীন প্রায় 6 কোটি রেশন গ্রাহকের জন্য প্রয়োজনীয় চালের হিসেব ধরেই এই লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সার্ধশত জন্মবর্ষ পূর্তি উপলক্ষে রাজ্যে আজ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। তার পৈতৃক বাড়ি হুগলির দেবানন্দপুরে এই উপলক্ষে এক অনুষ্ঠানে মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান তথ্য সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। পরে হাওড়ার ডেউলটিতে আরেকটি অনুষ্ঠানে শ্রদ্ধা জানানো হয় কথাশিল্পীকে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে শ্রদ্ধা জানাতে রাজ্য বিধানসভা ভবনের মূল লবিতে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অধ্যক্ষ রথীন্দ্র বোস তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন। বাংলার সাহিত্য সমাজ জীবনে শরৎচন্দ্রের অসামান্য অবদানের কথা স্মরণ করে মুখ্যমন্ত্রী বলেন, তাঁর সাহিত্য কীর্তি কেবল বাংলা ভাষার সম্পদ নয়, সমগ্র ভারতীয় সাহিত্য ভাণ্ডারের অমূল্য সম্পদ।
2: আমাদের কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সার্ধশত জন্মবর্ষ পূর্তি উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন। তিনি আপামর পশ্চিমবঙ্গের মানুষের এবং ভারতীয় সংস্কৃতির ক্ষেত্রে তার যে অপরূপ মানব সম্পদ রেখে দিয়ে গেছেন, যা আজকে আমাদের কাছে প্রাসঙ্গিক।
1: আজ বিশ্বকর্মা পুজো, কলকারখানা সহ নানান প্রতিষ্ঠানে সকাল থেকে চলে যন্ত্রের দেবতা বিশ্বকর্মার আরাধনা। রাজ্য সচিবালয়ে নবান্নে বিশ্বকর্মা পুজোয় অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আকাশবাণী কলকাতার বিভিন্ন বিভাগেও পুজোর আয়োজন করা হয়। জলপাইগুড়ির ডুয়ার্সে এই উপলক্ষে জঙ্গল এলাকার বাসিন্দারা মেতে ওঠেন হাতির আরাধনায়। বীরভূমের বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের অপারেশন বিভাগে এবছর বিশ্বকর্মা পুজোর থিম শতবর্ষের মহানায়ক উত্তম কুমার। ভাদ্র মাসের সংক্রান্তি উপলক্ষে আজ রাঢ়বঙ্গের বহু জায়গায় ভাদু উৎসবের আয়োজন করা হয়েছে। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম সহ বেশ কয়েকটি জেলায় সমগ্র ভাদ্র মাস জুড়েই গ্রামের মহিলাদের মধ্যে ভাদু গান গেয়ে পুজোর রেওয়াজ রয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী অক্ষরেখা এবং সিকিম থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখার কারণে রাজ্যের বহু জেলাতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে আগামীকাল নাগাদ অন্ধ্র ওড়িশা উপকূলের মাঝে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা বলে বিভিন্ন মাধ্যমে যে খবর পরিবেশিত হচ্ছে তার এমন কোনো পূর্বাভাস দেওয়া হয়নি বলে আলিপুর আবহাওয়া দপ্তরের প্রধান ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর 8:10।

আকাশবাণী কলকাতা, খেলার খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। জাপানের নাগোয়ায় আগামীকাল বিংশতিতম এশিয়ান গেমস শুরু হচ্ছে। এবারের গেমসে ভারতের 496 জন প্রতিযোগী 36টি খেলায় অংশ নিচ্ছেন। ভারত এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটের সেমিফাইনালে উঠেছে। কলকাতা প্রিমিয়ার ফুটবল লিগে আগামীকাল মোহনবাগান সুপার জায়ান্ট মোহামেডান স্পোর্টিং এর ইস্টবেঙ্গল কোল ইন্ডিয়ার মুখোমুখি হবে। আসি বিস্তারিত খবরে। জাপানের নাগোয়ায় আগামীকাল 20তম এশিয়ান গেমস শুরু হচ্ছে। শুটিংয়ে দুবারের অলিম্পিক পদকপ্রাপ্ত মনু ভাকের এবং শর্টপাটে এশীয় চ্যাম্পিয়ন তাজিন্দার পাল সিং উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করবেন। ভারতীয় প্রতিনিধি দলের শেফ দ্য মিশন সহদেব যাদব আজ খবর জানিয়েছেন, 2024 অলিম্পিকে মনু ভাকের স্বাধীন ভারতের প্রথম মহিলা খেলোয়াড় হিসেবে শুটিংয়ে দুটি পদক জেতেন। অন্যদিকে তাজিন্দার পাল সিং 2018 এবং 2022 শর্টপাটে স্বর্ণপদক পেয়েছিলেন। 45টি দেশ এবং এশিয়ান রিফিউজি দল নামে একটি দল এবারের এশিয়ান গেমসে অংশগ্রহণ করছে। 11,000-এরও বেশি প্রতিযোগী এতে অংশ নিচ্ছেন। 59টি ইভেন্টে এবারের প্রতিযোগিতা থাকছে। 54টি জায়গায় ইভেন্টগুলি অনুষ্ঠিত হবে। ভারতের 496 জন অ্যাথলিট 36টি খেলায় এবারের এশিয়ান গেমসে অংশ নেবে। এশিয়ান গেমস শেষ হচ্ছে 4 অক্টোবর। ভারত এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটের সেমিফাইনালে উঠেছে। জাপানের কারুকি স্পোর্টস পার্কে আজ কোয়ার্টার ফাইনালে ভারত 8 উইকেটে জাপানকে হারিয়ে দেয়। জয়ের জন্য প্রয়োজন ছিল 58 রান। 5 ওভারে 2 উইকেট হারিয়ে ভারত প্রয়োজনীয় রান তুলে নেয়। শেফালি বর্মা 40, রিচা ঘোষ 12 রানে করে অপরাজিত থাকেন। এর আগে টসে জিতে ভারত জাপানকে ব্যাট করতে পাঠায়। জাপানের ইনিংস 19 ওভার 4 বলে 57 রানে শেষ হয়ে যায়। আয়াক্কা কাতো স্ট্যাফোর্ডের সর্বোচ্চ 25 রান করেন। ভারতের শ্রীচরণী 4টি এবং শেফালি বর্মা 2টি উইকেট নেন। সেমিফাইনালে ভারত বাংলাদেশের বিরুদ্ধে খেলবে।

0: অপর সেমিফাইনালে পাকিস্তান খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। ভারত আফগানিস্তানের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ 3-0 জিতে নিয়েছে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে গতরাতে তৃতীয় ও শেষ ম্যাচে ভারত 127 রানে আফগানিস্তানকে হারিয়ে দিয়েছে। প্রথমে ব্যাট করে ভারত 7 উইকেটে করেছিল 221। অভিষেক শর্মা 100 রান করেন। তার 34 বলে 108 রানের ইনিংসে ছিল 11টি 6 ও 9টি 4। সঞ্জু স্যামসন 50 রান করেন। জবাবে 14 ওভার 1 বলে 94 রানে আফগানিস্তানের ইনিংস শেষ হয়ে যায়। নীতিশ রেড্ডি এবং রবি বিষ্ণই 3টে করে উইকেট নিয়েছেন। অভিষেক ম্যাচের এবং সিরিজের সেরা নির্বাচিত হয়েছেন। কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলে সুপার সিক্সের ম্যাচে আগামীকাল মোহনবাগান সুপার জায়ান্ট মোহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে খেলবে। বারাসাত স্টেডিয়ামে খেলা শুরু হবে দুপুর 3টে। এই মুহূর্তে 2 ম্যাচে মোহনবাগান ও মোহামেডান স্পোর্টিংয়ের পয়েন্ট 4। এই ম্যাচে জয়ী দল লিগ খেতাব জয় নিশ্চিত করবে। অন্যদিকে ভবানীপুর ক্লাব 3, ইস্টবেঙ্গল ও ইউনাইটেড স্পোর্টস ক্লাব 2 পয়েন্ট সংগ্রহ করেছে। আগামীকাল নিজেদের মাঠে ইস্টবেঙ্গল কোল ইন্ডিয়ার মুখোমুখি হবে। ব্যারাকপুর স্টেডিয়ামে ভবানীপুর ক্লাব ইউনাইটেড স্পোর্টস ক্লাবের মোকাবিলা করবে। অন্ধ্রপ্রদেশের অনন্তপুরে জাতীয় জুনিয়ার মহিলা ফুটবল প্রতিযোগিতার ডক্টর টি আউ ট্রফিতে গ্রুপ লিগের ম্যাচে আজ বাংলা 3-1 গোলে ওড়িশাকে পরাজিত করেছে। প্রথমার্ধের 38 মিনিটে শ্রেয়সী ভাকাত গোল করে। বিরতিতে বাংলা 1-0 গোলে এগিয়েছিল। 50 মিনিটে কুসুমরাও বাংলার পক্ষে দ্বিতীয় গোল করেন। 59 মিনিটে ব্যবধান কমায় ওড়িশা। পরের মুহূর্তেই দিয়া বিশ্বাসের দেওয়া গোলে বাংলা 3-1 এগিয়ে যায়। পরপর 2 ম্যাচ জিতে বাংলা সেমিফাইনালে ওঠার পথে এক ধাপ এগিয়ে রইল। বিশেষভাবে সক্ষম দাবাড়ুদের জন্য আয়োজিত ফিডে দাবা অলিম্পিয়াডে পোল্যান্ড সোনা জিতেছে। উজবেকিস্তানের সামারখান্দে 7 দিনের এই প্রতিযোগিতার শেষ দিনে ফিলিপিন্সকে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থাকার সুবাদে সোনা জিতে পোল্যান্ডের দল। এই প্রতিযোগিতায় অপরাজিত পোল্যান্ডের মোট সংগৃহীত পয়েন্ট 13। 46তম ফিডে আন্তর্জাতিক দাবা অলিম্পিয়াডের দ্বিতীয় রাউন্ডে ভারত সার্বিকভাবে 6-2 ব্যবধানে জয় পেয়েছে। উজবেকিস্তানের সামারখান্দে প্রতিযোগিতার দ্বিতীয় দিনে ওপেন বিভাগে ইন্দোনেশিয়ার বিরুদ্ধে ভারতের নিহাল সারিন একমাত্র জয়লাভ করেন। নিজেদের গেমে ড্র করেন রমেশবাবু প্রজ্ঞানন্দ, ডি কুকেশ এবং বিদিত গুজরাতি। অর্জুন এরিগাইসি এদিন বিশ্রামে ছিলেন। মেয়েদের বিভাগে ফিনল্যান্ডের বিরুদ্ধে ভারতের দিব্যা দেশমুখ, ভান্তিকা আগরওয়াল এবং সবিতা শ্রী নিজ নিজ গেমে জয় পেয়েছেন। ড্র করেন বৈশালী রমেশবাবু, বিশ্রামে ছিলেন কোনেরু হাম্পি। তৃতীয় রাউন্ডে 2 বিভাগে ভারতের প্রতিপক্ষ আগামীকাল স্থির হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় দুপুর 3:45। সিওলে ডেভিস কাপ টেনিসের ওয়ার্ল্ড গ্রুপ কোয়ালিফায়ার টাইয়ের প্রথম দিনে আজ ভারত দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে 0-2 পিছিয়ে পড়েছে। 2টি সিঙ্গলসেই হেরে যাওয়ার ভারতের পরের রাউন্ডে যাওয়ার পথ কঠিন হয়ে গেল। খেলার খবর শেষ হল, এর পরের খবর রাত 10টায়।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold। 100.1 FM Gold। বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM Gold। আপনার কথা 100.1 FM Gold।

0: স্টুডিওর ঘড়িতে 8:15 আর 8:15 মানেই আপনারা জানেন আপনার কথার সময়। হ্যাঁ, সময় একেবারে যেহেতু আপনার, আপনি বলবেন আপনার কথা, কি নিয়ে বলবেন। ইতিমধ্যে আমাদের ফেসবুক পোস্ট থেকে তাও জেনে গিয়েছেন, তবু জাস্ট বলে রাখি, জনপ্রিয়তা নাকি যোগ্যতা কোনটি মানুষকে বেশি সম্মান এনে দেয়? জনপ্রিয়তা নাকি যোগ্যতা কোনটি মানুষকে বেশি সম্মান এনে দেয়? আপনার কথা আপনিই বলুন। 2248-0858 লাইন নাম্বারে সরাসরি এসে 9903059992 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা মেসেজ করে, আর আমাদের ফেসবুক পোস্ট যেখানে রয়েছে সেখানেও এসে ইনবক্স করতে পারেন। আপনাদের সঙ্গে রয়েছি আমরা দুজন,
1: একদমই তাই। আর আপনারা তো অপেক্ষা করে আছেন, কারণ এই যে তুমি একটু আগেই বললে যে সোশ্যাল মিডিয়ার কারণে আমাদের বিষয় ইতিমধ্যে আমাদের যে সমস্ত লিসনার্সরা রয়েছেন, শ্রোতারা রয়েছেন, তারা জেনে গেছেন এবং ইতিমধ্যে আমাদের সঙ্গে কিন্তু টেলিফোনের আলো ব্লিঙ্ক করেছে বলে আমরা ওয়েট করছি একজন শ্রোতার জন্য। কে রয়েছেন সরাসরি কথা বলে নেব। নমস্কার।
2: নমস্কার।
1: হ্যাঁ, কে বলছেন?
2: বেহালা থেকে অনিমেষ ভট্টাচার্য কথা।

0: Ulci.
1: Buyurun.
0: Sabunke sağlık süveççe.
2: Süveççe yap ne kadar da?
0: Ami dirko din bana 30 boşor şikkokata kutte giye dekeşi jonokriyota çayte jokkota manuske man sonman sutha somrom অনেক ভালোভাবে এনে দেয়, অনেক বেশি এনে দেয়, কারণ যোগ্যতা দীর্ঘস্থায়ী আর জনপ্রিয়তা ক্ষণস্থায়ী। কারণ যোগ্যতা একজন মানুষের সঠিক মূল্যায়ন করে, তাকে সঠিক পথে চলতে সাহায্য করে, আর জনপ্রিয়তা কিছু ক্ষণস্থায়ী সম্মান এনে দেয়, কিন্তু তা বেশি দিন থাকে না। তাই আমি মনে করি যোগ্যতাই মানুষকে সব থেকে বেশি সম্মান শ্রদ্ধা সম্ভ্রম এনে দেয়। নমস্কার।
2: হোয়াটসঅ্যাপে লিখছেন সুমিতা রায় ঢাকুরিয়া থেকে, দুটোই মানুষকে জনপ্রিয়তা এনে দেয়। তার আগে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত নিজের যোগ্যতাকে। যোগ্যতা থাকলে তবে তো জনপ্রিয়তা পাবে, আর সেই যোগ্যতা এমনভাবে নিজেকে তৈরি করতে হবে যাতে সকলের কাছে জনপ্রিয়তার স্থান পায়। আসলে যোগ্যতা অর্জন করতেই হবে, যোগ্যতা না থাকলে জনপ্রিয় হয়ে কি লাভ?
1: অমিতাবহর গল্ফ গার্ডেন কলকাতা 33 থেকে আমাদের ফেসবুক পেজের কমেন্ট সেকশনে লিখেছেন, দেখো যোগ্যতা দিয়ে জনপ্রিয়তা অর্জন করতে হয়, যোগ্যতা অর্জন করতে সক্ষম হলেই জনপ্রিয়তা পাওয়া যায়। যোগ্যতা এমন একটা জিনিস যে সহজে আওতায় আসে না, আর এর জন্য পরিশ্রম একান্ত প্রয়োজন। জনপ্রিয়তা একটি নেশার মতো হয়ে যায়, আবার এই জনপ্রিয়তা বজায় রাখতেও যোগ্যতা অবশ্যই দরকার। তাহলে আমরা কোথায় দাঁড়ালাম? জনপ্রিয়তা অর্জন করতে মানুষ ততখানি সক্ষম হয় যখন সে এই জনপ্রিয়তা অর্জন করতে নিজেকে যোগ্য হিসেবে প্রমাণিত করতে পারে। বর্তমান পরিবেশ বা পরিস্থিতি যা হয়েছে, মানুষ ঠিক যোগ্যতা ছাড়াই জনপ্রিয় হয়ে উঠেছে। নমস্কার, ভালো থেকো তোমরা। অমিতাবহর গল্ফ গার্ডেন কলকাতা 33 থেকে।
2: ফোনে কে আছেন? হ্যালো,
1: নমস্কার।
3: নমস্কার দাদা ভাই।
2: নমস্কার, কে বলছেন?
3: হ্যাঁ, আমি নাচনকোন্দা সাবড়াকোন বাঁকুড়া থেকে প্রবীর কুমার মন্ডল বলছি দাদা ভাই।
2: বলুন বলুন
3: দাদা ভাই। শিক্ষাগত যোগ্যতা থাকলেই তবেই কি আপনার যোগ্যতাটা প্রমাণ হবে, কারণ শিক্ষাগত যোগ্যতা না থাকলে আপনার যোগ্যতা প্রমাণ হয় না। কারণ আমি চাই যে শিক্ষাগত যোগ্যতার থেকে আপনার নিজের মানে ইয়েটা প্রমাণপত্রটা ওই শিক্ষাগত যোগ্যতা থেকেই আসে, এবং তারপরেই আমরা কিন্তু নিজেদের মানে মেলে তুলে মেলে ধরতে পারি।
2: ঠিক,
1: একদমই তাই,
2: ঠিক বলেছেন। তাই
1: আমাদের পরের বন্ধুর জন্য তো অপেক্ষা করব, কিন্তু আমরা আবারও চলে যাচ্ছি ফেসবুক পেজে। লিখেছেন কল্যাণ কুমার সান্ডিল্য, রঘুনাথপুর সরকার বাগান কলকাতা 59 থেকে। লিখেছেন, শুভ সন্ধ্যার শুভেচ্ছা জানাই সঞ্জয় এবং কল্পলাল আপনাদের। জনপ্রিয়তা নাকি যোগ্যতা, কোনটি মানুষকে বেশি সম্মান এনে দেয়? যোগ্যতা তা যেরকমই হোক, তাছাড়া জনপ্রিয়তা আসে না। জনপ্রিয় হলেই যে নির্দিষ্ট বিচারের মাপকাঠি নিরিখে উত্তীর্ণ হবে এমন নয়। আসলে যোগ্যতা আর জনপ্রিয়তার সূক্ষ্ম বিভাজন রেখা আছে, কিন্তু সম্মান প্রাপ্তি এবং যোগ্যতা ও জনপ্রিয়তার একটি অদ্ভুত সম্পর্ক আছে। যোগ্যতা থাকা সত্ত্বেও সম্মান প্রাপ্তি নাও হতে পারে, কিন্তু একাধারে যোগ্যতা এবং জনপ্রিয়তা থাকলে সম্মান প্রাপ্তি হবেই, আর সম্মান প্রাপ্তির পর জনপ্রিয়তা বহু গুণ বেড়ে যায়। এখানেই আসে মিডিয়ার আনুকূল্য, গুণীজনের প্রশংসা ইত্যাদি। তাই জনপ্রিয়তা এবং যোগ্যতা একটি মানুষের জীবনের পথে এগিয়ে যাওয়ার দুই ভিন্নতর বিচারধারার মাপকাঠি। কখনো বিচারক গণদেবতা, কখনো বিচারক বিশিষ্ট ব্যক্তির নির্দিষ্ট মাপকাঠির নিরিখে, কখনো চূড়ান্ত গুণীজন বিশ্লেষিত শিল্পকলা জীবৎকালে প্রাপ্য সম্মানটুকু পায়নি, আবার কেউ জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গেছেন। চূড়ান্ত যোগ্য ব্যক্তি সম্মান পান না, তাই জনপ্রিয়তা অধরা। আবার নিজ যোগ্যতায় জনপ্রিয়তা পেয়ে সম্মান পেয়েছেন। আমার মতে যোগ্যতা থাকার পরেও সম্মান পেতে গেলে একটি সঠিক প্রচারের যোগসূত্র দরকার, আজকের ভাষায় মার্কেটিং। রবি ঠাকুর নোবেল প্রাইজ পাওয়ার আগে কি জনপ্রিয় ছিলেন? ছিলেন কি? স্বামী বিবেকানন্দ বাঙালির সাহায্য পাননি, রাজস্থানে পেয়েছেন, মাদ্রাজে পেয়েছেন, কিন্তু শিকাগো ধর্ম মহাসম্মেলনে তার যোগ্যতাকে প্রচারের আলোকে এনে দিয়েছে, এবং তিনি সারা বিশ্ব এবং বাংলা থেকে সম্মান পেয়েছেন অনেক অসম্মানের পর। ধন্যবাদ আপনাদের এবং শ্রোতা বন্ধুদের।
2: হোয়াটসঅ্যাপে লিখছেন পশ্চিম বর্ধমান থেকে সুচেতা, যোগ্যতা থাকলেও অনেকে জনপ্রিয় হয় না বা নানা কারণবশত হতে পারেন না, কিন্তু অন্যদিকে জনপ্রিয়তা মানুষকে আকর্ষণ করে, এটাও ঠিক। বেশি সম্মান যোগ্যতম মানুষই পেয়ে থাকেন, জনপ্রিয়তা চিরকাল একই রকম থাকে না, কিন্তু যোগ্যতা থাকলে মানুষের সাথে ভালো ব্যবহার আর ভালো কাজ করলে সকলে অন্তত সম্মান করবেই। বাহ, সুন্দর লিখেছেন।
1: একদম। পাশাপাশি আবারও চলে যাবো টেলিফোনে, কে রয়েছেন দেখে নি। নমস্কার।
4: নমস্কার, শুভজিৎ বলছি বেলঘরিয়া থেকে।
1: হ্যাঁ শুভজিৎ বলুন।
4: আমার মনে হয় জনপ্রিয়তাটার এখন ট্রেন্ড এমন যে আমরা খুব একটা যোগ্যতাকে দিয়ে বিচার করি না, সেই কারণেই সে জনপ্রিয় হয়েছে, রাদার আমরা ব্লাইন্ডলি ফলো করি। এবার জনপ্রিয়তাটা খুব ক্ষণস্থায়ী আমার মনে হয়, মানে যারা ধরুন যোগ্যতা একটু মানে যোগ্যতা কম বেশি তো ব্যাপার তো সব জায়গায় থাকতে পারে, কিন্তু একটা মানুষ যদি খুব জনপ্রিয় হয়ে যায়, যেটা আমরা এখন সাধারণভাবে সোশ্যাল মিডিয়ায় দেখে থাকি, যে আমরা খুব অনুসরণ করি তাদেরকে, তাদের কথা, তাদের ছবি, সমস্ত কিছু দেখে আমরা অনুপ্রাণিত হই, আমরা বেশ একটা গুড ফিলিং আসে, কিন্তু সেটা এতটাই ক্ষণস্থায়ী হয় যে একটা সময় এসে কিন্তু আমরা মোটামুটি বুঝে যাই যে এর বাইরে আর কিছু নেই, মানে ভেতরটা অনেকটা ফাঁপা। কিন্তু যদি কারোর যোগ্যতা থাকে তাহলে কিন্তু সে আজকে না হয় একটা সময় এসে সে প্রমাণ করবে সে কতটা যোগ্য, এবং সেই যোগ্যতাই কিন্তু তাকে সেই জনপ্রিয়তার জায়গায় শিখরে পৌঁছে দেবে। সেই জন্য শুধুমাত্র জনপ্রিয়তা যে মানে আমি সেটাকে কোনো খাটো করছি না, কিন্তু আমি এটুকুনি বলতে চাই যে যদি আমি প্যারামিটার মাপি যে কে সব থেকে বেশি যোগ্য, তাহলে সেই জনপ্রিয়তা যে মানে যে যোগ্যতা না নিয়ে যে উঠে এসেছে সে বেশি দিন টিকতে পারবে না, যোগ্যতাটাই সব থেকে আগে থাকবে।
2: বাবাই সিংহ বারাসাত থেকে হোয়াটসঅ্যাপ মেসেজ করে বলছেন, আদর্শগতভাবে যোগ্যতা সম্মান এনে দিলেও আজকের বাস্তব সমাজ কিন্তু উল্টো কথাই বলে। এখন যার প্রচার বা যে বেশি জনপ্রিয় সমাজ তাকেই বেশি মাথায় তুলে নাচে। অনেক যোগ্য আর দক্ষ মানুষ উপযুক্ত স্বীকৃতি পান না, কারণ তাদের সেই সস্তা জনপ্রিয়তা নেই। আজকালকার দিনে সোশ্যাল মিডিয়া আর বাহ্যিক চাকচিক্যের যুগে যোগ্যতার চেয়ে জনপ্রিয়তাই যেন মানুষকে অনেক দ্রুত তথাকথিত সম্মান আর সুবিধা এনে দিচ্ছে। আজকের আলোচনা খুব মন দিয়ে শুনছি, ধন্যবাদ বাবাই।
1: এস এন মণ্ডল ব্যাপী কোরাকাটি সন্দেশখালী থেকে লিখেছেন ফেসবুক পেজে যে নিজে আসলে নিজের যোগ্যতাই কিন্তু জনপ্রিয়তা বাড়ায়। জনপ্রিয়তা কখনো নির্দিষ্ট মুখ দেখে আসে না, প্রথমে সকলের কাছে যোগ্যতার প্রমাণ দিতে হয়, কারণ আমাদের প্রত্যেকেরই কিন্তু যোগ্যতা অর্জন করতে পরিশ্রম করতে হয়, সময়ও দিতে হয়। ধরে নিন জনপ্রিয়তা আছে, কিন্তু নিজের পারফরমেন্স যদি বারবার ব্যর্থ হতে থাকে তাহলে তার জনপ্রিয়তা হারাবেই। এটা ঠিক, শুধুমাত্র জনপ্রিয়তা দেখে বা নামি দামি ব্র্যান্ডের জিনিসগুলো সবাই আমরা কিনে আনি, কিন্তু এর ফল একেবারেই আসেনি। প্রত্যেকের ব্যবহারে ধীরে ধীরে পরিচিত হয়, তারপর সেটির প্রতি আগ্রহ বাড়ায়, কিন্তু হঠাৎ করে যদি নামি দামি হয়েও কোয়ালিটি খারাপ হয় তখন অবশ্য সম্মান কমে যায়। সুতরাং জনপ্রিয়তা ক্ষণস্থায়ী, যোগ্যতাই আসল কথা। এস এন মণ্ডল ব্যাপী কোরাকাটি সন্দেশখালী থেকে লিখেছেন।
2: নমস্কার।
5: নমস্কার সঞ্জয় দাও কলমলাল দা।
1: নমস্কার।
5: মনিরুদ্দিন লস্কর বলছি দক্ষিণ সাঁকরাইল হাওড়া থেকে।
1: হ্যাঁ মনিরুদ্দিন বলো।
5: দেখুন জনপ্রিয়তার মূল চাবিকাঠি হচ্ছে যোগ্যতা, তাই যোগ্যতা থাকা বেশিরভাগ ক্ষেত্রে মানুষই জনপ্রিয়তা অর্জন করে, যোগ্যতা বাদেও জনপ্রিয়তা অর্জন করে তা নাই। তবে আমার মনে হয় যোগ্যতাহীন জনপ্রিয়তার কোনো মূল্য নেই, যোগ্যতা থেকে যে জনপ্রিয়তা অর্জন করে সেই হচ্ছে মূল্যবান। নমস্কার।
1: হ্যাঁ
2: কোনো কারণে কেটে গেল। হোয়াটসঅ্যাপ মেসেজ করেছেন বিষ্ণুপুর বীরভূম থেকে বঙ্কিম দাস। জনপ্রিয়তা মানুষকে অনেকের কাছে পরিচিত করে তুলতে পারে, চারপাশের মানুষ হয়তো আমাদের নাম জানবে, আমাদের কথা বলবে, সামনাসামনি প্রশংসা করবে, পিছুটানে কটূক্তি করতেও ছাড়বে না। যে মানুষটি সবার প্রিয় সময়ের সঙ্গে সেই জনপ্রিয়তা কমেও যেতে পারে। অন্যদিকে যোগ্যতা মানুষকে শুধু পরিচিত নয়, সম্মানিত করে। নিজের কাজ, জ্ঞান, সততার পরিশ্রমের মাধ্যমে অর্জন করা সম্মান অনেক বেশি দীর্ঘস্থায়ী হয়, কারণ মানুষ তখন আমাদের শুধু চেনে না, আমাদের মূল্য বোঝে। তাই জনপ্রিয় চেয়ে যোগ্য হয়ে ওঠার চেষ্টা করাই হয়তো বেশি গুরুত্বপূর্ণ। জনপ্রিয়তা হয়তো মানুষের চোখে পড়ে, কিন্তু যোগ্যতা মানুষের হৃদয়ের অন্তঃস্থলে জায়গা করে নেয়, আর সেই সম্মানই থেকে যায় অনেক দিন।
1: শুভ্রা ভট্টাচার্য চুচুড়া হুগলি থেকে হোয়াটসঅ্যাপ ফেসবুক পেজে লিখেছেন, বর্তমান সমাজ আলগা স্রোতে ভাসমান, গভীরতার প্রতি মনোযোগ কম, তাই বর্তমানে যোগ্যতা অপেক্ষা জনপ্রিয়তা বেশি মূল্যবান হয়ে দাঁড়িয়েছে। যদিও সঠিক চিরস্থায়ী সমাজ ব্যবস্থা গঠনে যোগ্যতা বেশি প্রাধান্য পাওয়া উচিত, কিন্তু সোশ্যাল মিডিয়ার দৌলতে জনপ্রিয়তার অর্থ একে অন্যের পরিপূরক হওয়ায় মানুষ যোগ্যতা ছেড়ে জনপ্রিয়তার প্রতি আজকের দিনে বেশি ঝুঁকছে। তবে পরিপুষ্ট দীর্ঘ সমাজ কাঠামোর জন্য যোগ্যতা যেহেতু বেশি মূল্যবান, তাই গভীর মননশীল মানুষজন যোগ্যতার উদ্বর্তনকেই সম্মান দেয়। সেক্ষেত্রে যোগ্যতা থাকলে জনপ্রিয়তা আপনিই ধরা দেবে। তাই আমি মনে করি যোগ্যতাই শেষ কথা, আর তা থেকে প্রকৃত সম্মান লাভ ঘটে। সুব্রা ভট্টাচার্য চুচুড়া হুগলি থেকে লিখেছেন। ফোনে কে রয়েছেন দেখে নেব। নমস্কার।
6: হ্যালো।
1: হ্যাঁ নমস্কার,
6: বেলগাঁ থেকে লক্ষ্মীদা বলছি।
1: লক্ষ্মীদি, হ্যাঁ বলুন লক্ষ্মীদি।
6: বলছি সঞ্জয় দা আর কল্পলাল দা, দুজনকে নমস্কার জানাই।
7: নমস্কার।
6: বলছি যে জনপ্রিয় ঘনস্থায়, হ্যাঁ কিন্তু কিছুদিনের জন্য না, কিন্তু যোগ্যতাই সবচেয়ে বড়। যোগ্যতা থাকলে সব কিছু বিচারে। এইটুকু বললাম দাদা, আপনারা ভালো থাকবেন, নমস্কার নেবেন।
1: আপনিও ভালো থাকুন, সঙ্গে থাকুন দিদি।
2: বিশ্বজিৎ কর বোরাল মেন রোড গড়িয়া থেকে বলছেন, প্রকৃত যোগ্যতা অমূল্য, সুস্থ শিক্ষার বিচ্ছুরণ, বহুজনের কাছে আদর্শ, এগিয়ে চলার অনুরণন। জনপ্রিয়তা আসে নানাভাবে সমাজের বিভিন্ন স্তরে, সব ক্ষেত্রেই তাকিয়ার সহজেই মনে ধরে। সস্তা জনপ্রিয়তা লাভ ঘটে তো আকছার, যোগ্যতা হয় অবহেলিত চলে তো ইলাক্ত প্রচার। যোগ্যতাই মূল অলঙ্কার, দেয় প্রকৃত সম্মান, জনপ্রিয়তা প্রচার সর্বস্ব, ক্ষণস্থায়ী মূল্যবান।
1: একটু ছান্দিকভাবে উনি যান। এবং পাশাপাশি আমাদের শীষ মোহাম্মদ লিখেছেন কোথা থেকে, নলহাটি বীরভূম থেকে, ফেসবুক পেজে, জনপ্রিয়তা নাকি যোগ্যতা, কোনটি মানুষকে সম্মান এনে দেয়? আপনার কথা, যোগ্যতা এবং জনপ্রিয়তা দুটোই অর্জন করতে হয়। বহু চেষ্টার পর মানুষ যখন যোগ্য হয় তখন জনপ্রিয়তা আপনা হতেই আসে। আবারও আমরা একটু টেলিফোনে চলে যাই। 2248-8085 আমাদের নাম্বার, কেউ ছিলেন কিন্তু কোনোভাবে যোগাযোগ বিচ্ছিন্ন।
2: সেই সুযোগে সৌভিক সরকার ঢাকুরিয়া থেকে লিখছেন, তার মেসেজটি পড়ে দিই। জনপ্রিয়তা মানুষকে সাময়িকভাবে পরিচিতি এনে দিতে পারে, কিন্তু যোগ্যতা মানুষকে দীর্ঘস্থায়ী সম্মান এনে দেয়। জনপ্রিয়তা অনেক সময় পরিস্থিতি, প্রচার কিংবা মানুষের প্রশংসার উপর নির্ভরশীল। আজ যে মানুষটি সবার আলোচনার কেন্দ্রে, কাল হয়তো তাকেই কেউ মনে রাখবে না, কিন্তু যোগ্যতা নীরব, তার কোনো প্রচারের প্রয়োজন হয় না। একজন মানুষের জ্ঞান, কর্মদক্ষতা, সততা, অধ্যবসায়, চরিত্রই ধীরে ধীরে তার প্রকৃত মর্যাদা নির্মাণ করে। তাই জনপ্রিয় হওয়ার চেয়ে যোগ্য হয়ে ওঠার চেষ্টা করাই অধিক মূল্যবান। জনপ্রিয়তা মানুষের ভিড় বাড়ায়, আর যোগ্যতা মানুষের মনে শ্রদ্ধা তৈরি করে। করতালি থেমে যায়, পরিচিতি মুছে যায়, কিন্তু একজন যোগ্য মানুষের কাজ ও অবদান সময়ের সীমানা পেরিয়েও বেঁচে থাকে। জনপ্রিয়তা চোখে পড়ায়, যোগ্যতা মাথা নত করায়, আর প্রকৃত সম্মান আসে এই দুটির মধ্যে যোগ্যতার হাত ধরেই।
1: বন্ধু রয়েছেন টেলিফোনে 2248-8085 এই নাম্বারে। নমস্কার। হ্যালো।
8: হ্যালো,
1: হ্যাঁ কে বলছেন?
8: আমি হরিণঘাটার বড়জাগুলি জেলা নদিয়া থেকে সমীর দাস বলছি।
1: সমীর বাবু বলুন।
8: দেখুন, যোগ্যতা আর আপনার যেটা বলছেন জনপ্রিয়তা, এই দুটোকে কাউকে বাদ দেওয়া যায় না, কারণ এটি দুটো পায়ের মতন। কারণ যদি কোনো একটা মানুষের একটা পা যদি থাকে আর একটা পা যদি না থাকে, তাহলে কিন্তু সে লাঠির উপর ভর দিয়ে কোনো রকম আস্তে আস্তে সে হাঁটা চলা করতে পারবে, কিন্তু দৌড়তে পারবে না। আর যদি দুটো পা সুস্থ থাকে তাহলে কিন্তু ঠিক দৌড়তে পারবে। অর্থাৎ যে মানুষটা জনপ্রিয়তা হয়েছে, আগে তো তাকে যোগ্যতা অর্জন করতে হয়েছে। যোগ্যতা যদি অর্জন না করতো তাহলে সে জনপ্রিয়তা হতো কি করে? তার কারণ হচ্ছে, মানুষ টুকলি করে হয়তো পাস করতে পারে, কিন্তু সামনাসামনি বসে যখন তাকে পরীক্ষা দিতে হবে তখন কিন্তু সে লিখতে পারবে না। অর্থাৎ সেটা জনপ্রিয়তা বলে না। ওটা হয়তো কিছুক্ষণের জন্য হয়তো স্থায়ী থাকে। আমরা অনেক সিনেমাতেও দেখেছি, যারা লিপ দেয় গানে, যারা লিপ দেয় তারা তো কণ্ঠ, মানে কণ্ঠদান করে না, কণ্ঠ, ধরুন কোন শিল্পী, কণ্ঠশিল্পী যারা রয়েছেন, কিশোর কুমার, লতা মঙ্গেশকর, তারা গান গাইছেন এবং নায়ক নায়িকারা তারা লিপ দিচ্ছেন, কিন্তু অনেকটা বোঝা যায় যে লিপটা কিভাবে দিচ্ছে। যেমন উত্তম কুমার যে লিপটা দিত, আমরা বুঝতে পারতাম না, মনে হচ্ছে যেন উত্তম কুমার নিজেই গানটা গাইছেন। অর্থাৎ এটাই যোগ্যতা, এটাই হচ্ছে জনপ্রিয়তা। সেটাই হচ্ছে কারণ, আগে যোগ্যতা অর্জন করতে হবে, তারপরে জনপ্রিয়তা। আমরা যে জনপ্রিয়তা ভাবি, আমরা তো কেউ বিচারক নয়। যারা বিচারক তারা কিন্তু ঠিক বুঝতে পারে যে মানুষটার মানে কি যোগ্যতা রয়েছে।
2: ঠিক ঠিক বলেছেন। কাঁকিনাড়া থেকে সংঘমিত্রা ঘোষ বলছেন, যোগ্যতা সম্মানে একে অপরের পরিপূরক, যোগ্যতাবিহীন জনপ্রিয়তা ক্ষণিকের অতিথি, সুতরাং চিরস্থায়ী জনপ্রিয়তা যোগ্য সম্মানের জন্য প্রকৃত যোগ্যতা অতি প্রয়োজন।
1: কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে লিখেছেন, যোগ্যতা সবার আগে, অযোগ্য লোক ভিক্ষা মাগে, যোগ্য লোক ভদ্র নম্র টাটকা ফলের মতো, অযোগ্য লোক পথে ঘাটে ঘুরছে শত শত, বেলি ফুলের মিষ্টি ঘ্রাণ জুড়িয়ে দেয় মন প্রাণ, মিষ্টি ফুলের কদর বেশি, ছেলে বুড়ো সবাই খুশি, সততার পরিশ্রমের

0: পথটি ধরো, যোগ্যতা সত্য ন্যায়ের চর্চা করো। কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে আমাদের ফেসবুক পেজে লিখেছেন এই মেসেজটি। আবারও আমরা চলে যাচ্ছি 2248 8085, এই নাম্বারে কে রয়েছেন দেখে নিতে। নমস্কার।
1: দমদম ক্যান্টনমেন্ট থেকে হোয়াটসঅ্যাপ মেসেজ করেছেন সীমা দাস। যোগ্যতা মানুষকে দীর্ঘস্থায়ী এবং প্রকৃত সম্মান এনে দেয়, অন্যদিকে জনপ্রিয়তা সাময়িক মনোযোগ আকর্ষণ করে।

0: জনপ্রিয়তা মানুষের মনোযোগ আকর্ষণ করে, কিন্তু যোগ্যতা মানুষের হৃদয় জয় করে। তাই জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত নিজেকে যোগ্য করে তোলা, কারণ যোগ্য মানুষের পেছনে জনপ্রিয়তা এমনিতেই আসে। বাহ, চমৎকার।
1: একেবারেই। আবারও কেউ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে, কে রয়েছেন? নমস্কার।
2: হ্যালো, নমস্কার।
1: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
2: আমি বদুরচক মাঝপাড়া রাজবলহাট হুগলি থেকে শেখ তাহের আলী বলছি।
1: বলুন স্যার।
2: আপনারা সত্যি আমার এফএম গোল্ড এত সুন্দর আমাদের ঘরে মাথার মস্তিষ্কে ব্যায়াম এনে দেয়, আপনাদের কি বলবো, অশেষ ধন্যবাদ জানাই। তা আজকে বিষয় এমনি বলি যে যোগ্যতাটা সত্যি কিন্তু কি বলবো, ছোট থেকে তাকে যোগ্যতা তৈরি করতে হয়। এটা কিন্তু কোনো হঠাৎ বা কোন রকম ওষুধ বড়ি ট্যাবলেট খেয়ে এটা কিন্তু হয় না। যোগ্যতাটাকে তৈরি করবার পরে তারপরে তাকে আস্তে আস্তে আস্তে আস্তে তার সেই যোগ্যতার ফল দেখে তারপরে জনপ্রিয়তা অর্জন লোকে করবে। যেমন এমনি কথাটি আছে যে নিজে যাকে বড় বলে বড় সেই নয়, লোকে যাকে বড় বলে বড়ই সেই হয়। লোকে যাকে বড় বলবে তবেই তো সে বলাটাই তো জনপ্রিয়তা। যোগ্যতা অর্জন করতে পেরেছে বলেই তো সেই জনপ্রিয়তা একদিন পাবে বা পেয়েছে। তবে একদিন কিন্তু যোগ্যতাটা করে তাকে বহু এ করতে হয়েছে ও জনপ্রিয় হতে হয়েছে, কিন্তু এইটা একটা মুহূর্তের মধ্যে ভেঙে যেতে পারে। আবার একটা যোগ্যতা তৈরি করতে কিন্তু বহুদিন সময় লাগে। তাই বলবো যোগ্যতা আগে এক একে তৈরি করে তারপরে জনপ্রিয়তা অর্জন করতে হয়। নমস্কার।
1: নমস্কার নেবেন।
0: যাদবেন্দ্র পাণ্ডা কাঁথি জুখিয়ে বাজার থেকে লিখছেন, স্কুলের সংস্কৃত পাঠ্যপুস্তকের একটা শ্লোক মনে পড়ে গেল, বিদ্যাং দদাতি বিনয়ং বিনয়াদ ইয়াতি পাত্রতাম। অর্থাৎ যোগ্যতা মানুষকে বিনয়ী করে আর বিনয় মানুষের যোগ্যতা বাড়িয়ে দেয়, যা তাকে প্রকৃত সম্মানের অধিকারী করে। ঠিক যেমন ফলবান বৃক্ষ সবসময় নিচের দিকে ঝুঁকে থাকে, তেমনি যোগ্য ব্যক্তিরা বিনম্র হয়ে সমাজকে আলো দেখান। জনপ্রিয়তা হলো মেঘের মতন, যা আসে আর যায়, কিন্তু যোগ্যতা হলো সূর্যের মতো, যা মেঘের আড়ালে থাকলেও তার অস্তিত্ব ও তেজ হারায় না। ঠিক তাই আমি মনে করি পরিশ্রম ও যোগ্যতার মাধ্যমে অর্জিত মহত্বই মানুষকে প্রকৃত সম্মানের আসনে বসাই। চমৎকার লিখেছেন, চমৎকার, ভারী সুন্দর।
1: দীপায়ন শতপথী বাঁকুড়া থেকে খুব ছোট্ট করে লিখেছেন, যোগ্যতাই শেষ কথা বলে, চটুল জনপ্রিয়তা গভীরতা শেষ কথা বলে। ফ্রম দীপায়ন, পুরো জায়গাটা ক্লিয়ার হলো না,
0: বলে না বলতে গেছেন?
1: হ্যাঁ, বলে না সেটাই হতে পারে, কিন্তু এক ছোট্ট করে লিখেছেন। যাই হোক, আমরা চলে যাচ্ছি আবারও টেলিফোনে। শ্রোতা কে রয়েছেন এই মুহূর্তে তার সঙ্গে কথা বলে নিই। নমস্কার। নমস্কার।
3: আমি রাতে ঝাড়খন্ড থেকে
1: বলছি। বলুন।
0: বাইরে
1: বা কোনো একটা ফাঁকা জায়গায় এসে বলুন কথা, কোনো একটা রুমে আছেন যে কারণে শোনা যাবে না কথা। হ্যালো, আচ্ছা আপনি আবার একটু চেষ্টা করুন বাইরে এসে, আমরা পরের ইয়েতে ফোনে চলে যাই।
0: রমা রায় হাওড়া দাসনগর থেকে লিখছেন, মানুষের জীবনে যোগ্যতা মানুষকে বেশি দীর্ঘস্থায়ী ও প্রকৃত সম্মান এনে দেয়। জনপ্রিয়তা সাময়িক প্রচার ও ট্রেন্ডের কারণে দ্রুত অর্জিত হলেও এর ভিত্তি প্রায় নড়বড়ে হয় এবং সময়ের সাথে তা হারিয়ে যেতে পারে। পক্ষান্তরে যোগ্যতা মানুষের জ্ঞান দক্ষতা ও চরিত্রের গভীরতা প্রকাশ করে, যা পরিস্থিতি বদলে গেলেও অক্ষুণ্ণ থাকে। জনপ্রিয়তা হয়তো তাৎক্ষণিক পরিচিতি আর বিপুল করতালি এনে দিতে পারে, কিন্তু সমাজ দিন শেষে একজন যোগ্য ও নির্ভরযোগ্য মানুষকে শ্রদ্ধার সাথে স্মরণ করে এবং তার কাজকে চিরস্থায়ী সম্মান জানায়।
1: দেখে নিই টেলিফোনে কে আছে। 2248-8085। নমস্কার।
4: নমস্কার।
1: হ্যাঁ, কে বলছেন?
4: পবিত্র কুমার ঘোষ ব্যাঙ্গালোর থেকে বলছি।
1: বলুন পবিত্রবাবু।
4: হ্যাঁ, জনপ্রিয়তাকে আমি মনে করি অনেকখানি হেডলেস মনস্টারের মতন। এটি জনপ্রিয়তা শব্দের সঙ্গে জন কথাটি যুক্ত, অর্থাৎ জনতা যা ভাবছে, সিংহভাগ জনতা যা হচ্ছে তা জনপ্রিয়তা, কিন্তু যোগ্যতা অনেক পরিশোধিত, রিফাইন্ড এবং অনেক শিক্ষার ফলে আসে। সেজন্য যোগ্যতা অনেকখানি নীরব কিন্তু শক্ত, তাকে ভাঙা যায় না। আর জনপ্রিয়তা অনেকখানি উজ্জ্বল, কিন্তু কখন তা ভাঙবে এবং কখন তা আসবে বলা খুব শক্ত। এইটুকুই বক্তব্য ছিল আপনাদের অ্যাপের মাধ্যমে, শুনছি অসাধারণ অনুষ্ঠান হচ্ছে, অনেক ধন্যবাদ।
1: এবং আপনাকেও ধন্যবাদ, আপনি সুদূর ব্যাঙ্গালোর থেকে ঠিক এই সময়টা আমাদের জন্য রেখেছেন। থ্যাংক ইউ, এরকম ভাবেই আমাদের সঙ্গে থাকবেন।
0: একদম, থ্যাংকস একবার বাড়িয়ে দিলাম। উত্তর বাওয়ালি থেকে সুভাষ চক্রবর্তী বলছেন, জনপ্রিয়তা যোগ্যতা দুটোই অর্জন করতে হয়, তবে মানুষের মন জয় করে জনপ্রিয় হওয়া যায় আর যোগ্যতা অর্জন করে বিশেষ বিশেষ বিষয়ে যোগ্য হতে হয়। যোগ্যতা অর্জন করতে মানুষের মন জয় না করলেও চলে, এবং যোগ্যতার গুণে মানুষ নির্দিষ্ট একটি বৃত্তের মধ্যে থাকে। অপরদিকে জনপ্রিয় ব্যক্তি বৃহৎ পরিসরে থাকায় অনেকের কাছ থেকে ভালোবাসা ও সম্মান পান।
1: শুভ দত্ত লিখেছেন দত্তপুকুর থেকে, নমস্কার সঞ্জয় দা এবং কল্পলাল দা, নমস্কার, আমরাও জানালাম।

0: আজকের বিষয় জনপ্রিয়তা নাকি যোগ্যতা, কোনটি মানুষকে বেশি সম্মান এনে দেয়, এর ক্ষেত্রে আমি যোগ্যতার পক্ষেই ভোট দেব। আজকাল সোশ্যাল মিডিয়ার দৌলতে সস্তা জনপ্রিয়তা পাওয়া খুব সহজ হয়ে গেছে, কিন্তু সেটা নিতান্তই সাময়িক। যার আসল যোগ্যতা আর দক্ষতা আছে তার কাজই সমাজে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। প্রতিদিন ফ্যাক্টরির কাজেও দেখি, যার কাজের যোগ্যতা আর সততা আছে দিন শেষে তিনি আসল সম্মানটা পান। জনপ্রিয়তা আজ আছে কাল নেই, কিন্তু যোগ্যতার কদর চিরকাল থাকে। আপনাদের অনুষ্ঠান ভালো লাগছে, ধন্যবাদ আনতে শুভ দত্ত। টেলিফোনে আরও একবার দেখে নি, সময় এদিকে তত্তর করে এগিয়ে যাচ্ছে, কিন্তু বন্ধুরাও চলে আসছে আমাদের সঙ্গে। নমস্কার। নমস্কার, সরাসরি কথা হচ্ছে বন্ধুর সঙ্গে, কে রয়েছেন? হ্যাঁ, কে বলছেন? না, আপনার কথা কথা পরিষ্কার আসছে না, আপনি একটুখানি,
1: হ্যাঁ বলুন
0: বলুন
1: বলুন। আরামবাগ হুগলি থেকে?
2: আরামবাগ
1: হুগলি থেকে। আচ্ছা, বেশ বেশ, আপনি কিশোর লিখছেন বালি হাওড়া থেকে, যোগ্যতা থাকলে জনপ্রিয়তা আপসে চলে আসে, তবে এখন কিছু মানুষের যোগ্যতা কম, কমের উপর পালিশটা খুব বেশি জনপ্রিয়তা লাভ করছে, এমন মানুষ খুব দেখতে পাওয়া যায়। অনেক মানুষ আছে যারা ভালো ভালো জায়গায় সার্ভিস করে, তাদের এত জনপ্রিয়তা নেই, কিন্তু যারা মিডিয়াতে সার্ভিস করে তাদের জনপ্রিয়তা অনেক বেশি। এক কথায় বলি, অমুককে চেনেন, বলবে হ্যাঁ বাবা যা করে চিনবো না, খুব সুন্দর কথা বলে। অনেক মানুষ আছে যারা খুব উচ্চ পদে সার্ভিস করছে, তাদের জনপ্রিয়তা কম, স্যালারি অনেক বেশি, তাদের জনপ্রিয়তা মানুষের মুখে মুখে অ্যাড হয়। এখন তো ফেসবুকে অনেক মানুষ খুব জনপ্রিয়তা লাভ করেছে, যে যত খারাপ ভিডিও বানাচ্ছে তার জনপ্রিয়তা অনেক বেশি হচ্ছে কিছু মানুষের কাছে। যোগ্যতার সঙ্গে যারা জনপ্রিয়তা অর্জন করছে আমি তাদেরকে বাহবা বা সাব্বাস দেব। ঠিক ঠিক ঠিক।
0: টেলিফোনে কেউ রয়েছেন আমাদের সঙ্গে, নমস্কার।
3: হ্যালো সঞ্জয়,
0: আমি রাঁচি ঝাড়খণ্ড থেকে কে বলছেন?
3: সুশান্ত সেনগুপ্ত।
0: সুশান্ত সেনগুপ্ত বলুন।
3: বুঝলাম, জনপ্রিয়তা যা দেয় সেটা হলো চল জলদি, পরিচিত ও ভিড়। দুই নম্বর হচ্ছে মানুষ চিনে কিন্তু সবাই মন থেকে মানে না। তিন নম্বর হচ্ছে সময়ের সাথে হারিয়ে যেতে পারে। দুই নম্বর যোগ্যতা যা দেয় সেই ফোন হিসেবে। এক নম্বর হচ্ছে ভেতর থেকে আসল সম্মান। দুই নম্বর লোকে ভরসা করে দীর্ঘদিন মনে রাখে। তিন নম্বর হচ্ছে জনপ্রিয়তা নিজে থেকেই চলে আসে। আমার শেষ কথা হচ্ছে জনপ্রিয়তা ঘনস্থায়ী, যোগ্যতা চিরস্থায়ী, টিকে থাকতে হলে যোগ্যতাই আসল, এটাই আমার মতে আসল সম্মান।
0: বেশ বেশ, খুব ভালো, সঙ্গে থাকুন, এভাবেই আমাদের সঙ্গে থাকবেন আশা করি।
1: হোয়াটসঅ্যাপে আপাতত আর কোনো মেসেজ নেই, যে কজন পাঠিয়েছিলেন পড়ে ফেলেছি, যেন মেসেজ কেউ করেছেন কি না তাও না। ফেসবুকে কেউ ইনবক্স করেছেন কি?
0: ফেসবুকের পেজেও আমি মোটামুটি যারা করেছেন সবার মেসেজই পড়া হয়ে গেছে, কিন্তু আমরা টেলিফোনে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। 2248-8085-এ কোনো শ্রোতা রয়েছেন, কে রয়েছেন? নমস্কার।
4: নমস্কার।
0: নমস্কার,
4: শুভ সন্ধ্যা। আমি শুভ্রা ভট্টাচার্য বাঁশবনি থেকে বলছিলাম।
0: বলুন শুভ্রাদি।
4: হুম, এই যে টপিকটা সত্যি খুব সুন্দর, খুব দারুণ আর কি। আমি বলতে চাই যেটা, জনপ্রিয়তা নাকি যোগ্যতা,
0: হ্যাঁ কোনটা সম্মান এনে দেয় মানুষকে?
4: হ্যাঁ হ্যাঁ, আমার মনে হয় জনপ্রিয়তার থেকে একটা চমক থাকে, আর মানুষকে বেশি সম্মান এনে দেয় কিন্তু যোগ্যতা।
0: হুম,

0: সময় দীর্ঘস্থায়ী হয় না। অন্যদিকে যোগ্যতা মানুষকে এমন এক আভিজাত্য নির্ভরযোগ্যতা দেয় যা মানুষের মনের ভেতরে পাকাপাকি জায়গা করে। সহজ কথায় বলতে গেলে জনপ্রিয়তা মানুষকে এমন তাপস্থান বানাতে পারে, কিন্তু যোগ্যতা মানুষকে চিরকালের আদর্শ তৈরি করে। তাই প্রচারের আলো কমে গেলেও যোগ্য মানুষের সম্মান কখনো কমে না। আমার মতে সত্যিকারের এবং স্থায়ী সম্মানের শেষ কথা হলো মানুষের যোগ্যতা।
1: আপনার দরজা, এই দরজা দিয়ে ঢুকে পড়ুন। সঞ্জয় কল্পলাল আছে আজ আপনার কথা নিয়ে।

0: 100.1 FM গোল্ডে, কেউ কি রয়েছেন দেখে নেব।
1: ইতিমধ্যেই 30 জন ফোনে কথা বলেছেন, হোয়াটসঅ্যাপ পাঠিয়েছেন বা মেসেজ পাঠিয়েছেন, 30 জনের সঙ্গে কথা হয়ে গেছে 30 মিনিটের কম সময়। অর্থাৎ ঝড়ের গতিতে মানুষ এসেছেন, ঝড়ের মতো কথা বলেছেন। বিষয়টা যে ভারী চমৎকার, যোগ্যতা নাকি জনপ্রিয়তা, জনপ্রিয়তা নাকি যোগ্যতা, কোনটা সম্মান এনে দেয় বেশি? আমরা যা পেলাম বন্ধুদের কাছ থেকে তার নির্যাস কিন্তু এটাই যে জনপ্রিয়তা তো একটা বিষয় বটেই,
0: একদমই,
1: কিন্তু আসল হলো যোগ্যতা। যোগ্যতাহীন জনপ্রিয়তা কিছুদিনের জন্য হয়তো তাকে একটা আলগা সম্মান এনে দেবে, আমি আলগা শব্দটা বললাম, কিন্তু সেটা চিরস্থায়ী বা স্থায়ী হতে পারবেই না। কিন্তু যিনি যোগ্য তিনি চিরকাল থেকে যাবেন।
0: সম্ভবত আজকে আমাদের শেষ শ্রোতা কে রয়েছেন টেলিফোনে, টু টু
2: করে। নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
2: আমি নিউটাউন থেকে বিশ্বমন্ডল কথা বলছি।
0: বলুন, খুব ছোট করে, সময় কম।
2: হ্যাঁ, খুব ছোট করে বলবো দাদা, যে যোগ্যতাই হচ্ছে মানুষের সম্মান, আর জনপ্রিয়তা কোনোদিন সম্মান আনতে পারে না। কারণ মানুষ যদি যোগ্যতা না থাকে তাহলে সম্মানটা আসবে কোথার থেকে? এই জন্য মানুষের সম্মানটা যোগ্যতা থেকে সম্মানটা আসে, এইটুকুই বললাম।
0: বেশ, খুব ভালো। আমাদের সময়ে যা বলছে তাতে আমরা আর ফোনও নিতে পারবো না। আমাদের সঙ্গে প্রচুর শ্রোতারা ছিলেন আজকের এই বিষয় নিয়ে, তাদের অভিমত তারা প্রকাশ করেছেন, কিন্তু আপাতত বিদায় নেওয়ার সময় উপস্থিত, কিন্তু সাময়িক বিদায়, কারণ ঘড়ির কাঁটা বলছে 8:44 হয়ে 13 সেকেন্ড। আমরা ফিরে আসবো ঠিক 9:30। আজ অবশ্যই সাহিত্য নিয়ে যারা চর্চা করতে ভালোবাসেন, সাহিত্য মানে প্রচুর বইপত্র যারা পড়ছেন তাদের, এবং যারা পড়ছেন না সবাইকে নিয়ে আজকের বইবৃত্ত, 9:30 সঞ্জয় কল্পলাল কিন্তু আপনাদের সঙ্গে আসছে 100.1 FM গোল্ডে।
1: তাহলে টিউন করে রয়েছেন 100.1 FM গোল্ড, কারণ 9:30 বই বৃত্ত নিয়ে কল্পলাল সঞ্চয় আপনার কানের পাশটিতে আবার চলে আসছে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন 100.1 FM গোল্ড।

কথায় গোল্ডেন সময়। আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold। সাহিত্যের আঙিনা থেকে সবার কানে শুনছেন বই বৃত্ত, 100.1 FM Gold।

0: স্টুডিওর ঘড়িতে 9:30, আর শুক্রবারের 9:30 মানেই FM গোল্ডে বইবৃত্ত।
1: এবং সাহিত্যপ্রেমী যে সমস্ত শ্রোতা রয়েছেন আমাদের ঠিক স্টুডিওর প্রান্তে 100.1 FM গোল্ডের ঠিক উপ্রান্তটিতে, তারাও বোধ হয় ঠিক এই সময়টার জন্য একটু অন্যরকমভাবেই প্রতীক্ষা করে থাকেন। তার একটাই কারণ, সাহিত্যের আঙিনায় যে সমস্ত চরিত্রগুলো রয়েছে যারা আমাদেরকে প্রতিনিয়ত ভাবা এবং যে সাহিত্যের মধ্যে নিজেদেরকে আমরা খুব সহজেই খুঁজে পাই, দেখতে পাই, সেই সমস্ত প্রখ্যাত সাহিত্যিকদের লেখায় আমার মতো কোনো চরিত্র বা আমাদের এই সমাজটা কিভাবে প্রতিফলিত হচ্ছে, সবটাই আলোচনায় উঠে আসবে। এবং আজও তার অনথা নয় বইবৃত্ত, আপনাদের প্রিয় সময়ে আমরা উপস্থিত। আমি কল্পলাল।
0: আমি সঞ্জয়। রাত 12:00 অবধি রয়েছে আপনার সঙ্গে, আপনার কানের পাশটিতে বইবৃত্ত নিয়ে।

0: বৈবৃত্তের আজকের এই পর্বে আমরা কথা বলবো এমন এক বিষয় নিয়ে যে বিষয়টা তো শুধুমাত্র সাহিত্যের কি না, শুধু সাহিত্যের নয়, আমাদের সমাজের। একটি মেয়ের জীবন কেমন হবে, তার স্বপ্নের সীমা কোথায়, পরিবারে তার অবস্থান কি, সমাজ তাকে কতটা স্বাধীনতা দেবে বা দেবে না, এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলে আমাদের বারবার ফিরে তাকাতে হবে বাংলা সাহিত্যের দিকে। আর সেই সাহিত্যের দুই উজ্জ্বল নাম
1: শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং আশাপূর্ণা দেবী। দুই লেখক, দুই আলাদা সময়, দুই ভিন্ন সাহিত্য ভুবন, কিন্তু তাদের লেখার মধ্যে যেন একটি অদৃশ্য সেতু রয়েছে। সেই সেতুর নাম নারী জীবন এবং সমাজ। আসলে শরৎচন্দ্র যখন লিখছেন তখন বাংলার সমাজে নারী জীবন ছিল নানান সামাজিক বিধিনিষেধে আবদ্ধ। বাল্যবিবাহ, বিধবার জীবন, শিক্ষার সীমাবদ্ধতা, পরিবারে পুরুষতান্ত্রিক নিয়ন্ত্রণ, সব মিলিয়ে একজন নারীর কাছে নিজের মতো করে জীবন বেছে নেওয়ার সুযোগ ছিল অত্যন্ত সীমিত।
0: আর অন্যদিকে আশাপূর্ণা দেবী এমন একটা সময়ে লিখলেন যখন সমাজ বদলাতে শুরু করেছে, এই যে ট্রানজিশনের সময়টা, বদলের সময়টাতে যখন মেয়েরা শিক্ষিত হচ্ছে, কর্মজীবনে প্রবেশ করছে, নিজের অধিকার সম্বন্ধে জানছে, সচেতনতা বাড়ছে, কিন্তু এই যে পরিবর্তনের মাঝেও ওই যে চারটে দেওয়াল, ঘরের চারটে দেওয়াল, সেই দেওয়ালের ভিতরে অনেক পুরনো নিয়ম, প্রত্যাশা, বৈষম্য সব তো রয়েই গেল। তাই শরৎচন্দ্রের নারী আর আশাপূর্ণা নারীর মধ্যে সময়ের পার্থক্য যেমন অনেক, কিন্তু তাদের যন্ত্রণা, প্রশ্ন, প্রতিবাদ, আত্মমর্যাদার জায়গায় বেশ কিছুটা মিল আছে। অনেক সময়, অনেক কাল, অনেক বছর, অনেক যুগ পেরিয়েও ওই প্রশ্নগুলো কিন্তু কমন, মিল পাওয়া যায়
1: একেবারেই। আর এই মিল অমিলের গল্প বা কথা, সেই সময়কার সমাজ জীবন, কীভাবে নারীরা অবহেলিত হতো, এবং সেখান থেকে আশাপূর্ণা দেবীর সময়কার মেয়েরা সেই অবগুণ্ঠনের আড়ালে থেকেও নিজেরা প্রতিবাদে সোচ্চার হয়েছিল, সমাজে নিজেদের প্রতিষ্ঠিত করার চেষ্টা, এবং সেই চেষ্টায় 100% না হলেও অনেকটাই সফল হয়েছিল। কিভাবে, সেই কথাই হবে আজকে বৈবৃত্তে সঞ্জয় কল্পলালের সঙ্গে, এবং পাশাপাশি আপনারাও থাকবেন আমাদের সঙ্গে, কারণ আমরা জানি আপনারা এক একজন ভালো পাঠক, এবং সেই সময়কার সাহিত্য, শরৎ সাহিত্য, আশাপূর্ণা দেবীর সাহিত্যের অনেক খবরাখবর রাখেন। সুতরাং কোন গল্প এবং সেই গল্পের কোন চরিত্র আপনার প্রিয়, কেন প্রিয়, সবটাই উঠে আসুক আজকের আলোচনায়। 12টা পর্যন্ত তো আছি আপনাদের সঙ্গে, সুতরাং একদম সময় নষ্ট না করে আপনারা ভাবুন আজকের এই বিষয়টা নিয়ে, এটি কীভাবে আমাদের সামনে চলে আসবেন।

0: বইবৃত্তে কল্পলাল সঞ্জয়ের সঙ্গে আপনি রয়েছেন 100.1 FM গোল্ড টিউন করে। আর আজকে আমাদের বিষয় শরৎচন্দ্র আশাপূর্ণা দেবীর লেখায়, সাহিত্যে, সৃজনে নারী ও সমাজ। মুখবন্ধে আমরা তো বলছিলামই অনেকটা সময়ের তফাত দুজনের সাহিত্য সৃষ্টির, কিন্তু কোথাও যেন মিল। আসুন একটু শরৎচন্দ্রকে না হয় ধরা যাক। 19 শতকের শেষ ভাগ এবং 20 শতাব্দীর প্রথম ভাগের বাংলা। একটা মেয়ের জীবনের সিদ্ধান্ত সে সময় তো অনেকটাই নির্ধারিত হয়ে যেত তার পরিবার এবং সমাজ, এই দুজন বা এই দুটো স্তম্ভ তারা কি কি নিয়ম তার জন্য বরাদ্দ রাখছে, তার উপরে সে কি পড়বে, তার কখন বিয়ে হবে, কাকে বিয়ে করবে, বিয়ের পর কোথায় থাকবে, কিভাবে সংসার করবে, এদের সব প্রশ্নের উত্তর অধিকাংশ ক্ষেত্রেই না, কোনো ক্ষেত্রেই মেয়েটি ঠিক করত না। একজন নারীর প্রধান পরিচয় হয়ে উঠত সে কার মেয়ে, কার স্ত্রী এবং শেষে কার মা।
1: একেবারেই। এবং তার নিজের পরিচয়, তার নিজের ইচ্ছে, তার নিজের স্বপ্ন, এই প্রশ্নগুলো তখনও সমাজে পুরোপুরি স্বীকৃতি পায়নি। আর ঠিক সেই সময় শরৎচন্দ্র তার কলম হাতে নিলেন। তিনি সমাজের বড় বড় তত্ত্ব নিয়ে শুধু আলোচনা করেননি, তিনি নিয়ে এসেছেন মানুষের গল্প। হ্যাঁ, সেই মানুষগুলোর মধ্যে সবচেয়ে স্মরণীয় হয়ে উঠেছে তার নারী চরিত্রগুলি। তার সাহিত্যে নারী কখনো অসহায়, কখনো প্রতিবাদী, কখনো আত্মত্যাগী, কখনো আবার সমাজের প্রচলিত ধারণার বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা এক শক্তিশালী মানুষ। আপনি ভাবুন তো, প্রখ্যাত উপন্যাস দেবদাস তার পার্বতী, কিংবা শ্রীকান্তের রাজলক্ষ্মী, চরিত্রহীনের কিরণময়ী তার কথাও

0: ভোলা যায়, অথবা গৃহদাহ উপন্যাসে অচলা। পথের দাবির ভারতী প্রত্যেকটি চরিত্র কিন্তু সম্পূর্ণ আলাদা, নিজের সত্তা নিয়ে বড় হচ্ছেন, কখনো প্রতিবাদে মুখর হয়ে উঠছেন, কখনো আবার সমাজের চাপে নিজেদের অবদমিত করে রাখছেন। তাদের জীবন আলাদা, তাদের মানসিকতা আলাদা, তাদের সিদ্ধান্তও কিন্তু সম্পূর্ণ আলাদা ছিল।
1: কিন্তু একটি বিষয়, এই একটি বিষয় তাদের এক করে রেখেছিল, তা হচ্ছে তারা কিন্তু মূল কাহিনী বা গল্পের পার্শ্ব চরিত্র নন, তারা নিজেরাই, প্রত্যেকে নিজেরা একে একে এক একটি গল্পের কেন্দ্রীয় চরিত্র।

0: ঘড়ির কাঁটা বলছে এই মুহূর্তে রাত 9:55 হয়ে 55 সেকেন্ড। আজ কিন্তু বৈবৃত্তে কথা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং আশাপূর্ণা দেবীর লেখায় তৎকালীন নারী এবং নারী সমাজ, মেয়েদের শুধুমাত্র যে সমাজের চাপে পড়ে অবদমিত হয়ে থাকা, লাঞ্ছিত হয়ে থাকা, বিভিন্ন ক্ষেত্রে বঞ্চিত হয়ে থাকা নয়, সেখান থেকে তাদের উত্তরণ এবং সেটা শরৎচন্দ্রের লেখায়, আশাপূর্ণা দেবীর লেখায় কীভাবে ফুটে ওঠে, আমরা তাদের সাহিত্যের মধ্যে যখন ঢুকি, সাহিত্যের আঙিনায় যখন প্রবেশ করি, অবশ্যই আমাদের চোখে পড়ে এবং সে কথাই হবে আজ আপনাদের সঙ্গে।
1: এ কথা শুধু আমরা বলবো তেমনটি তো নয়, আপনারাও বলবেন। 2248-8085 নাম্বারটি খোলা, সরাসরি ফোন করে কথা বলতে পারেন। অবশ্যই যার আগ্রহ আছে এ বিষয়ে, যার নিজস্ব ভাবনা চিন্তা আছে তিনি আসুন। আর হ্যাঁ, 9903055992 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা মেসেজও করতে পারেন, কারণ অনুষ্ঠান তো আপনাদের নিয়েই, বইবৃত্ত বা বৃত্তের যে বই সেই সব কিছু আপনাদের জন্যই। আমরা ফিরে আসবো রাত ঠিক 10:10 এই গানটি শুনতে শুনতে আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহি আঞ্চলিক শান্তি, নিরাপত্তা এবং স্থায়িত্বের ক্ষেত্রে সহযোগিতা এবং সমন্বয়ের ভিত্তিতে কাজ করবে বলে আবারও জানিয়েছে। সংযুক্ত আরব আমিরশাহি রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়া আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টেলিফোন করেন। পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে কথা হয়। লোহিত সাগর অঞ্চলে নিরাপত্তাজনিত ক্ষেত্রে উত্তেজনা বৃদ্ধিতে ভারত উদ্বেগ প্রকাশ করেছে। নতুন দিল্লির যশোভূমিতে তিন দিনের সেমিকন ইন্ডিয়া সম্মেলনে আজ দ্বিতীয় দিনেও সহযোগিতা বৃদ্ধি, বিনিয়োগ, উদ্ভাবন এবং প্রতিভার বিকাশের ওপর গুরুত্ব দিয়ে বিশেষ আলোচনার আয়োজন করা হয়। হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড আজ বেঙ্গালুরুতে ভারতীয় বায়ুসেনার কাছে হালকা যুদ্ধ বিমান তেজস এবং HTT-40 বেসিক ট্রেনার বিমান হস্তান্তর করেছে। নির্বাচন কমিশন দলীয় নাম ও প্রতীক সংক্রান্ত বিরোধের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পশ্চিমবঙ্গে তৃণমূলে কংগ্রেসের দুই প্রতিদ্বন্দ্বী শিবিরকে পৃথক নাম ও প্রতীক নিয়ে উপনির্বাচনে লড়ার অনুমতি দিয়েছে। নন্দীগ্রাম বিধানসভার উপনির্বাচনে মমতাপন্থী তৃণমূল কংগ্রেসের প্রার্থী সঞ্চিতা প্রধান দে তার প্রার্থীপদ প্রত্যাহার করে নিয়েছেন। জাপানের নাগোয়ায় আগামীকাল 20তম এশিয়ান গেমস শুরু হচ্ছে। ভারত এশিয়ান গেমস মহিলাদের ক্রিকেটের সেমিফাইনালে উঠেছে। আসছি বিস্তারিত খবরে। ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহি আঞ্চলিক শান্তি, নিরাপত্তা এবং স্থায়িত্বের ক্ষেত্রে সহযোগিতা এবং সমন্বয়ের ভিত্তিতে কাজ করবে বলে আবারও জানিয়েছে। আজ সংযুক্ত আরব আমিরশাহি রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টেলিফোন করেন। পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে দুই নেতার মধ্যে মতবিনিময় হয়। জ্বালানি, প্রতিরক্ষা প্রযুক্তি, বিনিয়োগ এবং স্বাস্থ্যসহ বিভিন্ন বিষয়ে ভারত সংযুক্ত আরব আমিরশাহির মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও দৃঢ় করার বিভিন্ন দিক নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়। ব্রিক্স শিখর সম্মেলনে সকল সভাপতিত্বের জন্য সংযুক্ত আরব আমিরশাহির রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রীর জন্মদিনেও তিনি প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। লোহিত সাগর অঞ্চলে নিরাপত্তাজনিত ক্ষেত্রে উত্তেজনা বৃদ্ধিতে ভারত উদ্বেগ প্রকাশ করেছে। নতুন দিল্লিতে আজ এক প্রশ্নের উত্তরে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ভারত সৌদি আরবের সার্বভৌম এলাকায় এবং সাধারণ মানুষ ও অর্থনৈতিক সম্পদের ওপর আক্রমণের নিন্দা জানাচ্ছে। পবিত্র শহর মক্কায় আক্রমণের চেষ্টার পর ভারত এক বিবৃতি জারি করেছে। তিনি আরও বলেন, এই ধরনের আঘাত আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করে। এই ধরনের আক্রমণ সম্পূর্ণ অনভিপ্রেত এবং এই এলাকায় পুনরায় শান্তি ও স্থায়িত্ব ফিরে আসবে বলেও তিনি আশা প্রকাশ করেছেন। শ্রী জয়সওয়াল আরও বলেন, সম্প্রতি পাক নৌবাহিনীর একটি জাহাজ ভারতীয় রণতরীকে ধাক্কা দেওয়ার ঘটনায় ভারত প্রতিবাদ জানিয়েছে। এই ঘটনায় পাকিস্তানের সমস্ত অভিযোগ তিনি খারিজ করে দেন।
1: পাকিস্তান পক্ষ কো একবার ফির সে ইয়ে সলাহ দি গই হ্যাঁ কিসি ভি ঘটনাও কো দুবারা হোনে সে রোকনে কে লিয়ে উনকে সভি সৈন্য ইকাইও কো উচিত সাবধানী বরতনে অর দোনো পক্ষো কে বিচ সম্বন্ধিত সমঝোতো কে প্রধানো কা সম্মান করনে কি জরুরত হ্যায়। ইস ঘটনা মে INS কলকাতা কো কোই বড়া নুকসান নাহি হুয়া হ্যায় অর ওয়া আবি ভি সমুদ্র মে হ্যায়।
0: নতুন দিল্লির যশোভূমিতে তিন দিনের সেমিকন ইন্ডিয়া সম্মেলনের আজ দ্বিতীয় দিনে সহযোগিতা বৃদ্ধি, বিনিয়োগ, উদ্ভাবন এবং প্রতিভার বিকাশের ওপর গুরুত্ব দিয়ে বিশেষ আলোচনার আয়োজন করা হয়। 600 বেশি কোম্পানি এতে অংশ নিচ্ছে।

0: সম্মেলনের অঙ্গ হিসেবে জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, নেদারল্যান্ডস, সিঙ্গাপুর ও সুইডেন এই ছটি দেশের ওপর বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, সেমিকন্ডাক্টর শিল্পে ভারত বিশ্বাসযোগ্য নাম হিসেবে উঠে আসছে। নতুন দিল্লিতে সেমিকন ইন্ডিয়া 2026 যোগ দিয়ে তিনি বলেন, ভারতে আন্তর্জাতিক কোম্পানিগুলির সেমিকন্ডাক্টর উৎপাদনের ক্ষেত্র সুরক্ষিত রাখতে সেমিকন্ডাক্টর শিল্পে বিশ্বাস খুবই গুরুত্বপূর্ণ। 10 বছরে ভারত 85,000 সেমিকন্ডাক্টর ডিজাইন ইঞ্জিনিয়ার তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছে। ইতোমধ্যেই 4 বছরে 70,000 জনকে ট্রেনিং দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শ্রী বৈষ্ণব। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল কানাডার আন্তর্জাতিক বাণিজ্য মন্ত্রী মনিন্দর সিধুর সঙ্গে আজ নতুন দিল্লিতে বৈঠক করেন। ভারত কানাডা সর্বাঙ্গীন অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি বা সেপা নিয়ে আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে বৈঠকে আলোচনা হয়। দুই পক্ষই আলোচনা দ্রুত এগিয়ে নিয়ে যেতে যত তাড়াতাড়ি সম্ভব চুক্তি সম্পন্ন করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে নেপালের অর্থমন্ত্রী সেরনিম ওয়াগলের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে অর্থনীতি, জ্বালানি ও যোগাযোগ ব্যবস্থা সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা হয়। রাষ্ট্রায়ত্ত বিমান নির্মাণ সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড হ্যাল আজ বেঙ্গালুরুতে ভারতীয় বায়ুসেনার হাতে এলসিএ তেজসের দুটি FOC-2 বিমানের প্রশিক্ষণ বিমান এবং প্রথম HTT-40 বেসিক ট্রেনার বিমান হস্তান্তর করেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বিমানটির নাম দেন অঙ্কুর। অনুষ্ঠানে অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডুও উপস্থিত ছিলেন। এছাড়া রাষ্ট্রায়ত্ত পবন হংস লিমিটেডের হাতে 4টি ধ্রুব নেক্সট জেনারেশন হেলিকপ্টার তুলে দেওয়া হয়। এর মধ্যে দেশীয় প্রযুক্তিতে তৈরি ধ্রুব নেক্সট জেনারেশন হেলিকপ্টারের অসামরিক বিমান পরিবহন ক্ষেত্রে প্রবেশ ঘটল। অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বিমান ও প্রতিরক্ষা প্রযুক্তিতে আত্মনির্ভরতার উপর জোর দেন।
1: আজ হাম এক সাথ তিন ইম্পর্টেন্ট অ্যাচিভমেন্টস কে সাক্ষী বনে। পহলা ইন্ডিজিনাসলি ডিজাইনড এন্ড ডেভেলপড ধ্রুব নেক্সট জেনারেশন সিভিল হেলিকপ্টার কো ডিজিসিএ দ্বারা টাইপ সার্টিফিকেশন প্রদান কর হ্যান্ড ওভার কিয়া গয়া হ্যায়। দূসরা এলসিএ ফাইনাল অপারেশনল ক্লিয়ারেন্স ট্রেনার কে অন্তিম ব্যাচ কো ইন্ডিয়ান এয়ারফোর্স কো হ্যান্ড ওভার কিয়া গয়া হ্যায়। অর তীসরা 40 বেসিক ট্রেনার সিরিজ প্রোডাকশন কা পহলা এয়ারক্রাফট ইন্ডিয়ান এয়ারফোর্স কো হ্যান্ড ওভার কিয়া গয়া হ্যায়।
0: খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশন দলীয় নাম ও প্রতীক সংক্রান্ত বিরোধের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তৃণমূল কংগ্রেসের দুই শিবিরকে পৃথক নাম ও প্রতীক নিয়ে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অনুমতি দিয়েছে। কমিশনের জারি করা অন্তর্বর্তী নির্দেশে আজ মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন শিবিরের জন্য প্রস্তাবিত মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নাম এবং ফুটবল খেলোয়াড় প্রতীক বরাদ্দ করা হয়েছে। অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন শিবিরকে দেওয়া হয়েছে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস নাম এবং বরাদ্দ করা হয়েছে খাম প্রতীক। তবে কমিশন স্পষ্ট জানিয়েছে এই সিদ্ধান্ত কেবলমাত্র আসন্ন উপনির্বাচনের স্বার্থে নেওয়া অন্তর্বর্তী ব্যবস্থা। মূল বিরোধের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জোড়াফুল প্রতীক এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নামের ওপর স্থগিতাদেশ বহাল থাকবে। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের ফলে মুর্শিদাবাদের রেজিনগর, পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং অসমের নগাঁও লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে দুই শিবিরের প্রার্থীদের মনোনয়নই বৈধ থাকছে। নন্দীগ্রামে মমতাপন্থী দলের প্রার্থী সঞ্জিতা প্রধান দে প্রার্থীপদ প্রত্যাহার করে নিয়েছেন। নির্বাচন কমিশন এই প্রতীক বরাদ্দের পর তিনি আজ কলকাতায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর তিনি সংশ্লিষ্ট রিটার্নিং আধিকারিকের কাছে নাম প্রত্যাহার করে নেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর কী নিয়ে আলোচনা হয়েছে তা বিস্তারিত জানা না গেলেও একে সৌজন্য সাক্ষাৎকার হিসেবে অভিহিত করা হয়েছে। এদিকে নন্দীগ্রাম বিধানসভা আসনের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে পুরনো একটি খুনের মামলায় আজ গ্রেপ্তার করা হয়েছে বলে প্রকাশিত খবর সম্পর্কে তিনি কিছু জানেন না বলে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অংশুমান সাহা আমাদের জেলা সংবাদদাতাকে জানিয়েছেন। উল্লেখ্য, দলীয় প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় আসন্ন উপনির্বাচনে নন্দীগ্রামে আসনে কংগ্রেসকে সমর্থনের কথা জানিয়েছেন মমতা ব্যানার্জি। আজ এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, বৃহত্তর স্বার্থী এই সিদ্ধান্ত, তবে সঞ্জিতা প্রধানদের মনোনয়ন প্রত্যাহার নিয়ে কোনো মন্তব্য করতে চাননি মমতা। রেজিনগর নিয়ে খুব শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান। অন্যদিকে দলের প্রধানের জন্য তৃণমূল কংগ্রেস 3-4টি ভাগে ভাগ হয়ে গেছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। CPIM কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী অবশ্য বলেছেন, নির্বাচন কমিশন বিজেপির অংশীদারের মতো কাজ করছে, কমিশন যে বিজেপির কথাতেই চলে তা প্রমাণিত। দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ DEUSCU এর নির্বাচন আজ শেষ হয়েছে। দুই দফায় হওয়া নির্বাচনের জন্য মোট 1,000টি ইভিএম এর ব্যবস্থা করা হয়েছিল। সভাপতি, সহসভাপতি, সম্পাদক এবং যুগ্ম সম্পাদক এই 4টি কেন্দ্রীয় পদে ভোট নেওয়া হয়। নির্বাচনে ABVP, NSUI এবং AISA ও SFI এর জোট সহ বিভিন্ন ছাত্র সংগঠনের মোট 20 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এলআইসি বিনিয়োগ জালিয়াতির অভিযোগে মুম্বাইয়ের রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড সংস্থার প্রাক্তন চেয়ারম্যান এবং কয়েকজন অজ্ঞাত পরিচয় সরকারি কর্মী সহ অন্যদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। জীবন বিমা নিগমের অভিযোগ অনুযায়ী 2012 থেকে 2018 সালের

0: মধ্যে এলআইসি রিলায়েন্স ক্যাপিটালের জারি করা 5টি নন কনভার্টিবল ডিবেঞ্চার মোট 3,900 কোটি টাকা বিনিয়োগ করে। এই অর্থ সাধারণ কর্পোরেট কাজ, অর্থের প্রয়োজন মেটানো এবং পুরনো ঋণে পুনরায় অর্থ যোগানোর জন্য ব্যবহারের কথা থাকলেও অভিযুক্তরা ষড়যন্ত্র করে প্রতারণা, বিশ্বাসভঙ্গ এবং বিনিয়োগের অর্থ আত্মসাতের মতো অপরাধ করেছেন। এর ফলে এলআইসির প্রায় 2,685 কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে অভিযোগ। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সার্ধশত জন্মবর্ষপূর্তি উপলক্ষে পশ্চিমবঙ্গে আজ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাঁর পৈতৃক বাড়ি হুগলির দেবানন্দপুরে এই উপলক্ষে এক অনুষ্ঠানে তাঁর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে শ্রদ্ধা জানাতে রাজ্য বিধানসভা ভবনের মূল লবিতে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অধ্যক্ষ রথীন্দ্র বোস তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। আজ বিশ্বকর্মা পুজো, কলকারখানা সহ নানা প্রতিষ্ঠানে সকাল থেকে চলে যন্ত্রের দেবতা বিশ্বকর্মার আরাধনা। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, আসানসোল, নদিয়ার, কল্যাণী, পূর্ব মেদিনীপুরের হলদিয়া, শিল্পনগরী সহ রাজ্যের অন্যান্য শিল্পাঞ্চলে বিপুল উৎসাহ উদ্যাপনার মধ্যে দিয়ে পুজোর আয়োজন করা হয়। জাপানের নাগোয়ায় আগামীকাল 20তম এশিয়ান গেমস শুরু হচ্ছে। শুটিংয়ে দুবারের অলিম্পিক পদকপ্রাপ্ত মনু ভাকের এবং শটপাটে এশীয় চ্যাম্পিয়ন তাজিন্দর পাল সিং উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করবেন। ভারত এশিয়ান গেমস মহিলাদের ক্রিকেটের সেমিফাইনালে উঠেছে। জাপানের করোগি স্পোর্টস পার্কে আজ কোয়ার্টার ফাইনালে ভারত 8 উইকেটে জাপানকে পরাজিত করেছে। সেমিফাইনালে ভারত বাংলাদেশের বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহী আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থায়িত্বের ক্ষেত্রে সহযোগিতা এবং সমন্বয়ের ভিত্তিতে কাজ করবে বলে আবারও জানিয়েছে। লোহিত সাগর অঞ্চলে নিরাপত্তাজনিত ক্ষেত্রে উত্তেজনা বৃদ্ধিতে ভারত উদ্বেগ প্রকাশ করেছে। খবর শেষ হলো। পরবর্তী খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold। সাহিত্যের আঙিনা থেকে সবার কানে শুনছেন বইবৃত্ত, বইবৃত্ত 100.1 FM Gold এ।

100.1 FM গোল্ড ফিরে এলাম বৈবৃত্ত নিয়ে সঞ্জয় কল্পলাল আপনাদের প্রিয় সময়টিতে। এবং আপনারাও ইতিমধ্যে ভেবে রেখেছেন আজকের যে বিষয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং আশাপূর্ণা দেবীর লেখায় তৎকালীন নারী এবং সমাজের কথা, সেই ভাবনাই আমরা শুনব। এবং অবশ্যই 12টা পর্যন্ত তো আছি, বিভিন্ন মাধ্যমে যোগাযোগ হবে আপনাদের সঙ্গে, আসবেন 2248 8085 এই নাম্বারে সরাসরি কথা বলতে, এছাড়াও 9903 05 9992 এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করেও আপনি আপনার মনের কথা জানাতেই পারেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কিংবা আশাপূর্ণা দেবীর কোন লেখা বা তাদের লেখার কোন চরিত্র আপনাকে খুব বেশি টানে, বা কোন চরিত্রের সঙ্গে নিজেকে রিলেট করতে পারেন, খুঁজে পান নিজেকে তার লেখায়, সেসব নিয়েই কথা হবে আমাদের বন্ধুদের সঙ্গে।

0: আমাদের আহ্বানে এসে গেছেন বন্ধু ফোনে 2248-0885-এ। কার সঙ্গে কথা বলছি?
1: নমস্কার।
2: নমস্কার,
1: আমি মালদা থেকে সায়ন ঘোষ কথা
0: বলছি। সায়ন, বলো সায়ন।
1: আসলে আজকে যে বিষয়, এবং আমার খুব প্রিয় একজন সাহিত্যিক, মানে কি বলবো, খুব প্রাণের একজন সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আমি নিজে একজন আবেগপ্রবণ মানুষ, এবং ওনার সৃজন যখন, সৃজনের সাথে যখন আমার সাক্ষাৎ হয়, তখন যেন সেই আবেগ প্রবণতাটা আরো বেড়ে যায়। তাই আমার খুব প্রিয় একজন সাহিত্যিক। এবং একটি জায়গা, যে সমাজকে কিভাবে আমরা দেখছি ওনার সাহিত্যে, সেটা যদি মানে বলতে হয়, তাহলে আমার একটি উপন্যাসের কথা মনে পড়ছে, দেবদাস। দেবদাসের একটা জায়গা, যখন পার্বতী জানতে পারছেন যে দেবদাস সাথে তার পরিণয়টা হবে না, হতে হওয়ার পথে একটা বাধা আসছে, এখানেও কিন্তু একটা উচ্চবিত্ত নিম্নবিত্তর একটা ব্যাপার চলে আসছে। এবং সেই সময়তে যখন পার্বতী জানতে পারছেন, তখন রাত্রিবেলা, এই যে রাত, এই মধ্য রাতে, মানে কালকে রাধাষ্টমী, সে শ্রীমতী রাধিকার মতন করে বেরিয়ে যাচ্ছেন, তার দেবদার সাথে তার মিলন সে মিলবে বলে, তখন আমাদের মনে পড়ে যায়, আমার তো মনে পড়ে যায় কবি জয়দেবের, রতি সুখ সারে গতম ভবি সারে মদন মমাই কৈশোর ভেষম, এটা মনে পড়ে যাচ্ছে। তার কারণ সে যাচ্ছে তার দেবদার সাথে মিলতে, কিন্তু দেবদাস, দেবদাস এখানে দেবদাস পুরুষ।

0: কিন্তু হেরে যাচ্ছে, সে সমাজকে ভয় পাচ্ছে, কিন্তু নারী মানে পার্বতী কিন্তু পাচ্ছে না ভয়টা। এখানেই নারী সত্তার জয়। এবং আর একটা বিষয়, রাজলক্ষ্মী শ্রীকান্ততে পিয়ারি বাই, রাজলক্ষ্মী থেকে যে পিয়ারি বাই, যেটা কেন পিয়ারি বাই হচ্ছেন সেটাও কিন্তু একটা বড় ভাবনার বিষয়। সমাজে ছোট একজন বালিকাকে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে এবং তার কথা ভাবাও হচ্ছে না তার পরবর্তী জীবনটা কি হবে, এবং পিয়ারি বাই কেন পিয়ারি বাই হয়ে হচ্ছেন এটা আমরা দেখতে পাচ্ছি। এটাই হচ্ছে শরৎচন্দ্রের কৃতিত্ব, শরৎচন্দ্র যেভাবে দেখিয়েছেন। তারপরে পরিণীতার কথা বলে শেষ করি, পরিণীতাতে ললিতা, ললিতা চরিত্রটা মানে উপন্যাসের দ্বিতীয়ার্ধের ললিতা চরিত্রটা আরো শক্তিশালী হয়ে উঠছে, যখন মালা পরিয়ে দিচ্ছেন, তারপরে যখন আবার শেখর ওই সমাজের ভয়ে অস্বীকার করছে, তখন ললিতার মামা ব্রাহ্ম হয়েছেন, তখন ললিতা তখন মনে হচ্ছে যে আমি আর শেখর দার কাছে ফিরে যাব না, আমি ফিরবো না। এটাই এখানেও নারী সত্তার জয়, নারীর জয়।
1: চমৎকার,
0: আমি এটুকুই বলার চেষ্টা করলাম।
1: সুন্দর সুন্দর সুন্দর সায়ন, চমৎকার। এই জন্যই তো আমরা বসে থাকি গো, এই জন্যই বসে থাকি আমরা। সায়নের পরে আরো একজনকে পেয়েছি ফোনে, এবার তার সঙ্গে কথা বলা যাক। কে আছেন আমাদের সঙ্গে?
2: নমস্কার।
3: হ্যাঁ নমস্কার, আমি আলমবাজার থেকে বলছি, সব্যসাচী
1: বন্দ্যোপাধ্যায়। কেমন আছেন?
3: ঠিক শরৎচন্দ্রের পরেই যার নাম আজকে বারবার উচ্চারিত হচ্ছেন, তিনি আশাপূর্ণা দেবী। এবং আশাপূর্ণা দেবীর সাহিত্যের নারী চরিত্র বা তার ভাবনা, সমাজ ভাবনা ইত্যাদি নিয়ে কথা বলতে গেলে প্রথমে সবিতেন্দ্রনাথ রায়ের লেখা একটি খুব সুন্দর ছোট্ট গল্প আছে, সেটা একটু বলতে ইচ্ছে করছে যে আশাপূর্ণা দেবী কিরম ছিলেন এবং তার সাহিত্যটা কোন মুখী ছিল। তো একবার তিনি আশাপূর্ণা দেবীর একটি ধারাবাহিক উপন্যাসের কিস্তি নিতে তার বাড়ি গেছেন বেশ রাত্রিবেলাতে। তো আশাপূর্ণা দেবী দরজা খুলেছেন এবং বেশ আট পৌরে পোশাক, সবিতেন্দ্রনাথ রায়কে বললেন যে ভানু তুমি একটুখানি অপেক্ষা করো, এই সময় আমি আমার শাশুড়ির মাকে খাওয়াই, তাকে খাইয়ে তোমার কাছে আসছি। অর্থাৎ আশাপূর্ণা দেবীর চরিত্রটাই এমন ছিল বা তার নারী চরিত্রটাই এমন ছিল যে তারা যতই আধুনিক হোক না কেন, তাদের সংসার, তাদের পারিপার্শ্বিকতাকে কিন্তু তারা কখনো অবজ্ঞা করেনি, অবহেলা করেনি, এবং নিজেদের উত্তরণ দিয়ে তারা সেই পারিপার্শ্বিকতাটাকেও কিন্তু উন্নত করতে চেয়েছে। তো আমি আশাপূর্ণা দেবীর একদম মানে ট্রিলজি উপন্যাস তো সবাই জানেন, সেগুলো ছাড়া আমার দু একটি উপন্যাসের কথা খুব মনে পড়ছে। প্রথম যে উপন্যাসটি বলবো সেটা হচ্ছে জানাম জানামকে সাথী তার নাম, এটা 1957 সালে প্রকাশিত, এবং সেখানে চলচ্চিত্র জগতের বহু প্রসঙ্গ তিনি উত্থাপিত করেছিলেন এবং দুটি নারী চরিত্র গুণলতা এবং মঞ্জরি তাদের তিনি কদর্য রূপ দেখিয়েছিলেন, কিন্তু সেই কদর্যতাকে কোনোভাবে তিনি কিন্তু অসম্মান করেননি এবং আস্তে আস্তে তিনি কিন্তু ভালোর থেকে উত্তীর্ণ হতে তাদের দেখিয়ে দিয়েছেন। আরেকটি উপন্যাস হচ্ছে 1965 সালের উপন্যাস সানগ্লাস। যদি মানে এই উপন্যাসটা পড়েন তাহলে ছত্রপতি এবং অপরাজিতা দুটি চরিত্র, এবং তারা কিন্তু বেশ আধুনিক, নিজস্ব স্বাধীনতা নিয়ে তারা একসঙ্গে বসবাস করে কিন্তু কখনোই সামাজিকতাকে বর্জন করে না। এবং একসময় দেখা যায় যে অপরাজিতার বাবা এবং ছত্রপতির পিসিমা তারা সেই বাড়ি থেকে চলে যান, কিন্তু তখন অনেক সুযোগ থাকা সত্ত্বেও কিন্তু ছত্রপতিকে নিজের সৌন্দর্য দিয়ে অপরাজিতা কোনোভাবে ভোলায় না, এবং এখানে তার মার্জিত শিল্প চেতনা সমাজকে কিন্তু অস্বীকার করে। আরেকটা উপন্যাসের কথা যেটা আপনার সবাই জানি, খুব উল্লেখযোগ্য সিনেমাও সেটা বটে, সেটা হচ্ছে 1954 সালে প্রকাশিত নবজন্ম। এখানে তিনটে চরিত্র, নিভাননী, সুধাময়ী এবং বাসন্তী, এবং বাসন্তী কিন্তু একদম মানে নিকষ কালো অন্ধকার সংসার, সেখানে কিন্তু সে যেন একটা উজ্জ্বল তারকা, এবং সন্দিগ্ধ স্বামীর হীনতাকে সে অস্বীকার করে, আত্মঘাতিনী হতে চায় কিন্তু আবার জীবনে ফিরে আসে। এবং আশাপূর্ণা যেগুলো বিশ্বাস করতেন তিনি কিন্তু এই বাসন্তীর মুখ দিয়ে বলিয়েছেন। তার স্বামীকে সে বাসন্তী বলে যে একটা মানুষের সঙ্গে হেসে দুটো কথা বললেই যদি মেয়ে মানুষের সতীত্ব চলে যায় তবে নাই বা থাকলো এমন ঠুনকো জিনিস। আমরা যদি আশাপূর্ণা দেবীর জীবনের দিকে তাকাই তখন তার পুত্রবধূ নকুরকে তিনি কিন্তু একদম প্রথাগত পড়াশুনোর শেষ ধাপ

0: অব্দি এগিয়ে দিয়েছেন এবং বিয়ের পরে একটি মেয়ে তার সমস্ত পড়াশুনো শেষ করা শাশুড়ির উৎসাহেতে, এটা কিন্তু খুব বেশি হয়নি যেটা আশাপূর্ণা দেবী করেছেন। আর সব শেষে বলবো, মুয়াশ্চেতা যখন আশাপূর্ণা দেবী চলে গেলেন, তিনি বলেছিলেন মুয়াশ্চেতা দেবী যে যখন আমরা ছিলাম না আশাদি ছিলেন, যখন আমরা আছি তখন আশাদি আছেন, যখন আমরা থাকবো না আশাদি থাকবেন।
1: সেটা অবশ্যই আশাপূর্ণা দেবীর গল্পে যে নারী চরিত্র আমরা দেখি বারে বারে ফুটে ওঠে এবং তাদের যে রূপটাকে একটু নতুন ভাবে ধরিয়ে দিলেন, অনেক ধন্যবাদ এভাবে আমাদের সঙ্গে থাকার জন্য এবং এত সুন্দর করে বিষয়টাকে আমাদের সামনে তুলে ধরার জন্য।

0: শুনছেন 100.1 FM গোল্ড। আজ বইবৃত্তে কথা হচ্ছে শরৎচন্দ্র এবং আশাপূর্ণা দেবীর লেখায় নারী এবং সমাজ। হোয়াটসঅ্যাপও এসছে, প্রচুর ফোন আসছে, সবার সঙ্গে কথা হবে আজকের এই বিষয় নিয়ে। আপনার ঠিক ভাবনা কিভাবে কাজ করছে মনের গভীরে? অনিমেষ ভট্টাচার্য বেহালা থেকে হোয়াটসঅ্যাপ করেছেন, আশাপূর্ণা দেবীর অনাচার গল্পের বৌমা এবং শরৎচন্দ্রের অভাগী স্বর্গের কাঙালি সমাজের দুটি ভিন্ন দিক প্রকাশ করে। অনাচার গল্পে বৌমা শ্বশুরকে তার সন্তানের মৃত্যু সংবাদ জানাতে না চেয়ে সদবার বেশ ধরে থাকে। শেষ পর্যন্ত বৌমা শ্বশুরের মৃত্যুর পর অনাচারের জন্য সমাজের কাছে প্রতিকার চায়। অন্যদিকে অভাগী স্বর্গ গল্পটিতে ছেলে শেষ পর্যন্ত কাঠ না পেয়ে দুঃখ করে এবং মাকে কোনো রকমে দাহ করে। এটি সমাজে গরিব মানুষের প্রতি যে অবজ্ঞা অবহেলা দেখা যায় তার একটি প্রতীক। অনিমেষ ভট্টাচার্য বেহালা থেকে আমাদের হোয়াটসঅ্যাপ করেছেন, পাশাপাশি আমাদের সঙ্গে কিন্তু একজন শ্রোতা রয়েছেন টেলিফোনে। কে রয়েছেন দেখে নি?
1: নমস্কার, আমি শ্যামল বসুর
0: বলুন।
1: আজকে যে টপিকটা নিচ্ছেন একটা সুন্দর একটা টপিক, খুব ভালো লাগছে যে আজকে শরৎচন্দ্রকে নিয়ে এবং সেই সঙ্গে তার সঙ্গে আশাপূর্ণা দেবীকে যুক্ত করে যে কথাগুলো আজকে উঠে আসছে অবশ্যই সেটা খুবই প্রাসঙ্গিক। আমি শরৎচন্দ্র এবং আশাপূর্ণা দেবী দুজনকেই বাংলার উজ্জ্বল নক্ষত্র সাহিত্যের দিক থেকে মানুষের কাছে দুজনই কিন্তু জনপ্রিয়। প্রথম কথা বলি, শরৎচন্দ্রের উপন্যাসে গ্রামের সাধারণ মানুষের নানা বৈষম্য এবং আবেগ, বিশেষ করে আমরা নারী চরিত্রের রূপগুলো তিনি তুলে ধরেছেন। তার সৃষ্ট চরিত্রগুলোর মধ্যে অবশ্যই আপনারাও আলোচনা করেছেন, আমিও বলবো, দেবদাস, শ্রীকান্ত মানুষের মধ্যে এখনো কিন্তু গেঁথে রয়েছে। আর ওইদিকে যদি আশাপূর্ণার কাছ থেকে আমরা অনেক ছোট গল্প পেয়েছি, সেই সঙ্গে কারো দিন উপন্যাসও পেয়েছি, যেমন প্রথম সুবর্ণলতা গল্প। আর তাদের দুজনের মধ্যে লেখার মধ্যে অবহেলিত জীবন যন্ত্রণা দগ্ধ নারীদের চিত্র ফুটে উঠেছে। তাই প্রথম প্রতিশ্রুতির কথাটাই বলি, যা সিনেমাও হয়েছে আমাদের, আমি দেখেছি এটা, যে সেখানটা আশাপূর্ণা দেবীকে এই এই সিনেমার জন্য তাকে জ্ঞান পুরস্কার দেওয়া হয়েছিল। আর প্রথম প্রতিশোধের কেন্দ্রীয় চরিত্র ছিল সত্যবতী, আর তার প্রতিবতী প্রতিবাদী চরিত্র যে পুরুষতান্ত্রিক সমাজের বিরুদ্ধে, আর যেখানে নারীদেরও তার মানসিক নির্যাতন ছিল, আর সেই সঙ্গে বহু বিবাহ প্রচার এবং অশিক্ষার বিরুদ্ধে তার কিন্তু লড়াই ছিল। আর অন্যথায় আমি শরৎচন্দ্রের দুটো ছেলের কথা বলবো। এটা প্রথম কথা, আমরা ছোটবেলা থেকেই পড়েছি রামের সুমতি, অনেক বড় বড় গল্প আছে দেবদাস, কিন্তু আমার রামের সুমতির কাছে সেই রামের কথাটা আমার এখনো মনে আছে, যে এক বোকা ছেলে হলো অত্যন্ত সরল প্রকৃতির ছিল, আর বৌদির প্রতি আনুগত্য একটা চরিত্র, আর বৌদির মধ্যে সে মায়ের একটা রূপ দেখতে পেয়েছিল, একটা অভাব পূরণ করেছিল, সেই সঙ্গে প্রতিদানে সে বৌদির প্রতি অগাধ ভক্তি ছিল। আর একটা চরিত্রকে আমি এখনো বলবো, মেসিদির মনঘোষী ছোট গল্প, যেখানে একটা অনাথ বালকের যে নিষ্ঠুর পারিবারিক সম্পর্কে করুণ চিত্র তুলে দিচ্ছে, খুব ভালো লাগলো। সবাই ভালো থাকবেন,
2: ভালো থাকবেন আপনিও।

0: ফোন যেমন আসছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন আমাদের শ্রোতারা। ডানলপ থেকে সাধনা মজুমদার একটি চমৎকার মেসেজ পাঠিয়েছেন, তার কথাটা আমরা পড়ে শোনাই। লিখছেন, আশাপূর্ণা দেবীর শ্রেষ্ঠ রচনাগুলির মধ্যে অন্যতম প্রথম প্রতিশ্রুতি সুবর্ণলতা বকুল কথা উপন্যাস ত্রয় বিংশ শতকের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ রচনা। বিশেষ করে সুবর্ণলতা বকুল কথা উপন্যাস দুটি আমাদের সমাজের অন্তঃপুরের নারীদের আত্মত্যাগ, প্রতিবাদ এবং আত্মোপলব্ধির এক অনন্য দলিল হওয়ার কারণে আমার এত ভালো লাগে। প্রথম প্রজন্মের সত্যবতীর কন্যা সুবর্ণলতা সমাজের রক্ষণশীলতা ও অন্ধ নিয়মের বিরুদ্ধে এক আপোষহীন প্রতিবাদ আমার মনে অনুপ্রেরণা জাগায়। পরাধীন পুরুষতান্ত্রিক সমাজে থেকেও সুবর্ণলতা তার একটি আলাদা পরিচয় তৈরি করতে চেয়েছিল। তার এই নিঃসঙ্গ লড়াই আমার হৃদয়কে স্পর্শ করে। সে তাঁর চারপাশের সংকীর্ণতা সহজে মেনে নিতে না পেরে তিলে তিলে ক্ষয় হয়, যা চোখে জল আনে এবং একজন নারী হিসেবে আমাকে ভাবায়। অন্যদিকে সুবর্ণলতার কন্যা বকুল যেন তার মা ঠাকুমার অসম্পূর্ণ স্বপ্নগুলোর এক সার্থক রূপ। বকুল তার পরিবারের নারীদের না বলা কথা, বেদনা ও সংগ্রামের ইতিহাস নিজের লেখালেখির মাধ্যমে ধরে রাখে এবং পরবর্তীকালে পরবর্তী প্রজন্মের কাছে ছড়িয়ে দেয়। বকুলের এই শেকড় সন্ধানী যাত্রা আমাকে ভীষণভাবে আকৃষ্ট করে। উনিশ শতক থেকে বিশ শতকের মাঝামাঝি পর্যন্ত বাঙালি নারীর সামাজিক ও মানসিক রূপান্তরের বিশাল ক্যানভাস সাহিত্যিক আশাপূর্ণা দেবী যেভাবে এঁকেছেন, তার চূড়ান্ত পরিণতি দেখা যায় বকুলের জীবনে, যা পাঠিকা হিসেবে আমাকে আশাবাদী করে তোলে। লেখা দীর্ঘ হয়ে যাচ্ছে, তবুও বলি, অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অভাগীর স্বর্গ এবং বর্দি দুটো ভিন্ন স্বাদের শ্রেষ্ঠ চরিত্র হলেও আমার মনে গভীর রেখাপাত করে। তিনি তাঁর লেখায় সমাজের অবহেলিত ও সাধারণ মানুষের সুখ দুঃখকে যেভাবে ফুটিয়ে তুলেছেন, তা সরাসরি আমার হৃদয়কে স্পর্শ করে। এমন মহান সাহিত্যিকদের প্রতি রইল আমার বিনম্র শ্রদ্ধা ও প্রণাম। সাধনাদি, আপনাদের লেখাটিও আমাদের সমৃদ্ধ করল, ঋদ্ধ করল।
1: টেলিফোনে কিন্তু আবারও বন্ধু চলে এসেছেন। আসলে এমন একটা বিষয় আমরা আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি যেটা নিয়ে সত্যি অনেক কথা বলার থাকে, কারণ আমাদের সাহিত্যপ্রেমী মানুষরা যারা সাহিত্যের আঙিনায় সত্যি অবাধ বিচরণ করি বা করতে ভালোবাসি বা করতে চাই, শরৎচন্দ্রের লেখা বা আশাপূর্ণা দেবীর গল্প সাহিত্যের সঙ্গে পরিচিত নন এমন মানুষ বোধহয় খুঁজে পাওয়া দুষ্কর। এবং তাদের সেই চরিত্রগুলো কিভাবে আমাদেরকে টানে, আমরা শরৎচন্দ্রের বিভিন্ন নারী চরিত্রের কথা বলছিলাম, বলতে বলতেই উঠে এলো আশাপূর্ণা দেবীর চরিত্রগুলো, গল্প উপন্যাসের বিভিন্ন নারী চরিত্রের কথা, সে বিষয়েও আসবো আমরা। কিন্তু আপাতত একজন শ্রোতা রয়েছেন টেলিফোনে, কে রয়েছেন দেখে নি। নমস্কার। হ্যালো হ্যালো, সরাসরি

0: সরাসরি কথা হচ্ছে শ্রোতার সঙ্গে, কে রয়েছেন দেখে নেবো। হ্যাঁ, কে বলছেন?
1: হ্যাঁ নমস্কার।
0: নমস্কার,
1: আমি মহেশতলা থেকে দেবাশিষ ঘোষ কথা বলছি। কল্পলালদা, অনেক ধন্যবাদ আপনাকে যে আজকে এই ধরনের একটা বিষয় আনার জন্য। এখন শরৎচন্দ্র আর আশাপূর্ণা দেবী দুজনেই খুব মানে নিম্ন শ্রেণীর যে মানুষ, মানে আমাদের যারা একদম সাধারণ মধ্যবিত্ত ঘরের মানুষ, সেই তাদেরকে নিয়েই দুজনের সৃষ্টিশীল জগৎটা তৈরি হয়েছে, এ কথা মানতেই হবে। আমরা রবীন্দ্রোত্তর যুগে যখন এই সাহিত্যগুলো নিয়ে আলোচনা করি, তখন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, আশাপূর্ণা দেবী, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এরা রবীন্দ্রনাথের পাশাপাশি যেন একইভাবে অবস্থান করছে, এটা ধরে নিতেই হবে। এখন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে যদি বলা হয়, তাহলে আমার তো মনে হয় শ্রেষ্ঠ চরিত্র হচ্ছে রমা, পল্লী সমাজের রমা। রমাকে আমরা দেখতে পাই, রমা যখন ওই তা মানে দুই তরফের মধ্যে যে ঝামেলা, একদিকে রমেশ, একদিকে বেণী ঘোষাল, আর রমা, এই রমার সঙ্গে রমেশের একটা সম্পর্ক, একদম মানসিক ভাবে প্রেমের সম্পর্ক যেটা খুব ফুটে ওঠে, কিন্তু সেটা তো বাস্তবে সম্ভব নয়, কারণ রমা বিধবা। রমার পক্ষে ওই সম্পর্কটাকে কখনোই সেই সমাজের মানুষ মেনে নেবে না, তৎকালীন সম্প্রদায় মেনে নেবে না। দুটোই জমিদার বংশ, একটা দুটো তরফের দুটো ফ্যামিলি, হ্যাঁ, ঘোষাল পরিবার আর মুখুজ্জে পরিবার, তারা দুজনের মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব সব সময় চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে মানে বেণী ঘোষাল তো প্রজাদের প্রতি কখনোই তার আনুমানে ছিল না, আনুগত্য ছিল, কিন্তু তার প্রজাদের প্রতি তার কোনো ভালোবাসা ছিল না। কিন্তু অপরদিকে রমেশের একটা ভালোবাসা ছিল প্রজাদের প্রতি, যখন প্রতিবাদ করতে যায়, যখন সে সামান্য মাছের জন্য সে জল আটকে রেখেছে, চাষিদের জমি নষ্ট হয়ে যাচ্ছে জলে, সেই যে চরিত্র, সেখানে রমা যখন প্রতিবাদী হয়ে ওঠে যে না, এটা মানে ওই স্বার্থটা কি করবে, কারণ সবার সম্মতি ছাড়া তো সেই জায়গাটা করা সম্ভব না। কিন্তু তারকেশ্বরে যখন গিয়ে রমা এবং রমেশের মধ্যে যে সাক্ষাৎ, সেখানে যা তাদের মধ্যে যে একটা আন্তরিক ভালোবাসার যে চিত্র আমরা দেখতে পাই নারীবাদী চরিত্রের মধ্যে, একটা অনন্য সৃষ্টি বলে আমি মনে করি। আর শরৎচন্দ্রের অভাগীর স্বর্গে সত্যি কাঙালি চরিত্রটাকে মানে কল্পনা করা যায় না। মহেশ যদি ধরেন, তাহলে কল্পনা মহেশের আমিনা, আমিনা তৎকালীন মুসলিম সমাজের একদম নিম্ন শ্রেণীর মেয়ে, কিন্তু তার যে চরিত্রের দিকগুলোকে শরৎচন্দ্র ফুটিয়ে তুলেছেন সেটা অসম্ভব, কখনোই বলা যাবে না যে একজন এই। আর আশাপূর্ণা দেবী যদি কথা বলতে হয়, তাহলে অনাচার, হাজার চুরাশির মা, হ্যাঁ, এই যে
0: হাজার চুরাশির মা আশাপূর্ণা দেবী নয়, মহাশ্বেতা দেবী, আশাপূর্ণা দেবী প্রথম প্রতিশ্রুতি আছে, হ্যাঁ, প্রকুল কথা,
1: সুবর্ণলতা, হ্যাঁ, এই যে মানে এই যে জায়গাগুলো আজকে আমরা রবীন্দ্রনাথের সমসাময়িক যারা সাহিত্যিক তাদের মধ্যে এই জিনিসটা সত্যি খুব ফুটে উঠেছে, এটা ভাবতে আমাদের ভালো লাগে। এখন বর্তমানেও তৈরি হচ্ছে না তা নয়, কিন্তু তৎকালীন যে চিত্রগুলো সত্যি ফুটে উঠেছিল, আজকে সত্যি আমাদের ভালো লাগে, আমরা ভাবি যে হ্যাঁ, তারা যে জিনিসটা দেখিয়ে গেছেন সেই জিনিসটা আজ ফুটে উঠছে। হ্যাঁ, রবীন্দ্রনাথ যে নিরুপমার চরিত্র সৃষ্টি করে গেছেন,
0: গল্প সাহিত্য বা কবিতার বিভিন্ন যে সেই জায়গায় হয়তো আমরা শ্রোতাকে পাই না, কারণ পাঠকের সংখ্যা অনেকে বলে আর কি, কিন্তু আমার অন্তত বৈবৃত্ত করতে এসে মনে হয়েছে যে পাঠক সংখ্যা কিন্তু মোটেও কমেনি, এবং শুধুমাত্র সমসাময়িক মানে কন্টেম্পোরারি গল্প উপন্যাস নিয়ে যে আজকের পাঠক মত্ত তা নয়, সেই চিরাচরিত সাহিত্যের প্রতিও কিন্তু
2: সেটাও তারা পড়ছেন,
0: একদম
2: পড়ছেন, এবং ওই যাকে আমরা বলি না মানে রিভিউ করছেন, রেট্রোস্পেকটিভ একটা দৃষ্টিভঙ্গি থেকে সেই পুরনো সময়ের সঙ্গে সমকালকে মেলানো, ভারী সুন্দর, খুব চমৎকার লাগছে আপনাদের প্রত্যেকের পার্টিসিপেশন, আমরা প্রত্যেক মুহূর্তে প্রতিবার সমৃদ্ধ হচ্ছে,
0: একদমই। আচ্ছা, দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস হোয়াটসঅ্যাপে আজকের এই বিষয় নিয়ে লিখেছেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মেজ দিদি গল্পটি বাঙালি পাঠকের মনকে গভীরভাবে স্পর্শ করার মূল কারণ হল এর শাশ্বত মানবিক আবেদন এবং স্নেহ মমতার এক অনন্য উপস্থাপন। গল্পটিতে মেজ দিদি অনাথ বালক কেষ্টর প্রতি যে অকৃত্রিম নিঃস্বার্থ মাতৃস্নেহ দেখিয়েছেন তা যে কোনো পাঠকের হৃদয়কে আর্দ্র করে। রক্ত সম্পর্কহীন এক বালকের জন্য তার এই ব্যাকুল

সহনশীলতা মানুষের মনে চিরন্তন মাতৃত্বের বোধকে জাগিয়ে তোলে। রক্ত ও সামাজিক সম্পর্কের ঊর্ধ্বে উঠে মানুষের প্রতি মানুষের নিখাদ ভালোবাসা এবং মাতৃত্বের যে জয়গান শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এখানে করেছেন, তাই গল্পটিকে চিরকালের জন্য পাঠকের হৃদয়ে অমর করে রেখেছে। আপনারা সবাই খুব ভালো থাকবেন সবসময়। সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে পাঠিয়েছেন।

0: কথায় কথায় দেখি আমাদের সঙ্গে কথা বলার জন্য কে এসেছেন। নমস্কার, কি বলছেন?
1: নমস্কার, আমি রঞ্জন পরামানিক বলছি বজবজ থেকে।
0: বলুন।
1: হ্যালো, শোনা যাচ্ছে?
0: হ্যাঁ শোনা যাচ্ছে,
2: শোনা যাচ্ছে, আপনি বলুন।
1: আমি আপনার শরৎচন্দ্র কথা বলছেন। শরৎচন্দ্র আশা পূর্ণা দেবী সম্পর্কে তো বলা বাহুল্য একটা কথা বলা যায়, এদের মতো হবে না, কিন্তু হয় না। মানে একটা জিনিস এটাও চিন্তার বিষয় যে সমসাময়িক যে সময় তারা ছিলেন, সেই সময় যা লিখতেন তারা, সেই সমাজটাও পাল্টেছে, সেই সময় এখন আর নেই। ফলে সমাজ বা নারীর যে জায়গা সেগুলো নিয়ে যে তাদের যে বিচরণ ছিল সেই বিচরণ ভূমিকা এখন পাল্টেছে। তো আমি শরৎচন্দ্র আশাপূর্ণা দেবীর যে আলোচনা চলতে একটু অন্য অভিমুখে বলতে চাই যে নারী সমাজ বা ধরুন সমাজ চিত্র ফুটে ওঠার ব্যাপারটা, নারী সমাজটাই আগে বলি, নারীর দিকটা যে যেমন এখন দয়া মিত্র লেখেন, দয়া মিত্র লেখায় একটা লেখা পড়েছিলাম সাদা বারাস, যেরকম চরিত্র আমরা পাই কলিকা বলে একটা চরিত্র ছিল, যেরকম চরিত্র আমরা শরৎচন্দ্র বা আশাপূর্ণা দেবীতে পাই যে একজন নারী তার আশপাশের পরিবেশ এর সাথে লড়াই করে নিজের জায়গা ধরে রাখছে, সেরকম একটা চরিত্র অদ্ভুত ভাবে ফুটিয়ে তোলা হয়েছিল। হয়তো কালো সাদা বাতাস এত আলোচনায় আসেনি, তারপর দেখেছি আমরা পরবর্তী আশুতোষ মুখোপাধ্যায় যেসব উপন্যাস লিখেছেন সেগুলোতেও কিন্তু নারী চরিত্রকে একটা অন্য মাত্রায় তিনি নিয়ে গেছেন। পরবর্তী সময় সমসাময়িক কালে যারা লিখছেন তাদের মধ্যে কৃষ্ণা বসাকের লেখা নারী চরিত্র এবং এই সমকালীন নারী এবং তাদের লড়াইটা আরো বেশি করে ফুটে উঠছে। সুচিত্রা ভট্টাচার্যের আমি রায় কিশোরী, আমি রায় কিশোরী বা হেমন্তের পাখি, এই ধরনের উপন্যাস বা ছোট গল্পের অজস্র ছোট গল্প আছে সুচিত্রা ভট্টাচার্যের, এরা কিন্তু নারী সমাজ এবং এই সময়কার যেভাবে শরৎচন্দ্র আমাদের আশাপূর্ণা দেবী ফুটে উঠেছেন সেটা এদের লেখাতে পেয়েছি। এইবার আর একটুখানি বলি যে শরৎচন্দ্র সম্পর্কে আমার এক জুনিয়র কলিগের সাথে একদিন কথা হচ্ছিল, আমি তাকে বললাম কলেজ স্ট্রিটে খোঁজ করলে দেখা যাবে শরৎচন্দ্র এখনো বেঁচে না। সে বললো সেটা ঠিক দাদা, কিন্তু শরৎচন্দ্রের লেখা একটু যেন বেশি আবেগ বলে মনে হয়, বা এই সময়ের চরিত্রগুলো যেগুলো লিখেছে সেগুলো এই যারকে আমি যার সাথে আমার কথা হচ্ছে তার জন্ম নয়ের দশকে বা নয়ের দশকের শেষের দিকে। তো আমি তাকে বললাম তুমি গৃহদাহ করেছো? সে বললো না, আমি গৃহদাহ করে দেখো শরৎচন্দ্রের কালোত্তীর্ণ ব্যাপারটা। আবার এই গৃহদাহ উপন্যাসটা পড়লে গৃহদাহের যে অচলা, এতক্ষণ যে সকল কথা বলছেন তারা সবাই একটা আদর্শ নারী, অচলা কিন্তু আদর্শ নারীর মতন নারী নয়, সে বিভিন্ন পার্সপেক্টিভে তার ভুল হয়েছে, সে যেটা করতে চায় সেটা করতে পারেনি, অন্য আর একটা কিছু করেছে, কিন্তু অচলা চরিত্রটাকে আমরা এড়িয়ে যেতে পারবো না। যেমন দেবদাসকে এড়িয়ে যাওয়া যায় না, দেবদাসের অনেক স্টেপ হয়তো ভুল আছে, কিন্তু দেবদাস চরিত্রকে যেমন অবহেলা করা যায় না তেমন গৃহদায়ের অচলাকে অবহেলা করা যায় না। অচলা মহিম এবং সুরেশকে নিয়ে যে জমাটি গল্প গৃহদাও, এটা এখন এই জটিল যে জীবনযাত্রা মধ্যে দিয়ে যাচ্ছি বা এখন এই সমাজ মাধ্যম ইত্যাদির কারণে যে সম্পর্কের জটিলতা, অদ্ভুত ভাবে গৃহদাহ কত আগে লেখা, অথচ শরৎচন্দ্র দারুণ ভাবে গৃহদাহতে এই জটিলতার যে বীজ বা জটিলতা সৃষ্টি হওয়ার জায়গাগুলো বঞ্চিত আকার কথা বলা আছে। সুরেশ বারবার পাকাচ্ছে বা তিনটে চরিত্র যেভাবে ঘুরেছে সেটা ওইখানে পাওয়া যায়। আমি আমার যেটা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে ওই শরৎচন্দ্র আশাপূর্ণা দেবীর সময়টা এগিয়ে এসেছে, মানে সেখান থেকে আমরা এগিয়ে এসে সমাজ চিত্র পাল্টেছে, কিন্তু লড়াই বা সমাজটাকে সাহিত্যে তুলে আনার ব্যাপারটা তো রয়ে গেছে, সেই ধারাটা তো চলছে, এখন যারা সেই ধারা এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বে আছে তাদেরকেও মাথায় রাখতে হয়, তাদেরকেও পড়া এবং দুঃখ। শেষ করবো একটা কথা দিয়ে যে

0: জয়দেব বসু বলে একজন কবি, ওনার একটা উপন্যাস করেছিলাম উত্তর যুগ, তাতে একটা চরিত্র ছিল ঐশ্বর্য। সে অদ্ভুত ভাবে একটা চরিত্র যে জানে যে সে কি করছে, এই যে কনভিকশনটা তার, যেমন পরিণীতা উপন্যাসে শরৎচন্দ্রের তার নায়িকাটা নায়িকাতে আমরা দেখতে পাই যে সে ওই নায়কটা নন্দন ওকে ওকে মানে ওর প্রতি কতটা তার অধিকার বোধ ছিল সেটা সে নিজে জানতো খুব ভালো করে। এরকম ওই উত্তর যুগে একটা চরিত্র পেয়েছিলাম ঐশ্বর্য। আমার মনে হয় না আমি আজকের আলোচনায় কিছু সংযোজন করতে পারলাম কিনা, কিন্তু আমি একটু অন্য পার্সপেক্টিভে বলতে চাইলাম, কারণ আলোচনাটা দেখছিলাম যে ওই প্রথম প্রতিশ্রুতি সুবর্ণলতা বসুর কথা বা শরৎচন্দ্রের যেগুলো ট্রেডিশনাল দেবদাস বা এই সমস্ত
1: আমরা তো বিভিন্ন আলোচনায় বিভিন্ন দিকই চাইছি।
2: ঠিক তাই,
1: অশেষ ধন্যবাদ। হ্যাঁ, অশেষ ধন্যবাদ রঞ্জন আপনাকে,
2: একদমই
1: ভালো থাকুন,
2: ভালো থাকুন। এবং গৃহদাহের প্রসঙ্গটা উনি বারবার আনছিলেন, অচলা, সুরেশ এবং মহিমের যে ত্রিকোণ প্রেমকে কেন্দ্র করে যে একটা জটিলতা, এবং সেই জটিলতার জায়গা থেকে কিভাবে ধীরে ধীরে অচলার উত্তরণ। আসলে শরৎচন্দ্র দেখো আজ থেকে বহু বছর আগে এমন একটা উপন্যাস লিখেছিলেন যেটা কিন্তু আজকের সময়ের দিকে তাকালে ভীষণ প্রাসঙ্গিক মনে হয়। এই ত্রিকোণ প্রেমের জটিলতা এখন কি সমাজে দেখা যায় না, বা এখনকার গল্প উপন্যাসে কি এই জটিল দিকটাকে এখনকার লেখকরা বা এখনকার সাহিত্যিকরা তুলে ধরছেন না, তুলে ধরছেন বলেই আমরা কিন্তু আমাদের সমাজটাকে তাদের সাহিত্যের মধ্যে বারে বারে প্রতিফলিত হতে দেখি, এবং সেটা আপনার চোখে কিভাবে ধরা দেয় আপনিও আমাদেরকে জানাবেন। এই মুহূর্তে ঘড়ির কাঁটা বলছে রাত 10:55, আমরা গান শুনতে শুনতে আবারও চলে যাব সংবাদ বিরতিতে, ফিরে আসবো 11:10 বৈবৃত্ত নিয়ে সঞ্জয় কল্পলাল। আর অবশ্যই আপনারা তো থাকছেন আমাদের সঙ্গে, টেলিফোনে সরাসরি কথা বলবার জন্য চলে আসবেন 2248-8085, এছাড়াও হোয়াটসঅ্যাপ করছেন যেমন তেমনটাই করবেন 9903-05-992-তে।
1: একেবারেই কথা বলা হোক, কথা লেখা হোক, শব্দের নিয়ম শব্দের জন্য বসে রয়েছে আপনাদের উচ্চারিত শব্দের জন্য।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. সাহিত্যের আঙিনা থেকে সবার কানে শুনছেন বই বৃত্ত, বই বৃত্ত 100.1 FM Gold এ।
1: এগারোটা বাজতে দশ হতেই আমরা তৃতীয় পর্বের জন্য ফিরে এলাম আজ বই বৃত্তে কল্পলাল সঞ্জয়। বিষয়টা তো জানা হয়ে গিয়েছে, শরৎচন্দ্র ও আশাপূর্ণা দেবীর লেখায় নারী ও সমাজ। আপনারা কথা বলছেন, মেসেজ করছেন, সেসব চলতেই থাকুক। মান্না দে হৈমন্তী শুক্লার কণ্ঠে এই গানটি শুনতে শুনতে ফিরে আসবো আপনাদের সঙ্গে।

0: ছেলে বলেছিলে তো
1: খেলুম,
0: তার বদলে এনে দিলে কি
1: কি
0: কদম ফুলের কুড়ি, স্বরের নাড়ু দেবে বলেছিলে কি বলনি
1: না? হ্যাঁ ঠিক।

প্রীতি করাখি ঝকমারি তাই হয়ে যাই গো বেচারি ও তোমার এত বায়না নিয়ে বলো আমি কি করি তোমার এত বায়না নিয়ে বলো আমি কি করি।

0: বলো বলো আমি কি করি।
1: হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন সোমেন যাদবপুর থেকে, লিখেছেন, নমস্কার কল্পলালদা এবং সঞ্জয়দা, শরৎচন্দ্রের মেয়েরা ভালোবাসার জন্য নিজেকে ভাঙে আর আশাপূর্ণা দেবীর মেয়েরা নিজের জন্য ভালোবাসাকে ভাঙে। শরৎচন্দ্র ও আশাপূর্ণা দেবীর প্রচুর লেখা আমি পড়েছি, তার মধ্যে তখনকার সময়ে মেয়েদেরকে নিয়ে লেখা পরিণীতার ললিতা ও সুবর্ণলতার সুবর্ণ আমাকে ভীষণ টানে, আমার ভীষণ প্রিয়। শরৎচন্দ্রের অনেক নায়িকা আছে যে ভালোবাসার জন্য সারা জীবন অপেক্ষা করে, কিন্তু ললিতা আমার সবচেয়ে কাছের। কেন? কারণ ললিতা বিদ্রোহ করে না, কাঁদেও না, সে চুপ করে থাকে। 13 বছরের এক অনাথ মেয়ে মামার বাড়িতে থাকে, সে জানে তার জীবনের কোনো দাম নেই, তবুও তার একটা নিজস্ব পৃথিবী আছে। সে শেখরের ভালোবাসাকে ফুলের মতো লুকিয়ে রাখে বুকের ভেতর, কাউকে দেখায় না। শরৎচন্দ্র এখানে একটা ভয়ঙ্কর সুন্দর কথা বলেছেন, বাঙালি মেয়েদের ভালোবাসা কখনো চিৎকার করে না, সে শুধু অপেক্ষা করে। জানে সমাজ, জাত, টাকা সব তার বিপক্ষে, তবুও সে তার ভালোবাসাকে অসম্মান করে না। আর আশাপূর্ণা দেবীর সুবর্ণ লতা হল ললিতার ঠিক উল্টো পিঠ। ললিতা যদি হয় ভোরের শিশির, সুবর্ণলতা হল দুপুরের আগুন। আশাপূর্ণা দেবী এখানে সুবর্ণকে কোনো মহান নায়িকা বানাননি, সুবর্ণকে তিনি রাগী, জেদি, মুখরা করে বানিয়েছেন। সে ঝগড়া করে, বাসন ছুঁড়ে ফেলে দেয়, কারণ তিনি দেখাতে চেয়েছেন মেয়েরা যখন দেবী হতে না পেরে মানুষ হতে চায়, সমাজ তখন তাকে খারাপ বলে। সুবর্ণলতা সেই কারণেই আমার ভীষণ প্রিয়। সে হেরে গিয়েও হারে না, তার শেষটা কষ্টের, কিন্তু তার মেয়ে বকুলের মধ্যে একটা আলো রেখে যায়। সে বলে যায়, আমি পারিনি তুই পারিস। ভালো থাকবেন আপনারা। সোমেন যাদবপুর থেকে হোয়াটসঅ্যাপে এই সুন্দর করে তার অনুভূতিটা আমাদের সামনে প্রকাশ করেছেন, যেটা আমরা শেয়ার করলাম,
2: অসম্ভব ভালো। আমরা আমাদের যে আলোচনা ছিল আজকের, অর্থাৎ শরৎচন্দ্র এবং আশাপূর্ণা দেবীর লেখায় নারী ও সমাজ, আপনাদের লেখা যেমন পড়ছি ঠিক তেমনভাবেই আমরা খুঁজে নিচ্ছি, অর্থাৎ যে কথাগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরবো বলে আমরা এসেছি, সেই কথারই বিভিন্ন প্রান্ত একটু ছুঁয়ে ছুঁয়ে দেখার চেষ্টা করছি। যেমন ধরুন পার্বতী,
1: একদমই দেবদাসের
2: এই পার্বতী আমরা তো সাধারণভাবে মনে রেখেছি কিভাবে, এক কথায় যে কাউকে জিজ্ঞেস করলে আমরা সবাই বলবো যে দেবদাসের প্রেমিকা। কিন্তু একটু অন্যভাবে যদি দেখা যায়, পার্বতীর চরিত্রে একটা আলাদা শেড আছে, একটা আলাদা রং আছে, যেখানে নিজের ভালোবাসাকে অস্বীকার সে করতে চায় না, কিন্তু যখন সমাজ মানে সে সময়ের সামাজিক বাস্তবতা তার সামনে এসে দাঁড়ায়, তখন তাকে একটা সিদ্ধান্ত নিতে হয়। আর জীবন তো শুধুমাত্র একটা প্রেমের গল্প নয়, এটা সেই সময়ের একজন মেয়ের সামাজিক অবস্থানের গল্পটাও, কেন তাকে ওই সিদ্ধান্তটা নিতে হয়েছিল। একজন নারী নিজের ভালোবাসা নিয়ে জীবন গড়তে চাইলে

0: সমাজ, শ্রেণী, পরিবার, মর্যাদা আর কত কিছু জীবনে তার সিদ্ধান্তকে কিভাবে প্রভাবিত করে, পার্বতীর জীবনে তারই একটা প্রতিফলন আমরা দেখতে পেয়েছি, তাই না কি?
1: একেবারেই। এবং দেখো, শরৎচন্দ্রের দেবদাস তো বহুল আলোচিত একটি উপন্যাস, যে উপন্যাসের আমরা চলচ্চিত্রের রূপও বিভিন্ন সময় দেখি। কিন্তু আমরা যদি আরও একটি উপন্যাসের দিকে তাকাই, রাজলক্ষ্মী ও শ্রীকান্ত, যেখানে রাজলক্ষ্মী শুধু প্রেমিকা নয়, মানে শ্রীকান্ত উপন্যাসে রাজলক্ষ্মীর কথা যদি বলি, শরৎচন্দ্রের অন্যতম একটি জটিল নারী চরিত্র। তার জীবনে ভালোবাসা আছে, বেদনা আছে, অভিজ্ঞতা আছে, সামাজিক অবস্থার টানাপোড়েনও আছে, কিন্তু সমাজ তাকে যে পরিচয় দিয়েছে, রাজলক্ষ্মী শুধু সেই পরিচয়ের মধ্যে নিজেকে যে সম্পূর্ণ আবদ্ধ রেখেছে এমনটা তো নয়, কারণ তার মধ্যে আছে নিজস্ব অস্তিত্ববোধ। এখানেই কিন্তু শরৎচন্দ্রের বিশেষত্ব, যে একজন নারী বা একটি নারী চরিত্রকে তিনি শুধুমাত্র ভালো মেয়ে অথবা খারাপ মেয়ে এই দুই ভাগে কিন্তু ভাগ করেননি, যে এক শ্রেণী ভালো, এক শ্রেণী খারাপ। তিনি দেখিয়েছেন একজন নারীও স্বয়ংসম্পূর্ণ মানুষ, তারও ভুল হতে পারে, তারও আকাঙ্ক্ষা থাকতে পারে, তারও সিদ্ধান্ত থাকতে পারে, তারও ভালোবাসার অধিকার আছে।

0: আমরা দুজনের সাহিত্যেই যেহেতু সমাজ এবং নারীকে ধরছি, এবং একজনের ক্ষেত্রে মানে শরৎচন্দ্রের ক্ষেত্রে আগেই আমরা বলেছি যে সেখানে সমাজবদ্ধ নারী, আশাপূর্ণা দেবীর ক্ষেত্রে সে নারীর বেরোচ্ছে কিন্তু সমাজ তাকে চ্যালেঞ্জ করছে। এইখানেই যদি আমরা একটা তুলনামূলক ছবি দেখার চেষ্টা করি, শরৎচন্দ্রের সাহিত্যে বারবার একটা সংঘাত আমরা দেখি, ঘুরে ফিরে আসে সে সংঘাত। সেখানে হচ্ছে সমাজে একজন নারীকে যেভাবে দেখতে চায়, মানে সমাজ একজন নারী নারীকে যেভাবে দেখতে চায় আর নারী নিজেকে যেভাবে দেখতে চায়, এই দুটোর মধ্যে সংঘাত। সমাজ বলে নারীর কিছু সীমা আছে, লিমিটেশনস আছে, বাউন্ডারি আছে, গণ্ডি টানা আছে। নারী প্রশ্ন করে কেন, কেন সে গণ্ডি। সমাজ বলে দেয় তোমার কর্তব্য নির্দিষ্ট, এক নারীকে বলা হয়। নারী পাল্টা প্রশ্ন করে, তাহলে আমার নিজের ইচ্ছে, তার কি কোনো মূল্য নেই। এই যে প্রশ্নগুলো শরৎ সাহিত্যে সরাসরি সংঘাতের মতন করে প্রত্যক্ষ পরোক্ষভাবে বারবার ফিরে এসেছে
1: একেবারেই। এবং একটা বিষয় একটু মনে রাখা দরকার যে শরৎচন্দ্র কিন্তু আজকের সময়ের লেখক নন, তিনি তার সময়ের সন্তান বলা যায়। তাই তার নারী চরিত্রকে বিচার করতে গেলে আমাদের কিন্তু ঠিক তার সময়ের সামাজিক এবং বাস্তব দিকটিকেও মনে রাখতে হবে। তার লেখায় কোথাও নারীর আত্মত্যাগকে গুরুত্ব দেওয়া হয়েছে সেটা আমরা দেখেছি বিভিন্ন গল্প উপন্যাসে, কোথাও প্রেম এবং সংসারের দ্বন্দ্ব এসেছে, আবার কোথাও সমাজের প্রচলিত যে নৈতিক দিকটা তার বিরুদ্ধে নারীর

ব্যক্তিসত্তার সামনে এসেছে। এরকম বহুমাত্রিক যে বিষয়টা, সেই বিষয়গুলোই কিন্তু শরৎচন্দ্রের নারী চরিত্রকে আজও আমাদের আলোচনার বিষয় করে রেখেছে, এবং যেটা নিয়ে কিন্তু আমরা এবং আপনারা সবাই মিলে প্রায় অনেকটা সময় কাটিয়ে উঠেছি।

0: বৈবৃত্তে আপনাদের সঙ্গে কল্পলালু সঞ্জয়, আর ফোনে রয়েছেন বন্ধু, মেসেজেও রয়েছেন বন্ধু, যারা রয়েছেন আমাদের সঙ্গে। এবার তাঁদের কথা শুনব, শোনাব।
1: আমাদের সঙ্গে টেলিফোনে যিনি ছিলেন, তিনি বিষয়টাকে নিয়ে একটু মানে ভালো লাগার জায়গাটাকে প্রকাশ করেছেন, কিন্তু কোনোভাবেই সরাসরি আসতে চাইছিলেন না, কিন্তু পাশাপাশি হোয়াটসঅ্যাপ বা হোয়াটসঅ্যাপ নয় টেক্সট মেসেজ করেছেন 9903 05992 রঞ্জনা মজুমদার বেলুর থেকে লিখেছেন, নমস্কার দাদা ভাইরা, আপনারা আজকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং আশাপূর্ণা দেবীর সাহিত্য নিয়ে যে অনুষ্ঠানটা করেছেন, খুব অপূর্ব। গল্পের বই আমি খুব বেশি না পড়লেও কিছু কিছু পড়েছি এবং এই মহান মানুষদের আমি খুবই শ্রদ্ধা করি। ওনাদের আলোচনা শুনতে খুব ভালো লাগে, অনেক কিছু না জানা গল্পও জানতে পারি রেডিওর মাধ্যমে, তাই এসব প্রোগ্রাম নিয়ে আসার জন্য আপনাদের ধন্যবাদ। আচ্ছা, বিষয়টা নিয়ে একটুখানি উল্লেখ থাকলে ভালো হতো। যাই হোক, আপনি যে ভালো লাগছে এই বিষয়টা সেটা জেনেও ভালো লাগলো। পাশাপাশি আবারও চলে যাই সরাসরি আমাদের টেলিফোনে, কে রয়েছেন দেখে নি, 2248 8085। নমস্কার।
2: নমস্কার।
1: হ্যাঁ, কে বলছেন?
2: আমি নদিয়া থেকে বলছি, সুদেব বাড়াই।
1: বলুন সুদেব বাবু।
2: খুব ভালো লাগলো। আমি তো শুনেই যাচ্ছি সেই সন্ধ্যা থেকে, যেমন আপনারা যে অভিনয়টা শোনালেন, মহেশ ডাক্তার শোনালেন, খুবই খুশি হয়েছি।
1: আচ্ছা, খুব ভালো লাগলো। আপনি সঙ্গে থাকুন এবং এভাবেই আমাদেরকে সমৃদ্ধ করুন। আসলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নারী চরিত্ররা তো বিভিন্নভাবে আমাদের সামনে ধরা দিল, এবং অবশ্যই তাদের দাবি, তাদের ইচ্ছে, তাদের ভালো লাগা, তাদের সমস্ত কিছু তাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিভিন্ন গল্প উপন্যাসে বিভিন্নভাবে ফুটে উঠেছে। কিন্তু আশাপূর্ণা দেবীর দিকে যদি আমরা একটু, মানে তার লেখার দিকে যদি আমরা একটু চোখ রাখি, তাহলে শরৎচন্দ্রের পর বাংলা সাহিত্য আরও কয়েক দশক কেটে গেল, সমাজ বদলালো, মেয়েরা স্কুলে গেল, শিক্ষার সুযোগ বাড়ল, নারী কর্মজীবনে এলো, কিন্তু প্রশ্ন থেকে গেল, শুধু ঘরের বাইরে বেরিয়ে এলেই কি নারীরা স্বাধীন হয়ে যায়? এই প্রশ্নের অসাধারণ উত্তর আমরা পাই আশাপূর্ণা দেবীর সাহিত্যে। আশাপূর্ণা দেবী ঘরের ভেতরে সেই পৃথিবীকে সামনে নিয়ে এলেন যে পৃথিবীকে অনেক সময় সাহিত্যে খুব ছোট করে দেখেছে। রান্নাঘর, বারান্দা, শোবার ঘর, উঠোন, শ্বশুর বাড়ি, পাড়ার সম্পর্ক, সংসারের নানান ছোটখাটো কথা, এই আপাত সাধারণ জায়গাগুলোর মধ্যেই তিনি খুঁজে পেলেন নারীর অসাধারণ জীবন সংগ্রাম।
0: আশাপূর্ণা দেবী যে লেখা, সে লেখা পড়লে আমাদের মনে হয় তিনি যেন আমাদের পরিচিত বাড়ির দরজা খুলে সবাইকে বাড়ির ভেতরে নিয়ে যাচ্ছেন।
1: একদম,
0: সেখানে বড় কোনো যুদ্ধ নেই, বন্দুক নেই, গুলি নেই, যুদ্ধক্ষেত্রটাও নেই, কিন্তু প্রতিদিনের ছোট ছোট লড়াই সেসব আছে। কে আগে খাবে, মেয়েটা কত দূর পড়বে, বিয়ের পর সে চাকরি করতে পারবে না পারবে না, বউয়ের নিজের মতামতের দাম থাকবে না থাকবে না, মেয়ের নিজের ঘর কি থাকবে না থাকবে না, তার নিজের টাকা কি থাকবে না কি থাকবে না, তার নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার কি থাকবে না থাকবে না, এসব ছোট ছোট নানান প্রশ্ন, প্রশ্ন তার প্রতি প্রশ্ন আশাপূর্ণা দেবীর উপন্যাসগুলিতে, তার চরিত্রগুলি, নারী চরিত্রগুলি সময়ের প্রেক্ষিতে রেখে যায়, বারবার রেখে যায়।

0: একইভাবে ভাবনা কিন্তু আমাদের মনেও মানে খুব বেশি করে কার্যকরী হয় যখন আপনারা সেই ভাবনাটাকে আরও উস্কে দেন। একজন লেখকের সাহিত্যিকের সাহিত্য যখন আপনাদের চোখ দিয়ে আমরা দেখি তখন সত্যি ভাবনাটা বোধহয় আরও বিকশিত হয়। শিপ্রাকারার মালিকপাড়া লেন বেতর হাওড়া 4 থেকে লিখেছেন, আমার শরৎচন্দ্র খুব প্রিয় লেখক, অনেক বই আমার পড়া, উনি তো আমাদের মহিলাদের পিতা, আমাদের প্রত্যেকের মনের কথা কি করে অনুভব করেছিলেন জানি না, কোনো চরিত্রকে আলাদা করে বলার অপেক্ষা কি রাখে, সবগুলি মনে হয় আমার কথা, অভাগীর স্বর্গলাভ, অভাগীর জীবনী আমায় টাচ করে খুব। ওনার বাড়ি দেউলটি অনেকবার গিয়েছি, আমার খুব মন কাড়ার পরিবেশ, আর আশাপূর্ণা দেবীর সুবর্ণলতা সুবর্ণ চরিত্র আমার খুব প্রিয়। আজকের প্রত্যেকটি মেয়েদের পথ চলার সাহস যোগায়, শুধু ভাবতে অবাক লাগে আজ থেকে এত যুগ আগে এই অনুভূতির কথা আজও বাস্তব সম্মত আর কি। খুব ভালো লাগছে প্রোগ্রাম আপনাদের, থ্যাংকস। শিপ্রাকারার মালিকপাড়া লেন বেতর হাওড়া 4 থেকে আমাদের টেক্সট মেসেজ করেছে।
1: আবার একটু আমাদের প্রসঙ্গে যাই, দুটো উপন্যাসকে নিচ্ছে বা বলা যেতে পারে চরিত্রের দিকে যাচ্ছে। আশাপূর্ণা দেবীর নারী মুক্তির ভাবনার কথা উঠলে প্রথমে মনে পড়ে তার বিখ্যাত উপন্যাস প্রথম প্রতিশ্রুতি। সত্যবতী চরিত্র বাংলা সাহিত্যের এক চিরকালীন স্মরণীয় নারী চরিত্র। তো সত্যবতী সে কি শুধু নিজের জন্য প্রশ্ন করে, প্রশ্নগুলো কি শুধু তার নিজের, নাকি তার প্রশ্নটা প্রায় একটা চ্যালেঞ্জ ছুড়ে দেয় সামাজিক ব্যবস্থাকে। একটা মেয়ে কেন পড়তে পারবে না, কেন তার জীবন সম্পর্কে সিদ্ধান্ত নেবে অন্যেরা, কেন তার জন্যই তাকে তার অধিকার থেকে বঞ্চিত করা হবে। সত্যবতীর প্রশ্ন আসলে একটা সময়ের প্রশ্ন, আর সেই সময়ের প্রশ্নে বা সেই প্রশ্নের মাঝেই আমরা দেখতে পাই নারী জাগরণের এক দীর্ঘ যাত্রা, হয়তো বা উন্মেষ, স্পষ্ট উন্মেষ।
0: আসলে এখানেই আজকের যে অনুষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, যে শরৎচন্দ্র থেকে আশাপূর্ণা, এটি তো একটি সেতু না? শরৎচন্দ্রের নারী এবং আশাপূর্ণা দেবীর নারী না, একেবারেই এক নয়, কারণ তাদের সময় একেবারেই এক নয়, আলাদা আলাদা সময়ে, তাদের সামাজিক বাস্তবতাও তো এক নয়, কিন্তু দুজনেই সাহিত্যের নারী। শুধু কারো স্ত্রী, কারো মা, কারো প্রেমিকা হয়ে থাকেনি, নারী হয়ে উঠেছে এক স্বতন্ত্র মানুষ। শরৎচন্দ্র আমাদের দেখিয়েছেন সমাজের কঠিন নিয়মের মধ্যে নারীর অনুভূতি এবং ব্যক্তিসত্তা, আর আশাপূর্ণা দেবী দেখিয়েছেন সেই নিয়মের অনেকগুলো কিভাবে প্রতিদিনের সংসারের মধ্যে টিকে থাকে, কিভাবে একজন নারী ধীরে ধীরে নিজের অস্তিত্বের দাবি জানায়। এইভাবেই কিন্তু আমরা দুই উপন্যাসিকের বা দুই সাহিত্যিকের লেখায় দুভাবে নারীকে দেখতে পাই।

0: সঙ্গে আমাদের একজন শ্রোতা রয়েছেন 2248-8085 এ। একদম আজকে এই অনুষ্ঠানের শেষ শ্রোতা বন্ধুকে রয়েছে। নমস্কার।
1: নমস্কার।
0: হ্যাঁ,
1: অর্ণাপূর্ণা দেবী তো মানে মেয়েদের তো অত্যন্ত প্রিয়, অত্যন্ত প্রিয়। আর মানে একটা সময় আমি শরৎচন্দ্রের বই আমার যা কিছু হতো, একটু কম বয়সে বলছি, আর একটু কিছু বছর আগে, মানে আমি যেন শরৎচন্দ্রের বই পড়লে আমার সব ঠিক হয়ে যেত। হ্যাঁ, আর তেমনি আশাপূর্ণা দেবী। হ্যাঁ, কিন্তু আমি বলছি যে আমার দুজনেই প্রিয়, খুব আমার শঙ্করও খুব প্রিয় ছিল।
0: আচ্ছা।
1: তো কিন্তু আশাপূর্ণা দেবী কিছু গল্প পড়লে যেমন আমার খুব মন ভালো হয়ে যায়, মনে হয় যেন কোথা থেকে একটা মনের মধ্যে স্বতঃস্ফূর্ত একটা সাহস, একটা মানে খুব মন ভালো হয়ে যায়। অনেক কিছু এখন শেষ হয়ে গেছে। আর একটা কথা লাস্ট বলি যে শরৎচন্দ্রের দেবদাস আমি কিন্তু অগুনতিবার পড়েছি। আমি তোমাদের নিজেই বলতে পারবো না আমি কতবার পড়েছি। ওটা বোধ হয় আমার সবচেয়ে বড় মানে মনের শান্তি ভালো এবং সবকিছু বোঝার একটা
0: বই ছিল। একেবারেই। এবং অনুভূতিগুলো কেমন পাল্টে যায়, মানে একদম শুরুতে পড়া এবং পরিণত ভাবে পড়া। ঠিক তাই।
1: হ্যাঁ,
0: তুমিও ভালো থেকো। শেষ সময় আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ দেবাবীর সঙ্গে।
2: আজকের অনুষ্ঠানের একেবারে শেষ পর্বে আমাদের উপলব্ধিটি আমরা খোলাখুলি বলি। নারীর মুক্তির গল্প না আসলে শুধু একজন নারীর গল্প নয়, এটা একটা সমাজের পরিণত হয়ে ওঠার গল্প।
0: ঠিকই।
2: সমাজ ইভলভ করছে কিনা, নিজেকে ম্যাচিওর করাচ্ছে কিনা, সেটা ইম্পর্টেন্ট। যে সমাজে নারীকে মানুষ হিসেবে দেখা যায় আর স্বপ্নকে সম্মান করা যায়, তার মতামতকে গুরুত্ব দেওয়া যায়, সেই সমাজ একটি মানবিক সমাজ।
0: একেবারে।
2: বন্ধুরা, আজকের এই সাহিত্য আড্ডায় আপনারা আমাদের সঙ্গে ছিলেন, এটা একটা বড় প্রাপ্তি।
0: একদমই তাই। এবং সত্যি যেটা শেষ বেলায় তোমার কথা সত্য ধরেই যেটা বলবো, সেটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় থেকে আশাপূর্ণা দেবীর কলম, অতীত থেকে বর্তমান, নারী জীবন থেকে সমাজের আয়নায় আজকের এই যাত্রা, মানে কি বলবো আর কি, আমাদের মতো করে শেষ করলাম, কিন্তু এই শেষ তো এখানেই শেষ হয় না। এবং আমি যেটা একটু মৌলির কথা সূত্র ধরেই বলবো যে প্রত্যেকটা সাহিত্যই আমরা যখন পড়া শুরু করি তখন একটা অনুভূতি নিয়ে পড়ি বা আমাদের ভাবনাগুলো একভাবে আমাদেরকে চালিত করে, কিন্তু সেটাই যখন আরও 10 বছর পরে পড়ছি, 12-5 বছর পরে পড়ছি, কীভাবে ভাবনাগুলো চেঞ্জ হয়, সবটাই কিন্তু অনুভূতি উপলব্ধির বিষয়। এই অনুভূতি নিয়েই আজকের মতো আমরা বৈবৃত্য থেকে শুভরাত্রি জানাই।
2: শুভরাত্রি, ভালো থাকবেন প্রত্যেকে, আর টিউন করে রাখবেন অবশ্যই 100.1 FM গোল্ড।

স্টুডিও ঘড়িকাটা জানান দিচ্ছে সময় রাত 12:31 হয়ে 48 সেকেন্ড। শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবা এবং নিউজ অন এআইআর অ্যাপে একযোগে বাংলা আধুনিক গান।

ঘড়ির কাটায় সময় জানান দিচ্ছে, রাত 1:03। শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবা এবং এফএম প্রচার তরঙ্গে একযোগে বাংলা আধুনিক গান।

স্টুডিও ঘড়িকাটার সময় বলছে রাত 1:43 হয়ে 45 সেকেন্ড। শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবা এবং এফএম প্রচার তরঙ্গে একযোগে বাংলা আধুনিক গান। আজকের আধুনিক গানের অনুষ্ঠানের পরবর্তী তথা আজকের শেষ শিল্পী কিশোর কুমার।

আকাশবাণী কলকাতা, ডিটিএইচ বাংলা পরিষেবা এবং এফএম প্রচার তরঙ্গে একযোগে অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন বাংলা ছায়াছবির গান। আজকে প্রথমে শুনবেন 1977 সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ছায়াছবি আনন্দ আশ্রম। এই ছায়াছবি থেকে প্রথম গানটি কিশোর কুমার এবং আশা ভোসলের দ্বৈত কণ্ঠে।

স্টুডিওর ঘড়িতে সময় বলছে রাত 2:25 হয়ে 5 সেকেন্ড। শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবা এবং এফএম প্রচার তরঙ্গে একযোগে বাংলা ছায়াছবির গান। এখন শুনবেন বাংলা ছায়াছবি বলিদান। এই ছায়াছবি থেকে প্রথম গানটি শিল্পী অমিত কুমারের কণ্ঠে।

এখন শুনবেন 1974 সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ছায়াছবি অমানুষ। এই ছায়াছবি থেকে প্রথম গানটি কিশোর কুমারের কণ্ঠে।

আকাশবাণী কলকাতা, ডিটিএইচ বাংলা পরিষেবা এবং এফএম প্রচার তরঙ্গে একযোগের অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন নানা রঙের গান। আজকে নানা রঙের গানের অনুষ্ঠানে প্রথমে শুনবেন বাউল গীতি, পরিবেশনায় পূর্ণ দাস বাউল।

স্টুডিওর ঘড়ি বলছে সময় রাত 3:37 হয়ে 28 সেকেন্ড। শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবা এবং এফএম প্রচার তরঙ্গে একযোগে নানা রঙের গানের অনুষ্ঠানে বাউল গীতি। এতক্ষণ শুনলেন বাউল গীতি, এখন শুনবেন ভক্তি গীতি। ভক্তি গীতিতে আজকে থাকছে শ্যামা সঙ্গীত, পরিবেশনায় মান্না দে।

0: নানা রঙের গানের অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন শ্যামা সঙ্গীত। এই গানের সাথে সাথেই আজকের নানা রঙের গানের অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।
1: ঘড়িতে টিকটিক করে 4টে বেজে গিয়েছে, 4:09। শুরু হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। আজ প্রভাতী অনুষ্ঠানে প্রথমে শুনবেন খেয়াল, শিল্পী পণ্ডিত মনোজিৎ মল্লিক, রাগ দেশী।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীতে এতক্ষণ শুনছিলেন খেয়াল, শিল্পী পণ্ডিত মনোজিৎ মল্লিক, রাগ দেশি। তবলা সঙ্গতে ছিলেন অশোক মুখার্জি এবং সারেঙ্গিতে আল্লা রাখা কালবন্ত। প্রভাতী অনুষ্ঠানে এবার শুনবেন সেতার, শিল্পী কল্যাণ মজুমদার, রাগ রাম কেলি।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতিতে। এতক্ষণ শুনছিলেন সেতার শিল্পী কল্যাণ মজুমদার, রাগ রামকেলি, তবলা সঙ্গতে ছিলেন রূপক মিত্র, শুনছিলেন প্রভাতি। আর কিছুটা সময় তারপরেই শুরু হবে আপনার প্রিয় অনুষ্ঠান চিরন্তনী।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে চিরন্তন কথায় সাজানো চিরন্তনী চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে
1: চিরন্তনী নতুন আলোয় নতুন ভাবে জেগে ওঠার কথা। কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলক ধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা, তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেইনবোতে প্রতি শুক্র, শনি ও রবিবার ভোর 5টা থেকে। আজ 19 সেপ্টেম্বর, শনিবারের চিরন্তনী, সঙ্গে আমি ইন্দ্রাণী। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতোই জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903653992 এই নম্বরে। চিরন্তনী মানে গল্পের ভাণ্ডার, না নিছক কোনো গল্প নয়, যে গল্পের মধ্যে থাকে একটা বিশেষ কোনো বার্তা, যে আমাদের কখনো কখনো বলে দেয়, কখনো কখনো মনে প্রশ্ন আনে যে কাকে বলে অতীত, যা কোনো এককালে ঘটেছিল আজ সেই বিষয়টার কোনো প্রাসঙ্গিকতা নেই, কোনো চর্চা নেই। চর্চা নেই বলেই হয়তো প্রাসঙ্গিক।

0: মানবিকতা হারিয়েছে,
1: এমনও তো হতে পারে। কিন্তু কিছু বিষয় যার চর্চা চলেছে তা অতীত নয়, তা চিরবর্তমান, এবং যার প্রবহমানতা চিরন্তনের মতোই চিরন্তন। এমনই অনেক অতীতকে যদি আমরা চর্চা করি, তবে দেখব তার মধ্যে আছে এক অমূল্য রতন, তা হল আমাদের ঐতিহ্য। আসুন নানানভাবে আমরা সবাই সেই যাকে বলেছি অতীত এবং যাকে দূরে সরিয়ে রেখেছি তার চর্চা শুরু করি। হ্যাঁ, চিরন্তনের ক্ষেত্রে গল্পের মাধ্যমে, আর যে গল্প আমাদের অনেকগুলো কথা জানিয়ে দেয়, বলে দেয় এই জীবন যেমন প্রবহমান, তেমনি ওই গভীর ভাবনা, গভীর তত্ত্ব জীবনের জন্যই অতি প্রয়োজনীয়, এবং তাও অবশ্যই প্রবহমান। জানা থেকে কখন যে চলে যায় অজানায়, সে তো কেবল চর্চার অভাবে। আবার আমাদের ফিরে ফিরে তারই দ্বারস্থ হতে হয়, কারণ সেই অতীত আমাদের পথ প্রদর্শক হয়ে থাকে। চলুন আজও সুন্দর একটা গল্পের মধ্যে দিয়ে আমরা আরেকবার পিছন বানে যাই। আর বলাই বাহুল্য, গানও হচ্ছে এমন কোনো জায়গা যেখানে ধরা থাকে এমন অনেক ভাব, এমন অনেক গভীর ভাবনা,

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম সুবিনয় রায়ের কণ্ঠে এই গানটি। গল্পে চলে যাই, কিছুক্ষণ পরে সূত্রটা বলবো। গুরু বললেন, না, আমি তোমার কোনো কথা শুনতে চাই না, তুমি এখনই চলে যাও এখান থেকে, আমি আর তোমার মুখ দেখতে চাই না। গুরুজনদের যে শ্রদ্ধা করতে শেখেনি তাকে আমি শিষ্য করতে রাজি নই। গুরুর বকুনি খেয়ে মাথা নিচু করে চলে গেলেন তরুণ শিষ্য। কাছেই একটি জঙ্গল, সেখানে গিয়ে তিনি প্রায়শ্চিত্ত শুরু করলেন। ভিক্ষায় বের হন না, খাওয়া দাওয়া করেন না। গ্রামের লোকেরা তাকে একা জঙ্গলে ধ্যান করতে দেখে দয়া করে মাঝে মাঝে খাবার দিয়ে যায়। সে সামান্য খাবার যদি পেলেন তাই খান, না হলে না খেয়ে দিন কেটে যায় তার। তার শরীর শীর্ণ হয়ে যায় দিনে দিনে। একদিন সনাতন গোস্বামী এই জঙ্গলের পথে যেতে যেতে তাকে দেখতে পেলেন। এগিয়ে সে প্রশ্ন করলেন, জীব, তুমি এখানে কি করছ? জীব, শ্রীজীব, কোনো কথা বলতে পারলেন না। তো কথা বলার শক্তিও যেন তার নেই, তার দু চোখ শুধু জলে ভেসে যাচ্ছিল। তিনি সনাতন গোস্বামীর পায়ে লুটিয়ে পড়লেন। সনাতন গোস্বামী তাকে তুলে ধরলেন। কিছুক্ষণ পর অনেক কষ্টে শ্রীজীব বললেন, গুরুদেব আমাকে শাস্তি দিয়েছেন। এবার একটু সূত্রটা ধরিয়ে দেওয়া প্রয়োজন। গত সপ্তাহে কবি, দার্শনিক এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ পার্ষদ শ্রীলরূপ গোস্বামীকে নিয়ে গল্প শুনিয়েছিলাম। তার শৈশব, তার কর্মপ্রবাহ এবং তারপর সব কিছু থাকা সত্ত্বেও, মানে জাগতিক সব কিছু, তিনি এক পারমার্থিক কোনো সন্ধানে বেরিয়ে পড়েছিলেন এবং তার সেই সন্ধান আমাদের জন্য রেখে গিয়েছে একটি পথ। আর সেই পথের সন্ধান তার সৃষ্ট রচনার মধ্যে আছে। আজ যাকে নিয়ে কথা বলবো, কোথাও যেন বলতে গিয়ে মনে হচ্ছিল ঐতিহ্য, এই যে আমরা আমাদের ঐতিহ্য নিয়ে কথা বলি, বিশ্বাস করি এবং গর্ব অনুভব করি, সেই ঐতিহ্য অনেক কিছুর মধ্যে ধরা থাকে। কখনো কখনো পারিবারিকভাবেও এই ঐতিহ্যের প্রবহমানতা চলে। আর আজ ঠিক সেই রকম একটি জায়গা থেকে এই গল্পটি শোনাতে শুরু করেছি। রূপ গোস্বামী এবং এইমাত্র বলছিলাম জীব গোস্বামী, শ্রীজীব গোস্বামী এবং শ্রীরূপ গোস্বামী, কোথায় এদের সম্পর্ক, কেন হঠাৎ ঐতিহ্যের কথা, পারিবারিক ঐতিহ্যের কথা বললাম, গল্পটি শুনতে শুনতেই বুঝতে পারবেন। একটু আগে বলছিলাম শ্রীজীব গোস্বামীকে সনাতন গোস্বামী বললেন কি হয়েছে, তার উত্তরে তিনি বলেন, গুরুদেব আমাকে শাস্তি দিয়েছেন। কেন? আপনি তো জানেন গুরুদেব রূপ গোস্বামী তর্ক

করা পছন্দ করেন না, হয় সাধন ভজন করেন নয়তো পুঁথি লেখেন। কেউ তার মতামত নিয়ে তর্ক করতে এলে তিনি নিজে পরাজয় স্বীকার করে তাকে জয়পত্র লিখে দেন। তখন সনাতন গোস্বামী তাকে বললেন, সে কথা আমি জানি, তর্ক করে সময় নষ্ট করতে রূপ পছন্দ করেন না। যে সত্যিকারের বৈষ্ণব তার তর্ক দ্বন্দ্ব ক্রোধ এসব শোভা পায় না, বিনয় এবং নম্রতার মধ্যেই তার পরিচয়। রূপ শুধু বৈষ্ণব তত্ত্ব গ্রন্থই লেখেন না, বৈষ্ণব তত্ত্ব তার জীবনের মধ্যেও, জীবন চর্চার মধ্যে। কিন্তু তোমার উপর রাগ করে এত কঠিন শাস্তি দিলেন কেন, কি ঘটেছিল? তিনি মানে শ্রীজীব গোস্বামী একটু মাথা নিচু করে থাকলেন। সত্যি তো যা ঘটেছিল তাতে তার অপরাধ হয়েছে, তার গুরুদেব রাগ করেছেন। কিন্তু হ্যাঁ, যা ঘটেছিল তা নিয়ে একটা কিন্তু আছে, আসছে একটু পরেই সে কথায়। তবে আজ আরও একটা বিশেষ দিন, আজ রাধাষ্টমী, আর তাই ওই রকম একটা দুটো গান হয়তো আপনাদের শোনাব। অনেকেই আছেন যারা বাড়িতে আজ পূজা অর্চনার মধ্যে দিয়ে রাধাষ্টমী পালন করবেন।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম গানটি সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে। একেবারে গল্পে চলে যাই, কেননা ঘড়ি টিকটিক করে কখন যে আমাদের থেকেও স্পিডে এগিয়ে চলে বুঝতেই পারা যায় না। যাই হোক, বলছিলাম যখন সনাতন গোস্বামী শ্রীজীবকে জিজ্ঞেস করলেন যে কি হয়েছে, কেন তো তোমাকে তোমার গুরুদেব শাস্তি দিয়েছেন, তখন তিনি বললেন যে হ্যাঁ, উনি তো কারোর সঙ্গে তর্ক করা পছন্দ করেন না, হয় সাধন ভজন করেন না হলে পুঁথি লেখেন। তখন তিনি বললেন, হ্যাঁ সে কথা আমি জানি, তর্ক করে সময় নষ্ট করতে রূপ পছন্দ করেন না। যে সত্যিকারের বৈষ্ণব তা তর্ক দ্বন্দ্ব ক্রোধ এসব শোভা পায় না, বিনয় এবং নম্রতার মধ্যেই তার পরিচয়। রূপ শুধু বৈষ্ণবতত্ত্ব গ্রন্থই লেখেন না, বৈষ্ণবতত্ত্ব তার জীবনের মধ্যেও। কিন্তু তোমার উপর রাগ করে এত কঠিন শাস্তি দিলেন কেন, কি হয়েছিল? তখন তিনি বললেন যে সেদিন বিষ্ণু স্বামী সম্প্রদায়ের বল্লভাচার্য এসেছিলেন গুরুদেবের কাছে, যথেষ্ট বয়স্ক, নিজের সম্প্রদায়ের বৈষ্ণব ধর্মমতের প্রচারক, বহু গ্রন্থ রচনা করেছেন, ভক্ত মানুষ। তখন সনাতন বললেন, হ্যাঁ আমি তাকে জানি, তুমি কি তার সঙ্গে কোনো রূঢ় ব্যবহার করেছিলে? তখন শ্রীজীব বলে, না গুরুদেব ভক্তির অসামৃত সিন্ধু পুঁথিটি লিখছিলেন সে সময়। বল্লভাচার্য এসে গুরুদেবের ভক্তির অসামৃত সিন্ধু পুঁথির মঙ্গলাচরণের শ্লোকগুলি এ সম্পর্কে ভিন্ন মত প্রকাশ করলেন। রূপ কি তখন বল্লভাচার্যের সঙ্গে তর্কযুদ্ধে বসেছিলেন? না, তিনি তা করেননি। তিনি বিনীতভাবে বল্লভাচার্যকে বললেন যে বল্লভাচার্যের কথা মতো শ্লোকগুলি তিনি পরে সংশোধন করে নেবেন। এই কথা বলেই গুরুদেব যমুনা স্নানে চলে গেলেন। তখন সনাতন বলছেন, তুমি তখন কি করলে? আমি বল্লভাচার্যের সঙ্গে তর্কযুদ্ধ শুরু করলাম, গুরুদেবের যুক্তিপূর্ণ মতামত সমর্থন করে বল্লভাচার্যকে তর্কযুদ্ধে পরাজিত করলাম। পরে বল্লভাচার্যের সঙ্গে গুরুদেবের দেখা হয়। তিনি আমার পাণ্ডিত্যের প্রশংসা করে গুরুদেবকে সব কথা জানিয়েছেন। সনাতন গোস্বামী এই সময়ই রূপ গোস্বামীর ক্ষোভের কারণটি বুঝতে পারেন। তিনি বললেন, জীব, কাজটি খুবই অন্যায় হয়েছে। যার যে রাস্তা দিয়ে হাঁটতে ভালো লাগে সে সেই রাস্তা দিয়ে হাঁটবে, আসল উদ্দেশ্য হল ঠিক জায়গায় পৌঁছনো, লক্ষ্যে পৌঁছনো। তাছাড়া তুমি একজন বয়স্ক, এত বড় ভক্তের সঙ্গে তর্ক করে তাকে অসম্মান করেছ, বড়কে সম্মান দিতে হয়, বিনয় না থাকলে ভক্ত হওয়া যায় না, পাণ্ডিত্য অর্জন করাও যায় না। শ্রীজীব চুপ করে রইলেন। সনাতন গোস্বামী শ্রীজীবকে নিয়ে এলেন রূপ গোস্বামীর কাছে, বললেন, রূপ, জীবের অপরাধ যেমন গুরুতর, প্রায়শ্চিত্ত যথেষ্ট হয়েছে, এবারের মতো ওকে ক্ষমা করে দাও। শ্রীজীব রূপ গোস্বামীর পায়ে মাথা রাখলেন। রূপ গোস্বামী শ্রীজীবকে ক্ষমা করলেন এবং শিষ্যকে নিজের কাছে থাকার অনুমতি দিলেন। এই যে শ্রীজীব গোস্বামী, কে সে জানতে ইচ্ছে করছে না? অনেকেই জানেন, কিন্তু আমার মতো যারা জানতেন না তাদের জন্য বলি, শ্রীজীব গোস্বামী তার জন্ম 1511 খ্রিস্টাব্দে, বাবা বল্লভ, সনাতন গোস্বামী ও রূপ গোস্বামীর ছোট ভাই। রঘুনাথের প্রতি অনুপম ভক্তি দেখে চৈতন্যদেব, শ্রী চৈতন্যদেব বল্লভ গোস্বামীর নাম দেন অনুপম, আর শ্রীজীব সেই অনুপমের একমাত্র পুত্র। খুব অল্প বয়সে তিনি একবার মাত্র শ্রী চৈতন্যদেবকে দেখতে পেয়েছিলেন। আর এই যে বললাম, তার জ্যেষ্ঠা মানে জ্যেষ্ঠ তাতো বা বলা যায়

জেঠামশাই আমরা যাকে বলি, সেই জেঠামশাই তার কাছেই তিনি শিষ্যত্ব গ্রহণ করেন, তার কাছেই তার বিদ্যালাভ শুরু হয়। এবং আজকে তিনি যেভাবে নিজেকে তৈরি করছেন তারও শিক্ষাগুরু এই শ্রীরূপ গোস্বামী। একটু বলি শ্রীজীব গোস্বামীর ছোট্টবেলার কথা, কেননা এটা প্রত্যেক সময়ই আমার মনে হয় এবং এই জন্যই আমরা চিরন্তনীতে উল্লেখ করি, যে কোনো মানুষের শৈশব একটা এত বড় বিষয়ে, সেখানে সে শুধু নিতে থাকে, কি যে নেয় কিচ্ছু তখন সে জানে না, কিন্তু ওই শৈশবই তার জীবনের ভিত হয়ে থাকে। পরবর্তীকালে যখনই নানান রকম অবস্থার মুখোমুখি সে হয়, ওই শৈশবের শিক্ষা, শৈশবের তার যে প্রাপ্তি, এই যে বলছি অনেক কিছু সে শেখে, তখন সে জানে না সেগুলো কি। এই শিক্ষা, এই প্রাপ্তি তাকে বারবার পথ দেখায়, তার দিক নির্দেশ করে যে তার মূল ভিত্তি কি জীবনের, সে কিভাবে চলবে, সে কতটা পথ যেতে পারবে, ইত্যাদি প্রভৃতি সব কিছু। যাই হোক, এই শ্রীজীব গোস্বামীর কথা বলছি। বাকলার বাড়িতেই পড়াশোনা আরম্ভ হয়। যখন বয়স মাত্রই 5, তখনই তার বাবা বল্লভ বা অনুপম তিনি মারা যান। ছোটবেলা থেকে শ্রীজীবের অসাধারণ বুদ্ধি, দেখতেও ভারী সুন্দর, সারাদিন পড়াশুনোয় ছুটি ছুটিতে সময় কাটে, কিন্তু সন্ধে হলেই শ্রীজীব মায়ের কোলে বসে মার গলা জড়িয়ে বলে, মা গল্প বলো। মা বলেন, গল্প? কিসের গল্প শুনি বাবা? তুমি আমাকে জ্যাঠাদের গল্প বলো মা, সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, ওদের গল্প বলো। তখন শ্রীজীবের মা বলেন, ওদের গল্প তুই তো জানি সবই বাবা। না মা, আবার বলো, ওদের গল্প শুনতে আমার খুব ভালো লাগে। আসলে এই যে ভালো লাগা, এখানেই মন তার পথ খুঁজতে থাকে, আর সেই পথ খোঁজার মূল ভিত্তি হচ্ছে তার পারিবারিক প্রেক্ষাপট। যাই হোক, একটুখানি দারুণ সুন্দর একটি গানের সন্ধান আজ পেয়েছি, আপনাদের শোনানোর লোভ সামলাতে পারছি না, চলুন শোনা যাক।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম শচীনদেব বর্মনের গলায় এই গানটি। আর চলে যাই একেবারে গল্পের মধ্যে, যে ছোট্টবেলায় যখন জানতে চাইছে মার কাছে যে বাবার কথা, জ্যাঠার কথা, সবার কথা, তখন তিনি গল্প শোনাচ্ছেন। বললেন, মা, শ্রীচৈতন্যের সঙ্গে দেখা হওয়ার আগে তাঁদের নাম ছিল অমর আর সন্তোষ। যেমন আমার বাবার শ্রীচৈতন্যদেবের সঙ্গে দেখা হওয়ার আগে নাম ছিল যেমন বল্লভ। ছেলেকে লুকিয়ে মা চোখের জল মোছেন। কয়েক বছর আগেই স্বামী মারা গিয়েছেন। বললেন, হ্যাঁ বাবা, ওরা দুজনেই ছিলেন অসাধারণ পণ্ডিত আর বুদ্ধিমান। নবাব হুসেন শাহ তাই ওদের দুজনকেই মন্ত্রীর পদ দিয়েছিলেন। সনাতন গোস্বামীর পদের নাম ছিল দাবির খাস, নবাবের ডান হাত ছিলেন তিনি। আর রূপ গোস্বামীর পদের নাম ছিল সাকর মল্লিক। তখন আমাদের কত জায়গায় বাড়ি, কত জমি, কত পুকুর, ঘরে চাল ডাল উপচে পড়ত। কিন্তু মারি দীর্ঘশ্বাস শুনে তখন ছোট্ট সৃজীব সে বলে, কিন্তু মা, জ্যাঠারা চলে গেলেন কেন সব ছেড়ে? মা উত্তর দেন, শ্রীচৈতন্যকে দেখে, তার কথা শুনে, এত বড় মন্ত্রীর পদ ছেড়ে, সব ধন সম্পত্তি ছেড়ে ওরা বৃন্দাবনে চলে গেলেন। শুনেছি তারা বিলাস ছেড়ে কৌপিন পড়ে থাকেন, দরজায় দরজায় ভিক্ষা করে, স্বল্প আহার করে, কৃষ্ণ ভজন করে দিন কাটান। মায়ের হঠাৎ খেয়াল হয়, এই গল্প শুনতে শুনতে শ্রীজীব তার কোলের কাছে ঘুমিয়ে পড়েছে। শ্রীজীবের কাছে যেন রূপ সনাতনের গল্প কখনো পুরনো হয় না। কোন ছোটবেলায় একবার শ্রীচৈতন্যদেবকে তিনি দেখেছিলেন, সে স্মৃতি তার মনে সারাক্ষণ ভাসে। আর তার মধ্যে তার পড়াশোনা শেখা চলছে, চতুষ্পাঠীতে তার কাব্য, ব্যাকরণ, স্মৃতি প্রভৃতি পাঠ শেষ হলো। বয়স তখন 19-20, বেদান্ত দর্শন পড়ার প্রবল আগ্রহ। শ্রীজীব নবদ্বীপ এলেন। এই সময় শ্রী নিত্যানন্দ খড়দহ থেকে নবদ্বীপে এসে শ্রীবাস পণ্ডিতের বাড়িতে তার সঙ্গে মিলিত হন। শ্রীজীব নিত্যানন্দের সঙ্গে দেখা করলেন এবং শ্রী চৈতন্যদেবের সঙ্গে মিলিত হওয়ার জন্য পুরী যেতে চাইলেন। কিন্তু শ্রী নিত্যানন্দ শ্রীজীবকে আশীর্বাদ করে বললেন, তিনি তার জ্যাঠাদের কাছে বৃন্দাবনেই যেন থাকে, কারণ তার উচিত জ্যাঠারা ভক্তি ধর্মের উপর যে গ্রন্থ রচনা করেছেন তাকেও অবশ্যই এই কাজে যোগ দেওয়া দরকার বা উচিত। শ্রীজীব নিত্যানন্দকে বললেন যে তার এখনও বেদান্ত শাস্ত্র পাঠ হয়নি। নিত্যানন্দ তাকে কাশীতে বিখ্যাত পণ্ডিত মধুসূদন বাচস্পতির কাছে বেদান্ত শিক্ষার জন্য পাঠিয়ে দিলেন। তারপর 4 বছর শিষ্য শ্রীজীবের শুধু বেদান্ত শাস্ত্র শিক্ষা।